بسم اللہ الرحمن الرحیم۔ السلام علیکم۔ বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিও ঘড়িতে। আজ সোমবার, 15 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 13ই মুহরম 1448 হিজরি, 29শে জুন 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum, 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 15th of Ashar, the 13th of Muharram, and June the 29th. The news read by Shamim Khan. First, the headlines. Tree plantation drive will begin in all educational institutions in the country today. Prime Minister Tariq Rahman will inaugurate. Prime Minister Tariq Rahman directs to modernize Bangladesh Space Research Organization, SPARSO. Water Resources Minister hopes to begin construction work of Teesta development project soon with the assistance of China. ICT1 sentences former DMP commissioner and two cops to death and one to life imprisonment in Rampura killing case during July uprising. MOU signed with China will bring qualitative changes in Bangladesh's new media, comments Information and Broadcasting Minister. US and Iran agreed to halt attacks. Two countries to hold talks in Doha tomorrow to resolve dispute over the Strait of Hormuz. And Canada advanced to the last 16, beating South Africa by 1-0 in the knockout stage of FIFA World Cup. Japan will face Brazil tonight. Now the details. A tree planting initiative under One Child, One Tree program will be rolled out at all government and MPO-affiliated secondary schools across the country today. Prime Minister Tariq Rahman will inaugurate the nationwide tree plantation campaign simultaneously across 29,621 secondary educational institutions from Bangladesh-China Friendship Conference Center at Sheri Bangla Nagar in the capital today. Participants from selected educational institutions will connect with the Prime Minister via video conference. To implement the program, each educational institution will be given 5,000 taka as climate grant. Each educational institution must plant at least one fruit-bearing tree, one timber tree, and one medicinal tree using the grant money. Under the program, Ministry of Education plans to plant 5 crore trees in school, college, and madrasa campuses over the next 5 years. Prime Minister Tariq Rahman will also attend a day-long national-level startup science project and innovation idea showcasing program featuring participation of secondary-level teachers and students at Bangladesh-China Friendship Conference Center today. The Prime Minister will distribute awards to meritorious teachers for their contribution to quality education and students with innovative quality on the occasion as chief guest. Prime Minister Tariq Rahman directed the authorities concerned to develop Bangladesh Space Research and Remote Sensing Organization, SMARSO, as a modern, future-ready, self-reliant space research institution capable of making effective contribution to national security and development. He gave the directives during his surprise visit to SMARSO office at Sheri Bangla Nagar in the capital yesterday. Later, Prime Minister's Deputy Press Secretary Zahidul Islam Rani informed the media that the Prime Minister visited each department of SMARSO and exchanged views with its officials and employees. Water Resources Minister Mohammad Shahiduddin Chaudhry Ani said, the government is firmly committed to implementing Teesta Master Plan to ensure a permanent solution to Teesta River's problems and transform the economy of the country's northwestern region, adding that China has assured full technical support for the initiative. He said this while participating in the general discussion on proposed budget for fiscal year 2026-27 in the afternoon session of the Jatiya Sanshad yesterday. Water Resources Minister expressed hope that with the assistance of China, it will be possible to start construction work of Teesta development project within a short period of time. Participating in the discussion, Health and Family Welfare Minister Shardar Mohammed Shekhawat Hussain said, the government is committed to ensuring health care for 180 million people of the country and there is no room for negligence in this regard. The House will resume its sitting at 10:30 this morning. International Crimes Tribunal ICT1 convicted and sentenced three former police officers, including former Dhaka Metropolitan Police DMP Commissioner Habibur Rahman, to death in a case lodged over crimes against humanity committed in the capital's Rampura area during July mass uprising, where two people were killed and two others were injured. The three-member tribunal headed by Justice Ghulam Murtaza Mojumdar pronounced the verdict yesterday. The two other death row convicts are former ADC of Kilgaon Zone Muhammad Rashid al-Islam and former OC of Rampura Thana Muhammad Moshir Rahman. The court also sentenced former sub-inspector Tariq al-Islam Bhuya to life imprisonment and former assistant sub-inspector Chanchul Chandra Sharkar to 20 years rigorous imprisonment. This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Zohiruddin Shobhan said, Memorandums of Understanding, MOUs, signed between Bangladesh and China during Prime Minister Tariq Rahman's recent China visit would bring a qualitative change in the new media of Bangladesh. He said this while talking to Bangladesh Shangbad Shangsa about signing of four MOUs with China by the Ministry of Information and Broadcasting. Information and Broadcasting Minister said, Bilateral relations between Dhaka and Beijing will elevate Bangladesh's economy, technology and international political status to a new height. US and Iran agreed to end more than 3 days of retaliatory strikes in and around the Strait of Hormuz and engage in further technical talks tomorrow in Qatar, according to an Axios report. The talks will focus on freedom of navigation through Strait of Hormuz, a topic that Trump has repeatedly posted about. He has repeatedly criticized the Iranians for allegedly trying to collect a fee from vessels transiting through the strait, which would be a violation of the 60-day MOU. He also threatened to restart military action against Iran if it does not comply with the terms of the MOU. Meanwhile, Iran did not participate in Sunday's scheduled technical talks due to recent attacks and failure to meet terms of the Memorandum of Understanding signed with the United States. World Cup football and Canada reached the FIFA World Cup round of 16 for the first time in history after dramatic 1-0 victory against South Africa last night. Captain Stephen Eustachios secured the 1-0 victory with a stunning stoppage time half volley from the edge of the area. In the second match of the round of 32, Brazil will face Japan in Houston Stadium in Texas at 11 p.m. tonight. Cricket and host Zimbabwe will resume the first innings batting with overnight score of 136 for 1 on the second day of the lone test against Bangladesh in Harare. The play is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Earlier, Bangladesh scored 140 in the first innings. Dhaka Meteorological Office says, due to active southwest monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur Division till 9 a.m. tomorrow. Meanwhile, forecast by Little One this afternoon says the chances of rain and thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Bogura, Mamansingh, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Boxer Bazar and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Tree plantation drive will begin in all educational institutions in the country today. Prime Minister Tariq Rahman will inaugurate. Prime Minister Tariq Rahman directs to modernize Bangladesh Space Research Organization, SPARSO. Water Resources Minister hopes to begin construction work of Teesta Development Project soon with the assistance of China. ICT1 sentences former DMP commissioner and two cops to death and one to life imprisonment in Rampura killing case during July uprising. MOUs signed with China will bring qualitative changes in Bangladesh's new media, commence Information and Broadcasting Minister. US and Iran agree to halt attacks. Two countries hold talks in Doha tomorrow to resolve dispute over the Strait of Hormuz. And Canada advanced to the last 16, beating South Africa by 1-0 in the knockout stage of FIFA World Cup. Japan will face Brazil tonight. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দে প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 153তম মৃত্যুবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে 25শে জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 সালের এই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুসূদন একাডেমি কবির জন্মস্থান যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি, মধুগীতি পরিবেশন ও ডক্টর সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান ডক্টর তানফির দুলাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে খুলনা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ সর্বোচ্চ ঝুঁকিতে আছে। লবণাক্ততা, তাপদাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে। এই ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কেসিসি আগামী 6 মাসে মহানগরীতে 50,000 বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি গতকাল কেসিসি পরিচালিত খুলনা কলেজের গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা, প্রত্যেকের বাড়ি আঙিনা সহ আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে উল্লেখ করেন। কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের দাপ্তরিক সেবাসমূহের ডিজিটালাইজেশন, অটোমেশন এবং সেবার মান উন্নয়নের লক্ষ্য ইনোভেটিভ আইডিয়াসমূহের প্রদর্শনী গতকাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী উদ্বোধন করেন। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে মোট 30 জন অংশগ্রহণকারী প্রশাসনিক ডিজিটালাইজেশন কার্যক্রমে অটোমেশন ও সেবা সহজীকরণ সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল প্রস্তাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান এবং ইনোভেশন টিমের সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল খুলনা এ সার্কেল অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্ট্রার ও নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং দাপ্তরিক কাজের গতিশীলতা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে কর্মরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। খুলনা এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার কল্পে এক সুধী সমাবেশ গতকাল দেয়ানা উত্তরপাড়া এলাকায় এবং আড়ংঘাটা বাজারে অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধে পুলিশ জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদক চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। কেএমপি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায়, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল 3টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার 52 জন শিক্ষার্থীর মধ্যে 6 লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন। জেলা সমাজসেবা কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা বিসিক কার্যালয় চত্বরে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা গতকাল শেষ হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দিলর হোসেন খান খোকন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিসিক জেলা কার্যালয় উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী 60টি স্টলের মধ্য থেকে গুণগত মান ও আকর্ষণের ভিত্তিতে সানন্দা বুটিক অ্যান্ড মিনি গার্মেন্টস প্রথম, যৌথভাবে শৌখিনতা ও ফুটবাজার দ্বিতীয় এবং তাঁতপল্লী তৃতীয় স্থান অর্জন করে। এদিকে বাগেরহাটে পৌরসভা অনাদায়ী পৌরকর আদায়ের লক্ষ্যে গতকাল পৌরসভা চত্বরে দিনব্যাপী করমেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মেজবাউদ্দিন প্রধান অতিথি হিসেবে এই করমেলার উদ্বোধন করেন। পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম ও কর আদায়কারী সহ গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় শহরের 9টি ওয়ার্ডের হোল্ডিংধারীরা তাদের অনাদায়ী কর পরিশোধ করেন। খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় টুঙ্গি ফুটবল একাদশ 2-1 গোলে কার্পাসডাঙ্গা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন শাহনাজ রহমতুল্লাহ ও তার সঙ্গীদের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গাজী মাজারুল আনোয়ার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে এ গানটি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মোজাক্কির।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন প্রীতি বিশ্বাস, গানের কথা সাজিয়েছেন প্রীতি বিশ্বাস, শিল্পী মোহাম্মদ রওশন রাখি, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

বর্ণালীতে এবারে গিয়েছেন এ কে এম শামসুজ্জামান, সুর করেছেন মীর আব্দুস সাত্তার, আর গানের কথা লিখেছেন বীরেন্দ্রনাথ বিশ্বাস।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সব সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আজ সকাল 10:00 ন্যাশনাল লেভেল স্ট্যাচার অফ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইটিএস রিকজিন অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম সরাসরি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠানে এবারে গিয়েছেন কেয়া দেবনাথ, গানের কথা লিখেছেন হারুনা রশিদ, সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণনাটি সবশেষে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, সুর করেছেন শাহ আলম বাদল, কথা লিখেছেন রফিকুর রশীদ।

শ্রোতা, এই গানটির সাথেই শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণারি বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের মোট ২৯৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হবেন। প্রতিটি শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে স্পার্সোর কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর ও জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান ও উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে। সংসদের বৈঠক আজ সকাল ৫:৩০টায় আবার বসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ১ জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণের গুলি এবং একই ঘটনায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় ৩ দিনেরও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটি আগামীকাল কাতারের দোহায় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিয়স। এই আলোচনা মূলত হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচলের উপর গুরুত্ব দেবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। লস অ্যাঞ্জেলেসে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম খেলায় গতরাতে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে পরাজিত করে শেষ ১৬তে পৌঁছেছে কানাডা। স্টিভেন ইয়োস্থাকিও কানাডার পক্ষে একমাত্র গোলটি করেন। এদিকে আজ রাত ১১টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ক্রিকেট, হারারেতে একমাত্র টেস্টের আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে ১৩৬ রান নিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের সাথে তাদের প্রথম ইনিংসের ব্যাটিং আবারও শুরু করবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা 5 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয়শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে। রূপালীতে আজ আপনাদের সাথে ফোন ইন পর্বে কথা বলবো অবশ্যই আপনারা যারা চিঠি পাঠিয়েছেন সে চিঠির ভাষাতে, আর সেই সাথে আপনাদের পছন্দ করা গান অবশ্যই প্রচার করা হবে। তো সবকটি মাধ্যম নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসরা ফারুক মিষ্টি
1: এবং আমি পল্লী মণ্ডল।
0: এছাড়াও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং অভিজিৎ মণ্ডল। তো বন্ধুরা, আমরা সবকটি মাধ্যমের ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, একই ঠিকানাতে আছি, তারপরেও একটু মনে করে দেওয়া আপনাদেরকে।
1: ফোন নাম্বারটি বলে দিই আমাদের সাথে যোগাযোগ করার জন্য, 01974121970।
0: আর যদি আমাদের কাছে লিখতে হয় তাহলে লিখতে হবে অবশ্যই রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। তো বন্ধুরা, যদি এই ঠিকানা ঠিক থাকে আর যদি আপনারা ফোনের পর্বে কথা বলতে চান তাহলে আমাদের সাথে অনুষ্ঠানের মাঝে অবশ্যই যুক্ত হবেন। তো এই মুহূর্তে আর কথা নেই, আমরা মূল আয়োজনে চোখ ফেরাচ্ছি। যে চিঠিটি হাতে নিয়েছি এটি লিখেছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব আলুকাগাছি মাঝপাড়া পুঠিয়া রাজশাহী থেকে সরাবদ্দিন লালন, আর আপনার সাথে রয়েছেন ঝন্টু কাকলি, কাশিম সর্দার, বুলবুল আহমেদ, ডক্টর টোকন, পরাগ মুন, আলিম আব্দুল আলিম, অনুবিশ্বাস, সুফল বিশ্বাস, আফজাল মোল্লা, মিলন বাবু, মকরন্দ মণ্ডল, জ্ঞানন্দ পাল, আরও আছে বন্ধু এখানে শেষ নয়, ওসমান খান, সার্ভার বৃষ্টি, দেলোয়ার এবং টিউলি,
1: অনেক বন্ধু।
0: সব বন্ধুদের একসাথে নাম যদি পেতে হয় বা প্রচার করতে হয় তাহলে অবশ্যই ওদেরকে লিখতে হবে বন্ধু, তাহলে সবার নাম কিন্তু আমরা একসাথে প্রচার করতে পারবো। তো আর কষ্ট নিশ্চয়ই রাখবেন না, যদিও আপনারা কষ্ট ছবির গান শুনতে চেয়েছেন।
1: হ্যাঁ, কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে। তো চলুন শুনি আসি আমরা এই গানটি।

এবারে গানটি শুনবেন তুমি আমার প্রেম এই ছায়াছবি থেকে আসিফের কণ্ঠে। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন অনুবিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান রূপালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলবার জন্য। তবে তার আগে বলে রাখি 01974121970 এই নম্বরে আপনারা ফোন করবেন, আপনাদের সাথে আমরা অবশ্যই সরাসরি যুক্ত হব। আর হ্যাঁ, আজ সকাল 10টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানে সরাসরি যুক্ত হবেন সকাল 10টায়। আমরা তখন আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
1: ভালো আছেন আপনারা?
0: জি ভালো, বলুন। ছবি নাম বুঝতে পারিনি, আর একবার বলবেন কি?
1: অন্তর্জালা।
0: হ্যাঁ, গানের কথা আচ্ছা, ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের পছন্দের গান শুনিয়ে দিতে। তো পরবর্তী বন্ধু কে আছেন?
2: হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে?
3: ওয়ালাইকুম
2: সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ভালো আছেন?
2: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি।
3: আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ নুরুল ইসলাম শেখ।
2: হ্যাঁ, হ্যাঁ বলুন।
0: অবশেষে তো যাই হোক বন্ধু, আপনাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম। আপনি যেভাবে দেবতলা বটিয়াঘাটা থেকে ফোন করেছেন তাতে আমাদের মুখস্থ হয়ে গেছে এই বন্ধু দেবতলারই বন্ধু, তাই না? অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন এবং আমরা কিন্তু আপনাদের কথা শুনতে পাই। যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনারাও আমাদেরকে শুনতে পাচ্ছেন বন্ধুরা। তবে হ্যাঁ, আমাদেরকে শুনতে

0: বলতে রাস্তা পার হওয়াটা একদমই ঠিক নয়। যদি জরুরি কোনো ফোন আসে তাহলে ফোনে কথা বলে তারপর রাস্তা পার হবেন, আর আমাদেরকে যদি শুনতে হয় তাহলে সেই মুহূর্তে অন্তত রাস্তা পার হবে না, রাস্তা পার হয়ে তারপরে আমাদেরকে শুনুন। আচ্ছা, কে আছেন? হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: আমার মিষ্টি আপু, অন্য আপু, দুই আপু ভালো আছেন? শুভ সকাল।
0: জি, শুভ সকাল
1: আপু। আমি মোহাম্মদ লুৎফর
0: জাদা। হ্যাঁ বলুন।
1: বড়পুলা পাংশা থেকে বলছি।
0: হ্যাঁ, কি গান শুনতে চান?
1: রবীন্দ্র নাম চাস্তু।
0: হ্যাঁ,
1: দিঘি ও এন্ডেভিস চাস্তু। তোমার বাড়ি কোথায়? দিঘি ও এন্ডেভিস।
0: আচ্ছা, ঠিক আছে, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। পরবর্তী বন্ধু কে?
2: হ্যালো,
0: চাচ্ছি ছবির গান, তাই তো? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের গানটি শুনিয়ে দিতে। তো পরবর্তী বন্ধু কে আছেন?
3: আমরা
2: সবাই ভালো আছি, বলুন আপনি কোন গানটি শুনতে চান?
3: দেওতলা বড়িয়াগাড়া থেকে বলতেছি মিষ্টি আবু, একটা গানও প্রচার হয় না।
0: আসলে গান না তো, নাটক প্রচার হয় এই রূপালীতে, তো আপনার কোন নাটকটা প্রচার করতে হবে বলুন?
3: এখন গান শোনাবেন
0: বেদের মেয়ে জ্যোৎস্না ছবির গান। তো আপনি তো নাটক শুনতে চেয়েছেন, গান তো নয়, কি করব আমি, অভিযোগে এত অভিযুক্ত হই আমরা, তখন দুঃখ লাগে যে কাদের জন্য গান প্রচার করি, সবাই বলে শোনানো হয় না।
2: হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার, আপনি রেডিও সেটের ভলিউমটি একটু কমিয়ে কথা বলবেন। রায়ের মহল খুলনা থেকে। কে রয়েছেন আমাদের সাথে পরবর্তীতে?
4: মিষ্টি আপু কেমন আছেন?
0: জি ভালো। কোটচাঁদপুর থেকে ফোন দিয়েছেন, তাই তো? কোটচাঁদপুর।
4: আমাকে শোনাবেন স্বজন ছবির থেকে যেকোনো একটা গান।
0: স্বজন ছবি থেকে যেকোনো একটি গান। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো বন্ধু আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবার কে আছেন?
2: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
4: আপু কেমন আছেন?
2: আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
4: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন
0: শাহবাজপুর
4: শৈলকুপা থেকে।
0: না জানি তো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হন, বলুন
4: আপু। আমাকে শোনাবেন দুই পয়সার আলতা। দুই পয়সার আলতা সিএসবি থেকে মিতালি মুখার্জি কণ্ঠে।
0: অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, তাই না? সত্যি অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করলে দেখতে পাবেন যে আমরা অনেক এগিয়ে গিয়েছি।
2: হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চান?
4: ধন্যবাদ। আর আগামী দিন গান শোনাবেন ওপারে আকাশ সিনেমা থেকে ফকির শাহাবুদ্দিন এবং ডলি সায়ন্তনের কণ্ঠে তুই যদি ব্যক্তি গোলার মালা।
0: ওপারে আকাশ, তুই যদি হইতি গলার মালা, তাই না? ঠিক আছে, আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা তো অবশ্যই করব। কে রয়েছেন এবারে? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আপনি আমার সাথে থাকাকালীন নাম বলা হলো যে আব্দুল সালাম বলমারি ফরিদপুর থেকে। যাই হোক, শুনতে পেরেছি, একাই বড় কথা।
0: হ্যাঁ অবশ্যই আপনার গান শুনতে পেরেছেন, তাই তো? যাই হোক, এটা এমন হতে পারে হয়তোবা যিনি যারা সংকলন করেছেন বানানটা লিখতে হয়তো ভুল হয়েছে। আমি পড়েছিলাম নামটা, নিশ্চয় আমি পড়িনি, কারণ
4: অন্য একটা লোক বলছিলেন।
0: আচ্ছা যাই হোক,
4: ছিলেন তাই বলছিলেন, লোকনাথ তো ভুল করেন।
0: আমাকে
4: গান শোনাবেন সবাই তো সুখে তো সেই ছবি থেকে, তবে তোমাকে ভালোবাসা হয় যদি

0: আচ্ছা ঠিক আছে, তোমাকে ভালোবেসি হয়চ্যুতি মরণ। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করব, আর আপনার এই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো কে বলছেন?
1: দিদি নমস্কার।
2: নমস্কার,
1: খোকন চন্দ্র
0: আর কোনো কথা নেই, আর একটি মাত্র ফোন নিয়ে ফিরে যাব গানের কাছে। শেষ বন্ধু কে আছেন?
3: শুভ সকাল আপু।
2: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা বলুন, কোন গানটি শুনতে চান?
3: আমাকে গান শোনাবে স্ত্রী ছায়াছবি থেকে, কিন্তু কিশোর কণ্ঠে তুমি ছিলে,
0: তুমি ছিলে না যখন। আচ্ছা, স্ত্রী ছবির খুব জনপ্রিয় গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
2: তো আমরা আবার গানে চলে যাই, গান শুনবো সুখের ঘরে দুঃখের আগুন, এই ছায়াছবি থেকে, কনক চাপা ও ইন্দ্রকিশোরের কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন সুফল বিশ্বাস, আপনি রায়ের মহল খুলনা থেকে।

এবারে শুনবো কমলার বনবাস ছবির গান, যে গানটি শুনতে চেয়েছে সাইফুল। আপনি কচুয়া বাগেরহাট থেকে অনুরোধ করেছেন শিল্পী এম এ খালেক। আর এছাড়াও স্বামী বাজার ভেড়ামার কুষ্টিয়ার বন্ধু রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ গিয়াসুদ্দিন। পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রামের বন্ধু আছেন আমাদের সাথে, মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনি আছেন শিবগঞ্জ বগুড়া থেকে, চলুন সবাই একসাথে গান শুনে আসি।

0: এই গানটির মাধ্যমেই শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.33 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইজেসিং অ্যান্ড টি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই শ্রোতা বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা।

প্রিয় শ্রোতা, অনিবার্য কারণবশত ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া সুক্সিন অ্যান্ড টি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনার কথা ছিল, এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন বেলা দুটোই। আর এরই মধ্যে শেষ হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

প্রিয় শ্রোতা, অনিবার্য কারণবশত ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া সুক্সিন অ্যান্ড টি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনার কথা ছিল, এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন বেলা দুটোই। আর এর মধ্যে শেষ হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। মাফ করবেন, শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে পল্লী মণ্ডল এবং লুবনা হাজরা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে এলিজা আক্তার এবং অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের মোট ২৯,৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হবেন। প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক আজ সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আবার শুরু হয়েছে। বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। সংসদ সদস্যরা ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিচ্ছেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন। এর আগে প্রতিদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বাজেট আলোচনায় অংশ নেন। আজ জাতীয় সংসদে অর্থ বিল পাশের মধ্য দিয়ে বাজেটে কর সংক্রান্ত কিছু পরিবর্তন আসতে পারে। এদিকে আগামীকাল সংসদে আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পাশ হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে তারা আগামীকাল কাতারের দোহায় আলোচনায় বসতে যাচ্ছে। আলোচনায় বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে অবাধে নৌ চলাচল নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হবে। আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তানের পাট্টিকা এবং কোনার প্রদেশে গতরাতে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আবদুল্লাহ তারার জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পাল্টা হামলা চালালে তারা নিহত হয়। তবে আফগানিস্তানের পক্ষ থেকে হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আগামীকাল সকালে তাঁর মরদেহ জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মুস্তাফা মনোয়ারের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। লস অ্যাঞ্জেলেসে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম খেলায় গতরাতে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে পরাজিত করে শেষ ১৬তে পৌঁছেছে কানাডা। স্টিভেন ইউ স্টাকিও কানাডার পক্ষে একমাত্র গোলটি করেন। এদিকে আজ রাত ১১টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এছাড়া রাত ২:৩০টায় তৃতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ের। এদিকে আগামীকাল সকাল ৭টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মরক্কো। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টের আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে এক উইকেটে ১৩৬ রান নিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ক্রিকেটের আরও খবর। আজ ইংল্যান্ডে নারী টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায় ম্যাচ শুরু হবে। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বেলা ১টা বেজে ৪০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা ১টা বেজে ৫ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। দেশাত্মবোধক গান সন্ধে ৬টা বেজে ৪০ মিনিটে। আধুনিক গান শুনবেন শেখ আবুল মান্নানের কণ্ঠে দুপুর ১২টা বেজে ২০ মিনিটে এবং মাহবুবা রওশন রাখির কণ্ঠে বেলা ২টা বেজে ৪০ মিনিটে। ছায়াছবির গান বিকেল ৩টা বেজে ৫ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত মঞ্জুরা রহমানের কণ্ঠে দুপুর ১২টা বেজে ২০ মিনিটে এবং প্রদীপ কুমার কর্মকারের কণ্ঠে বেলা ২টা বেজে ৩০ মিনিটে। পাঁচমিশালি গান বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে এবং সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে শুনবেন। পল্লীগীতে শুনবেন মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে এবং বোরহান উদ্দিন খানের কণ্ঠে বেলা ২টা বেজে ৫০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। বাংলা সাহিত্যের অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 153তম মৃত্যুবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 সালের এই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুসূদন একাডেমি কবির জন্মস্থান যশোরের কেশবপুরের সাগরদাড়ির মধুমঞ্চে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি, মধুগীতি পরিবেশন ও ডক্টর সুকুমার রায় স্মৃতি বৃত্তি প্রদান। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান ডক্টর তানভীর দুলাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে খুলনাসহ উপকূলীয় অঞ্চলের মানুষ সর্বোচ্চ ঝুঁকিতে আছে। লবণাক্ততা, তাপদাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছি। এই ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কেসিসির আগামী 6 মাসে মহানগরীতে 50,000 বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি গতকাল কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রশাসক বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা, প্রত্যেকের বাড়ির আঙিনাসহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন। কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিদুর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি আজ বাগেরহাটে শহরের কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে একটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। একটি বেসরকারি সংগঠনের সভাপতির সভাপতিতে কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম, শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের দাপ্তরিক সেবাসমূহের ডিজিটালাইজেশন, অটোমেশন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ইনোভেটিভ আইডিয়াসমূহের প্রদর্শনী গতকাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে মোট 30 জন অংশগ্রহণকারী প্রশাসনিক ডিজিটালাইজেশন কার্যক্রমে অটোমেশন ও সেবা সহজীকরণ সংক্রান্ত বিভিন্ন সৃজনশীল প্রস্তাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান এবং ইনোভেশন টিমের সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে গতকাল ফল উৎসব অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি এতে প্রধান অতিথি ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা অঞ্চলের 4 জেলায় চলতি অর্থ বছরে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 18,15,424 মেট্রিক টন। এর মধ্যে খুলনা জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা 4,72,590 মেট্রিক টন, বাগেরহাট জেলায় 4,285,358 মেট্রিক টন, সাতক্ষীরা জেলায় 5,12,165 মেট্রিক টন এবং নড়াইল জেলায় 3,45,312 মেট্রিক টন। সরকার ঘোষিত প্রতি কেজি ধানের মূল্য 36 টাকা হিসেবে এবার 6,535,52,82,000 টাকা বাণিজ্য সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে বর্তমানে বোরো ধানের কর্তনের গড় পরিমাণ 81%। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সূত্রে জানা গেছে, চলতি 2025-2026 অর্থ বছরে 4 জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 2,64,719 হেক্টর জমি। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা উপজেলার সৎখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আরপাড়া ফুটবল একাদশ ট্রাইবেকারে 3-2 গোলে শালিখা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় টঙ্গী ফুটবল একাদশ 2-1 গোলে কার্পাসডাঙ্গা একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

আপনারা শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত মঞ্জুরা রহমানের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। দুপুর 12:30 আমাদের স্টুডিওর করিতে বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে আধুনিক গান শিল্পী শেখ আব্দুল মান্নান। প্রথম গানের কথা লিখেছেন আব্দুর রশিদ।

0: শেখ আব্দুল মান্নানের কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম আসাদী।

0: আপনারা শুনছেন মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে পল্লীগীতি। এতক্ষণ আপনারা শুনলেন মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে পল্লীগীতি।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

আল্লাহ পাকে শুনি হাম শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن محمدا رسول

0: إن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কেয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ তাআলার সমস্ত আমলের মধ্যে কেবল ওই আমলকে গ্রহণ করে যা একমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সকলকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন। প্রতিদিনকার মতো শ্রোতা বন্ধু, আজও এই আয়োজনে আপনাদের জন্য থাকবে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। এছাড়াও ফোনে আপনাদের কাছ থেকে আমরা অনুরোধ নিব যে অনুরোধের গানগুলো আমরা পরবর্তী দিনে প্রচার করব। যে নম্বরটিতে ফোন করবেন 01974121970 নম্বরে। বন্ধুরা, তাহলে আর কথা নয়, চলে যাব গানে। প্রথমেই শোনাব ভিলেন ছবি থেকে গান, গেয়েছেন আসিফ ও বেবি নাজদিন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন রুবেল খালিশপুর খুলনা থেকে।

বন্ধুরা, আপনারা এবারের গানটি শুনবেন অনুতপ্ত ছায়াছবি থেকে এন্দ্রকিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছিলেন মিলন রায় বয়রা বাজার খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্য আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: বন্ধুরা, আমরা শুনলাম কৃষক কার্ড সম্পর্কে, আর আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। বিজ্ঞাপন তরঙ্গ মানেই কিন্তু আপনাদের অনুরোধ, আর এই মুহূর্তে আমরা চলে যাব ফোনে আপনাদের অনুরোধ শোনার জন্য। 01974121970 থেকে এই নম্বরে আপনারা জানাতে পারেন আপনাদের অনুরোধের কথা। দেখে নেব প্রথম ফোন কলটিতে কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? স্বর্ণালী আপু না, খাদিজা আপু আছে সাথে আর ইশরাত আপু আছে আমাদের সাথে। জি জি, আমরা দুজনেই ভালো আছি, কে বলছেন কোথা থেকে? জি বলেন ভাই।
3: হ্যালো, জি জি বলুন। আচ্ছা, সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন, তবে শুনতে পাবেন আপনার অনুরোধের গানটি।
2: হ্যালো, শুভ দুপুর, কে রয়েছেন? জি দীপঙ্কর বলুন। স্বপ্নের পৃথিবী ছায়াছবি থেকে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যে কোনো একটি গান শুনতে চেয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ফোন কলটিতে, দেখে নেব কোন বন্ধুটি রয়েছে।
3: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলুন।
4: আমার অনুরোধের গান শোনানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
3: ধন্যবাদ আপনাকেও। জি বলুন।
4: পরবর্তীতে আমাকে শোনাবেন জ্যোতি ছবি থেকে।
3: জ্যোতি জি,
4: গানের শিরোনাম পৃথিবীর জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে।
3: আচ্ছা ধন্যবাদ, সাথে থাকবেন।
2: হ্যালো,
5: শুভ
2: দুপুর, কে আছেন, কোথা থেকে? জি বলুন।
5: আমাকে গান শোনাবেন শর্ত ছায়াছবি থেকে, এন্দ্রকিশোর রোনালদোর পাশে আকাশকে প্রশ্ন করো কেন দিগন্তে সে মিশে যায়, এই সে নামে গান শোনাবেন।
2: বাহ, ধন্যবাদ।
3: হ্যালো,
6: ওয়ালাইকুম
3: আসসালাম,
6: শুভ দুপুর।
3: জি,
6: ভালো আছেন?
3: হ্যাঁ, সবাই ভালো আছি। জি,
6: আমি এমডি ওহিদুজ্জামান।
3: আচ্ছা, জি বলুন। জি জি, শুনতে পেয়েছি। জি, আচ্ছা,
2: হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি বলুন।
7: ওয়ালাইকুম
3: আসসালাম।

0: এই তো ভালো আছি। জি বলুন। জি
1: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সালাম সে সাতর বাজার বনবাড়ি শরীফপুর থেকে আপু।
0: হ্যাঁ বলুন।
1: আর আমার শুভেচ্ছা ডাক্তার কোপন ভাইকে সাইকেল বলাতে। আর আপু আমাকে গান শুনে বলাচ্ছে, সবাই তো সুখী হতে চাই তুমি থেকে স্বামী নিয়ে শুনে কথে তোমাকে ভালোবেসে হয় যদি মরণ সে মরণ জমি আমার ইস্যু। ঠিক আছে ভালো থাকবে।
0: আচ্ছা ঠিক আছে।
2: বন্ধুরা আমরা চলে যাব পরবর্তী ফোন কলটিতে, দেখে নেব কে রয়েছেন আমাদের ফোনে। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
3: আপু কথা বলছি এডিয়া স্যার। ইনাইডোলার মহেশপুর থানার বৈশালা গ্রাম থেকে বল।
2: জি বলুন।
3: যে আমাকে গান শোনাবেন বাংলার বই ফ্যাক্টরি মনের খানের কন্টেস্টে জিজ্ঞেস বাবার ভাঙ্গা ভাঙ্গার।
2: জি ধন্যবাদ। আর এই ফোন কলটির সাথে সাথেই এখনের মতো ফোন ফোন ইন প্রোগ্রাম থেকে আমরা বিদায় নিচ্ছি, আবারও ফিরে যাব গানে। এবারে গানটি শুনবো উসিলা ছায়াছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছিলেন হাবিবুল্লাহ ডুমুরিয়া খুলনার বন্ধু।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এসব গান প্রচার হচ্ছে আপনাদেরই অনুরোধে। এবারে রাধা কৃষ্ণ ছায়াছবির গান শোনাবো সাবিন ইয়াসমিনের কণ্ঠে, আর অনুরোধ করেছেন রেজাউল তালাশাতখিরা থেকে।

প্রিয় শ্রোতা, এবারে শোনাব বন্ধু আমার এই ছায়াছবির গান, বাপ্পী লাহিড়ী ও মুন্না আজিজের কণ্ঠে। আর পছন্দ করেছেন আব্দুস সামাদ বোয়ালমারী ফরিদপুর থেকে।

প্রিয় শ্রোতা, এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক বেলা 1:05। ততক্ষণ সবাই বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা। ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেজিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 500 FM 88.8 MHz-এ, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। রিলে শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা কেন্দ্রে।

0: এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, মেধা বিজ্ঞান উদ্যোগ উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ। এ প্রতিবাদে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম সরাসরি বাংলাদেশ বেতারে সম্প্রচারে আমি আপনাদের শামীম আহমেদ সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন এমপি। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে আরও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড মাহদী আমিন এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আব্দুল খালেক সচিব শিক্ষা মন্ত্রণালয়। শ্রোতা বন্ধুরা, স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের জাতীয় পর্যায়ের প্রদর্শনী শুরু হয়েছিল মূলত গতকালকে এবং এতে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত শিক্ষার্থী এবং শিক্ষক দল উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করছে যা আজও বিদ্যমান, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানস্থলে এসেই তিনি অবলোকন করবেন। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সৃজনশীলতা, সমস্যার সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তি নির্ভর চিন্তাকে উৎসাহিত করা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এই আয়োজন করেছে এবং যেটি আমরা বলেছি যে এবারের যে প্রতিপাদ্য সেটি আমরা শুরুতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম, সেটি আবারও মনে করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ। আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন এবং এটি কিন্তু জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, এটি মূলত একেবারেই তৃণমূল থেকে শুরু হয়েছে এবং এই এই অনুষ্ঠানে দেশের তৃণমূল থেকে উঠে আসা যারা বিভিন্ন আইটেমে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদের পুরস্কার প্রদান করা হবে এবং বাছাইকৃত 100টি দল কিন্তু আজকে এখানে মেলায় যে প্রদর্শনী হচ্ছে সেখানে অংশগ্রহণ করছে এবং একই সঙ্গে আজকে আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন, সেটি হচ্ছে 29,621টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। যেমনটি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকার পরিচালনার আগে নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচন নির্বাচিত হবার পরও যে কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিক সূচনা করেছেন তার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ। আগামী 5 বছরে প্রায় 25,000 বৃক্ষরোপণ করে দেশকে পরিবেশ সুরক্ষায় একটি অগ্রগতি সোপানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবেন তিনি। আজকের এই অনুষ্ঠানে জেলা এবং মহানগর পর্যায় থেকে নির্বাচিত সেরা 100টি দল তাদের স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবেন। গত 12 জুন দেশের 521টি উপজেলা এবং মহানগর শিক্ষা থানায় উপজেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে 8,029টি দলে মোট 27,204 জন শিক্ষার্থী এবং 16,058 জন শিক্ষক অংশ নেন। উপজেলা পর্যায় থেকে নির্বাচিত 546টি দল 14 জুন জেলা পর্যায়ে তাদের স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। জাতীয় পর্যায়ে যারা সুযোগ পেয়েছেন, জাতীয় পর্যায়ের প্রদর্শনী থেকে আজকে সেরা 10টি দলকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে সুশিক্ষায় মেধাবী শিক্ষককে পুরস্কার প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষকদের 30,000 টাকা এবং সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা 20,000 টাকা এবং সনদপত্র পাবেন। শ্রোতা বন্ধুরা, যেমনটি বলেছি যে আজকে একই সঙ্গে দুটি বিষয় অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে এই যে সায়েন্স ফেয়ার অর্থাৎ স্টার্ট আপ
2: সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং, এটা যেমন একসঙ্গে অনুষ্ঠিত হবে এবং সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটিরও উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছবেন এবং তিনি প্রথমেই এই যে প্রকল্পগুলো 100টি যে প্রকল্প যারা একেবারে তৃণমূল থেকে যোগ্যতা ভিত্তিতে আজকে জাতীয় পর্যায়ে সুযোগ পাচ্ছেন এবং পুরস্কৃত হয়েছেন বা হবেন তারা কিন্তু তাদের উদ্ভাবনী যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলি দেখবেন এবং একই সঙ্গে আজকে বৃক্ষরোপণ মাধ্যমিক বিদ্যালয়ের পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরবর্তীতে এই কাজগুলো করে তিনি কিন্তু এই অডিটোরিয়ামে প্রবেশ করবেন এবং অডিটোরিয়ামে প্রবেশের পরপরই তাঁর উপস্থিতি যখন মঞ্চে তার আগমন ঘটবে জাতীয় সঙ্গীতের পরিবেশন হবে এবং তারপর পরই অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হবে এবং আজকের অনুষ্ঠান যেমন আলোচনা পর্ব থাকবে থাকবে পুরস্কার বিতরণী পর্ব। আশা করি আপনারা আজকের অনুষ্ঠানটি শেষক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন দেশাত্মবোধক গান শোনা যায়।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি মেধা বিজ্ঞান উদ্যোগ উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই শিরোনামে আজকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ইতিমধ্যেই এই সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়েছেন। যেমনটি আমরা আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এসেই এই অডিটোরিয়ামের বাইরে বেশ কিছু কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যান্ডের সুরের তালে তালে এই গার্ড অব অনার গ্রহণ করছেন। চমৎকার পরিবেশে আলোক উজ্জ্বল এই আবহে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, যার উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে আপনারা শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। আমরা আনন্দের সঙ্গে আরও একটি খবর আপনাদের জানিয়ে দিতে চাই। তার সঙ্গে কিন্তু তার সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমানও কিন্তু এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা যে দেখতে পেয়েছি এই সঙ্গে তার আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে অভিবাদন মঞ্চ রয়েছে সেখানে কিন্তু এতক্ষণ উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি এবং উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন। একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠনের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক প্রযুক্তির জ্ঞান উৎকর্ষতা ছড়িয়ে দিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠন করবার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্ত করেছেন নির্বাচনের আগেই তার নির্বাচনী ইশতেহারে, সেটির কিন্তু একটি অংশ হচ্ছে এটি। একেবারে তৃণমূল পর্যায়ের উপজেলা পর্যায়ের স্কুলগুলো থেকেই যার শিক্ষার্থীরা রয়েছেন মাধ্যমিক পর্যায়ে, তারা বিভিন্ন আইডিয়া স্টার্ট আপ আইডিয়া শেয়ার করে বা উদ্ভাবন করে তারা কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে একবারে জাতীয় পর্যায়ে এসছেন এবং নির্বাচিত 100টি প্রকল্প এখানে এই প্রদর্শনীতে স্থান পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনসিসি কর্তৃক যে গার্ড অব অনার যে সম্মাননা প্রদান করা হচ্ছে তাকে সরকার প্রধান হিসেবে তিনি তা গ্রহণ করছেন। চৌকশ ভাবে দাঁড়িয়ে আছেন বিএনসিসি সদস্যরা এবং তিনি সেই প্যারেড যাকে বলে গার্ড অব অনার পরিদর্শন করছেন এবং একই সঙ্গে একটি ব্যান্ডের মনোরম শুরু মূর্ছনা কিন্তু এখানে ধ্বনিত হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধুমাত্র এই মেধা বিজ্ঞান উদ্যোগ উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই শিরোনামে এই শোকেসিং অর্থাৎ যে আইডিয়াটা স্টার্ট আপ আইডিয়া সেটিই কিন্তু উদ্বোধন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আরও একটি মহাযজ্ঞ তিনি সূচনা করবেন, সেটি হচ্ছে বিদ্যালয় পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা সেটি কিন্তু তিনি গ্রহণ করেছেন সেটিরও কিন্তু উদ্বোধন করবেন।

আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী গাঢ়বনা শেষে, অর্থাৎ তিনি তার নির্ধারিত জায়গায় ফিরে আসবেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন। সুসজ্জিত যে বিএনসিসি সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং দুজন চৌকস সদস্য তাকে কিন্তু গার্ড অব অনার প্রদান করলেন, তারা তাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই যে মূল বিষয় 100টি প্রজেক্ট, উদ্ভাবনী প্রজেক্ট যেখানে একেবারে তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন, সেগুলো যেমন পরিদর্শন করবেন, একই সঙ্গে আরও একটি মহাযজ্ঞ বলা যায় পরিবেশ সুরক্ষায়, যেটি অনন্য অসাধারণ চিন্তাধারা যে মাধ্যমিক পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা তার রয়েছে এবং আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা তিনি গ্রহণ করেছেন সেটি তিনি করবেন। শ্রোতা বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অডিটোরিয়ামে এসে দেখতে পাচ্ছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন।

0: বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি
1: তরুণ প্রজন্মের নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1979 সালে দেশে মহান স্বাধীনতার ঘোষক এবং তৎকালীন রাষ্ট্রপতির অংশ হিসাবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বিএনসিপি প্রতিষ্ঠিত হয়। টোটাল পিপুলস ফোর্স বা জনপ্রতিরক্ষা ধারণার সঙ্গে বিএনসিসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে কারণে সংগঠনটিকে দেশের তৃতীয় সারে প্রতিরক্ষা শক্তি হিসাবে বিবেচনা করা হয়। তোমরা জেনে আনন্দিত হবে যে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে, দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরো সম্প্রসারণ এবং অধিক সক্ষম তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজ শুরু করেছে। প্রিয় ক্যারিয়ার প্রেসিডেন্ট, আজ এখানে উপস্থিত হয়ে তোমাদের প্যারেন্ট প্রত্যক্ষ করে সত্যি আমি মুগ্ধ হয়েছি। অতি অল্প সময়ের প্রস্তুতিতে তোমরা যে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছ তা নিঃসন্দেহে বিএনসিপির প্রতিটি সদস্যের নিষ্ঠা, আন্তরিকতা এবং বাহিনীর প্রতি গভীর অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে আরো যুগোপযোগী ও শক্তিশালী করার জন্য যথাযথ বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বিএনসিপি দেশের তরুণ সমাজের নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী এবং দেশপ্রেমে
2: বিএনসিসি দেশের তরুণ নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী এবং দেশপ্রেমে জাগ্রত করতে অনন্য অবদান রাখতে সক্ষম হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতি অল্প সময়ের মধ্যে এখানে সমবেত হয়েছ এবং কঠোর অনুশীলনের মাধ্যমে আজ সবার সামনে চমৎকার এবং উন্নত মানের সুশৃঙ্খল প্যারেড উপহার দিয়েছ। এই সাফল্যের জন্য তোমাদের প্রত্যেককে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। একই সঙ্গে বিএনসিসির সকল অফিসার, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকল সদস্য, যাদের নিরলস প্রচেষ্টা, দক্ষ পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে এই মনোমুগ্ধকর প্যারেড সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, আমি তাদেরকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন। পরিশেষে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং সাফল্য কামনা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায় হন, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: ব্রেক সম্পূর্ণ বিরতি করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী।

0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বিএনসিসির একটি চৌকস দল মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করলেন এবং যে সামরিক কায়দায় তাকে অভিবাদন জানালেন। এবারে যে জিনিসটি আমরা আপনাদেরকে আগেও জানিয়ে রেখেছিলাম সেটি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী দুটি কর্মসূচি এখানে রয়েছে। একটি হচ্ছে যে উদ্ভাবনী যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো তিনি দেখবেন, তিনি যারা উদ্ভাবনীর সঙ্গে জড়িত তাদের সঙ্গে হয়তো কথোপকথন করবেন, তিনি জানবার চেষ্টা করবেন, তারও কিছু যদি কোন পরামর্শ থাকে সেটি দিবেন। আরেকটি হচ্ছে 5 কোটি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পত্নী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান সহ এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদে আমিন সহ এসে উপস্থিত হয়েছেন একটি মহাযজ্ঞ সূচনা করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি একটি মহাযজ্ঞ সূচনা করবেন মাধ্যমিক পর্যায়ে, বিদ্যালয়গুলোর পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি সম্ভবত একটি নিম গাছ, আমরা যতটুকু দেখতে পাচ্ছি সম্ভবত একটি নিম গাছ নিজ হাতে চারাটি রোপণ করছেন এবং নিজ হাতে মাটি দিচ্ছেন। এটি কিন্তু একটা দেখবার বিষয়, উনি কিন্তু কোন আলাদা কোনো কিছু ব্যবহার করছেন না মাটি রাখবার জন্য গাছের মাটিতে, এবং বৃক্ষটি উপরে ধরে রেখেছেন ডক্টর জোবাইদা রহমান। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি দিলেন, এখন পানি দিচ্ছেন, এবং বৃক্ষটি যখন স্থাপন করা হয় গর্তে তখন সে গাছটি এক হাতে ধরে রেখেছিলেন, এখনো ধরে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পত্নী ডাক্তার জোবাইদা রহমান। এক অনন্য অসাধারণ দৃশ্যের অবতারণায় এখন আমরা এখানে যারা উপস্থিত এবং যারা শুনছেন বাংলাদেশ বেতারে বা বাংলাদেশ বেতারের বা অন্য কোন গণমাধ্যমে দেখতে পাচ্ছেন, এটি অনন্য অসাধারণ একটি দৃশ্যের অবতারণা। মাননীয় প্রধানমন্ত্রী তার হাতগুলো মুছছেন এবং এখানেও তিনি এই কর্মসূচির উদ্বোধন করে কিছু বক্তব্য রাখছেন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার সামনে আমি অনেকগুলো এই মনিটরটা যে অপারেট করছেন আমাকে ফুল স্ক্রিনটা দেন, মানে আমি যাতে সবাইকে দেখতে পারি। আমাকে ফুল স্ক্রিনটা নিয়েছেন, হ্যাঁ। কতজন আছে এখানে পার্টিসিপেন্ট দেখাচ্ছে।

করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ ছাত্র ভাই বোনেরা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখানে আজকে এখন একটা নিম গাছ আমরা রোপণ করলাম। এই নিম গাছ নিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি, হয়তো কেউ কেউ জানেন, তারপরে আমি ছোট্ট স্টোরিটা বলি। আপনারা এখানে যারা হজে গিয়েছেন, নিশ্চয়ই এখানে অনেক মানুষ আছেন হজে গিয়েছেন, আরাফাতের যেখানে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদের জানার জন্য আমি গল্পটা বলছি। গল্প না, এটা সত্যিকারের ঘটনা। আরাফাতের ময়দানের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। সেই আরাফাতের ময়দানে যদি যাও, তোমরা এখন যদি ছবি দেখো, দেখবে ওখানে অনেক গাছ লাগানো। ছবিতে হয়তো বোঝা যাবে না কি গাছ, কিন্তু অনেকগুলো গাছ লাগানো। সেই গাছটি হচ্ছে নিম গাছ। এই নিম গাছ এই যেটা দেখছো, আজকে থেকে 50 বছর আগে ওখানে কোনো গাছ ছিল না। আজকে থেকে 50 বছর আগে কোনো গাছ ছিল না। এটা খুব সম্ভবত 1978 সালের ঘটনা। 78 সালের ঘটনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সৌদি আরবের তৎকালীন বাদশাকে বলেছিলেন, একবার উনি ওমরা পালন করতে গিয়ে, যখন ওমরা পালন করে উনি আরাফাতের ময়দানে গিয়েছিলেন, তখন উনি দেখে বলেছিলেন যে আপনাদের এই মাঠটা ফাঁকা কেন? এখানে আপনারা যদি গাছ লাগান তাহলে হাজি সাহেবরা যখন আসে তাহলে তো হাজি সাহেবরা গাছের নিচে সুন্দরভাবে বসতে পারে, কারণ একদম গাছবিহীন জায়গা, একদম ডাইরেক্ট রোদের মধ্যে, সৌদি খুব গরম, গাছবিহীন জায়গায় তো বসা কষ্টকর। তখন বাদশাহ, তখন সৌদি বাদশাহ ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা এখানে কি গাছ লাগবো, মরুভূমিতে কোনো কাজ হবে না। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সায়েন্টিস্টদের সাথে কথা বলে বের করলেন যে নিম গাছ ওখানে হবে, এবং উনি তখন প্রায় 1 লক্ষের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন। পরে সৌদি সরকার সেই নিম গাছের চারা থেকে আরো কলব বের করে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে। কাজে এখন এই মুহূর্তে আমরা যদি আরাফাতের ময়দানে যাই, আমরা যেই গাছগুলো দেখবো সব নিম গাছ, এবং ওই নিম গাছগুলোকে কিন্তু সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, ওই নিম গাছগুলোকে সৌদি আরবের মানুষ জিয়া ট্রি নামে ডাকে, ওটা তাদের কাছে জিয়া ট্রি নামে পরিচিত। তো আজকে আমরা এখানে একটা নিম গাছ রোপণ করলাম। আমি জানি না সারা বাংলাদেশে যারা এখানে কানেক্টেড আছেন, ছোট ভাই বোনের এবং শিক্ষকরা সহ, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেছেন। আমি আপনাদের সকলের কাছে বলবো, এমনকি এটা আমাদের ধর্মেও বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন যে গাছ রোপণ করার জন্য সবুজ রংটা ওনার কাছে খুব পছন্দ ছিল, এবং উনিও অনেক গাছ রোপণ করেছেন। এই গাছ আমাদেরকে বিভিন্নভাবে, আমাদের পরিবেশ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে এই গাছ আমাদের জীবনে উপকার করে থাকে। আজকে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমরা যদি প্রতি বছর আগামী সারা জীবন যতদিন বাঁচবে তোমরা, আমি চাই তোমাদেরকে একটা অনুরোধ করব, একটা উপদেশ দিব, প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে গাছটা। কাজেই আর শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখানে আজকে থেকে আমাদের যাদের অভিজ্ঞতা, আজকে থেকে 40-45 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন ছোট ছিলাম, এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো, 7 দিন 10 দিন ধরে বৃষ্টি হতো, কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টি হচ্ছে না। এখানে অনেকেই আছেন যাদের বয়স 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে সেরকম বৃষ্টির। তো বৃষ্টিটা কমে গেছে, আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ, স্বাভাবিক বসত বাড়ি সবকিছু রাস্তাঘাট নির্মাণের জন্য বহু গাছ অনেক সময় কেটে ফেলতে হয়েছে, এর বাইরেও অনেক মানুষ অনেক গাছ বিভিন্ন কারণে কেটে ফেলে, তার ফলে প্রাকৃতিক যে ভারসাম্য সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এই দেশেই আমাদেরকে থাকতে হবে। আমার ঘর যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে আমিও তো একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকব, তাতে করে আমার মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের ক্ষতি হবে। কাজে আপনাদের সকলকে আজকে আমি অনুরোধ করব যে আসুন আজকের দিনটাতেই শুধু আমরা গাছ লাগিয়ে দিনটিকে আমরা শেষ না করে দিই। আমরা চেষ্টা করি প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে, মিনিমাম একটা করে আমরা গাছ রোপণ করব। আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আপনারা উৎসাহ দিবেন গাছ রোপণ করার জন্য। স্বাভাবিকভাবে দেশে গাছ যত

0: বাড়বে, আমাদের পরিবেশ তত ঠান্ডা হবে, পরিবেশ ঠান্ডা হলে আমাদের থাকতেও তত আরাম হবে, তত কমফোর্টেবল হবে। আজকে এই পর্যন্তই রাখি, নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় যারা আছেন বিভিন্ন স্কুলে, নিশ্চয়ই আপনাদের এলাকায় আমার সফর করার সুযোগ হবে ভবিষ্যতে ইনশাল্লাহ, তখন নিশ্চয়ই আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্ত থাকতো। ছোট বন্ধুরা, তোমাদের কাছে আমার আহ্বান থাকলো, প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোনো খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য না, দয়া করে সেখানে একটি গাছ লাগাবে। ঠিক আছে, ঠিক আছে, কে কে গাছ লাগাবে হাত তুলো তো দেখি, আমি এখান থেকে দেখতে পাবো গাছ রোপণ করবে কে কে। ভেরি গুড, এই যে আমরা অনেকগুলো গাছ রোপণ করতে পারবো। চলো আমরা প্রত্যেক বছর এখন থেকে একটা করে গাছের চারা, প্রত্যেকে একটা করে গাছের চারা রোপণ করবো। আর তোমাদের যদি কারো নতুন ভাই বোন হয় তাহলে ভাই বোনের নামও একটা করে গাছ রোপণ করবে, তোমার ভাই বোনও বড় হবে, সেই গাছটিও বড় হবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের যে কর্মযজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছিলেন সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এবং তিনি যেটি বলেছেন যে কেবলমাত্র নিজেরাই প্রত্যেক বছর একটি করে বৃক্ষ নয়, বরং অনাগত ভবিষ্যতের জন্য, অনাগত যে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, অর্থাৎ কারো যদি ভাই বোন যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলেছেন যে যারা যাদের ভাই বোন হবে বা থাকবে তাদের জন্য যেন একটি করে গাছ লাগানো হয়। এবং আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৃক্ষরোপণ শেষে আজকের যে মূল আয়োজন, যে বিষয়টিকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, দে ন্যাশনাল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, এটিতে যারা অংশগ্রহণ করছে জাতীয় পর্যায়ে, একেবারে তৃণমূল পর্যায় থেকে বাছাইয়ের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা অংশগ্রহণ করছেন, তাদের যে 100টি প্রজেক্ট এখানে, উদ্ভাবনী প্রজেক্ট এখানে, প্রকল্প দেখানো স্থান পেয়েছে, তিনি সেগুলো ঘুরে ঘুরে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যে কিন্তু অডিটোরিয়ামে, এই প্রাঙ্গণে, অর্থাৎ এখন যে অনুষ্ঠানটি হয়েছিল সেটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে যে খোলা জায়গায় সেটি অনুষ্ঠিত হয়েছে। এবারে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথিবর্গ কিন্তু প্রবেশ করেছেন সেই ভেতরে, যেখানে স্টলগুলো স্থাপন করা হয়েছে, বিভিন্ন বিভিন্ন শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী যে প্রজেক্টগুলো এখানে স্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে যে তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর সঙ্গে কথা বলছেন। এখানে আপনাদের জানিয়ে রাখি, এটি কিন্তু প্রথমে উপজেলা পর্যায়ে এবং পরে জেলা পর্যায়ে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে নির্বাচিত যারা সেরা হয়েছেন তাদেরকে জাতীয় পর্যায়ে আনা হয়েছে। এখানে উল্লেখ করার মতো একটি বিষয় আপনারা জানিয়ে রাখতে চাই, ঢাকা জেলার যে প্রতিযোগিতা হয়েছিল বিএফ শাহিন স্কুলে, বিএফএফ শাহিন স্কুলে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলার প্রতিযোগিতা এবং সেটির উদ্বোধন করেছিলেন ডাক্তার জোবাইদা রহমান। এবং তিনি কিন্তু আজকেও এই অনুষ্ঠানে এসেছেন এবং তিনিও কিন্তু দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি এই যে উদ্ভাবনী যে সৃজনশীলতা তরুণের মধ্যে যে লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি তারা এখানে যারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তারা বুঝবার চেষ্টা করছেন এবং সেটি কতটি টেকসই হতে পারে আমাদের উন্নয়নে সেটিও জানবার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি একজন উদ্ভাবকের সঙ্গে তার প্রজেক্ট নিয়েই, যার উদ্ভাবনী যে প্রকল্পটি রয়েছে সেটি নিয়ে কথা বলছেন এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী রয়েছেন ডক্টর জোবাইদা রহমান রয়েছেন, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহমুদি আমিন। শ্রোতা বন্ধুরা, একেবারে একটি বিজ্ঞান ভিত্তিক, একেবারে একটি আধুনিক জ্ঞান সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার জন্য কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রচলিত পাঠ্যধারার বাইরে যেন কারিগরি শিক্ষা কিংবা বিশেষায়িত শিক্ষার মধ্য দিয়ে একজন মানুষ, একজন ছাত্র যেন যথাযথ যোগ্যতর হয়ে উঠতে পারে এবং দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের উৎকর্ষতা প্রমাণের মধ্য দিয়ে তার ব্যক্তিগত উৎকর্ষতা যেমন গ্রহণ আপ করতে পারে, একই সঙ্গে সমাজ এবং রাষ্ট্রের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, সেই কারণে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিন্তা চেতনায় তার যে পরিকল্পনা সেখানে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। এবং আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার কিছুটা পরিবর্তন, শিক্ষা পাঠ্যক্রমও কিন্তু কিছুটা আধুনিকায়ন করা হচ্ছে, কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে যেন শিক্ষার্থীরা সীমাবদ্ধ না থাকে এবং এই পুঁথিগত বিদ্যার বাইরেও জীবনমুখী যে শিক্ষা, জীবনে যা দরকার, জীবনে যা প্রয়োজন সেটি যেন আসে। এবং আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েও কিন্তু যেন একজন ছাত্র বা ছাত্রী যথাযথ যোগ্যতার মধ্য দিয়ে, মেধা বিকাশের মধ্য দিয়ে, নিজের উৎকর্ষতায় নিজে যেমন নিজকে প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশ এবং সামাজিক অঙ্গনকেও যেন উপকার এনে দিতে পারে, দেশকেও যেন এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য এই কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন। এবং পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসাবেও কিন্তু বেশ কিছু বিষয়কে যুক্ত করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় সেই হিসেবে কাজ করছেন। আপনারা জানেন যে খেলাধুলাকে একটি পাঠ্যপুস্তকের পাঠ্যক্রমে যেন আনা যায় সেই হিসেবে কাজ চলছে, অর্থাৎ চতুর্থ শ্রেণী থেকে কিন্তু খেলাধুলাকে এক ধরনের পাঠ্যক্রমে আনা হয়েছে। কারিগরি শিক্ষাকে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষাকেও কিন্তু আনা হয়েছে। এবং একটি আরো একটি বিষয় হচ্ছে, যেন আমরা কেবলমাত্র নিজের ভাষার মধ্য দিয়ে সীমাবদ্ধ না থাকি, আমরা যেহেতু বিশ্বায়নের যুগে আমাদের বিপুল সংখ্যক দক্ষ কর্মী যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে, এই কাজ করতে গিয়ে দুটি বিষয় আমাদের মনে রাখতে হয়, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপলব্ধি করেছেন। একটি হচ্ছে দক্ষতা সৃষ্টি, আর একটা হচ্ছে যেই দেশে যাবে সেই দেশের ভাষাগুলো যেন তারা আয়ত্ত করতে পারেন। এই জন্যই একটি তৃতীয় ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই তৃতীয় ভাষা শিক্ষকও কিন্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ আমরা যারা বেসিক্যালি আমরা যারা আছি হয়তো বাংলার পাশাপাশি ইংরেজি বা আরবি এ দুটো ভাষা শিখি, কিন্তু তৃতীয় একটি ভাষা যেন আমরা শিখি এবং সেই ভাষাটি যেন আমাদের ব্যক্তিগত যে চাহিদার প্রতি প্রাধান্য পায়। অর্থাৎ একজন মানুষ যদি জাপান যায় তাহলে জাপানের ভাষা যদি না জানে যতই দক্ষ হোক সে কিন্তু সেখানে কাজ করতে পারবে না, কিন্তু অথবা একজন মানুষ যদি দক্ষিণ কোরিয়া যায় সে যে অঞ্চলের ভাষা যদি না জানে তাহলে সে নিজেকে প্রমাণ করতে পারবে না। এই জন্যই তৃতীয় একটি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং এটি কিন্তু রাখা হয়েছে, এটি পাঠ্যপুস্তকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন তার পত্নী ডাক্তার জোবাইদা রহমান, তারা একে একে এই যে প্রজেক্টগুলো এখানে শো করা হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে সেগুলি দেখছেন এবং যারা উদ্ভাবন করছেন তাদের সঙ্গে কথা বলছেন। শ্রোতা বন্ধুরা, আসলে আমরা যেখান থেকে ধারাবর্ষ দিচ্ছি সেখান থেকে শব্দ পাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী আসলে কি বলছেন, কেমন করে তাদের পরামর্শ দিচ্ছেন, সেই শব্দগুলো পাওয়া আমাদের জন্য কষ্টকর হচ্ছে, কারণ আমরা অনেকখানি দূর থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানের ধারাভাষ্য দিচ্ছি, কারণ আমরা মূল অনুষ্ঠানে আছি কিন্তু এটি মূল অনুষ্ঠানের যে অডিটোরিয়ামের বাইরে এই শোকেসিংটা করা হচ্ছে, সেখানে কিন্তু একে একে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথিবর্গ যারা আছেন তারা কিন্তু প্রত্যেকটি উদ্ভাবনী চিন্তার সঙ্গে পরিচিত হচ্ছেন, উদ্ভাবনী প্রকল্পগুলোর সঙ্গে পরিচিত হচ্ছেন। এবং একটি সবচেয়ে বড় বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং তাদের থেকে তাদের যে উদ্ভাবনী যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকেও জানবার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে স্মরণ করে দিতে চাই, মানে আমরা আপনাদেরকে এই মুহূর্তে স্মরণ করে দিতে চাই, আসলে বিশ্বায়নের এই যুগে, বিশেষ করে এই আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের যুগে আমাদেরকে পিছিয়ে থাকতে চলবে না। এবং আমরা যেহেতু কেবলমাত্র বাংলাদেশই বাংলাদেশ নয়, সারা বিশ্ব একটি পরিবার, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলবার যে বিষয়টি আছে সেখানে কিন্তু এই ধরনের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে নিয়ে যাবার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু কেবল পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকলে যে একজন ছাত্রছাত্রী কিংবা আজকের এই প্রজন্ম যথাযথ যোগ্যতর একজন মানুষ বা নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে, নির্বাচনের আগে এবং তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমরা দেখেছি বিভিন্ন ভাষণে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন বিগত আমলেও আমরা দেখেছি এবং রাষ্ট্র সরকার পরিচালনার দায়িত্ব পেয়েও তিনি বলেছেন যে আজকের যে প্রজন্ম তারা যদি বিশ্বায়নের উপযোগী একজন যোগ্যতর নাগরিক হয়ে গড়ে উঠতে না পারে, এটি কেবল বাংলাদেশের পিছিয়ে থাকা হবে না, বিশ্বায়নেরও পিছিয়ে থাকা হবে। কারণ বিশ্বের প্রত্যেকটি মানুষই কিন্তু তাদের নিজস্ব ভূমিকা, নিজ নিজ ভূমিকে দিয়ে বিশ্ব, সমগ্র বিশ্বকে উৎকর্ষতার চরম সীমায় পৌঁছে দেয়। একই সঙ্গে কিন্তু বাংলাদেশকেও উন্নতর করতে হলে যা দরকার তা হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের আধুনিক চিন্তা চেতনা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তাদের মেধা বিকাশের। শ্রোতা বন্ধুরা, আমরা আরেকটু পিছনে যদি যেতে চাই তাহলে দেখব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটি সৃজনশীল কাজকে কিভাবে উৎসাহিত করেছেন, এটি কিন্তু অভূতপূর্ব একটি ঘটনা। আমরা বিগত যতগুলো সরকার দেখেছি এই ধরনের ব্যক্তিগত পর্যায়ে কোন সরকার প্রধান একেবারে তার দপ্তরে ডেকে এনে কিংবা তার কোন মন্ত্রীকে পাঠিয়ে সংশ্লিষ্ট উদ্ভাবককে পুরস্কৃত করা, উৎসাহ প্রদান করা, আর্থিক সহযোগিতা প্রদান করা, এটি আসলে বিরল একটি ঘটনা। আমরা দেখেছি গত এই চার মাসেই আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকার পরিচালনার ব্যস্ততার মাঝেও একজন গাড়ি চালককে নিয়ে এসছেন, একজন ড্রোন নির্মাতাকে নিয়ে এসছেন, একজন এই ধরনের আরও যে যারা উদ্ভাবনী করেছেন তাদেরকে নিয়ে এসে কিন্তু তিনি নিজে সেগুলো অবলোকন করেছেন, চালিয়ে দেখেছেন, বুঝবার চেষ্টা করেছেন এবং সংশ্লিষ্ট সে ব্যক্তিটিকে পুরস্কৃত করেছেন, উৎসাহিত করেছেন এবং এই বার্তা ছড়িয়ে দিয়েছেন যে আমরা এই ধরনের সৃজনশীল কাজের পাশে আছি, আমরা এইসব সৃজনশীল মানুষদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে কিন্তু আমরা এই কাজটি করতে চাই। শ্রোতা বন্ধুরা, চতুর্থ বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব উপস্থাপনা, দক্ষতা ও আর্থিক সাক্ষরতার মতো বিষয়গুলো শিক্ষা কারিকুলামের অপরিহার্য অংশ হওয়া উচিত বলে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন। একই সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানো টেকনোলজি, 3D প্রিন্টিং এবং 5G প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন তিনি এবং এগুলি যে খুব সময় উপযোগী এটা তিনি নিজে অনুধাবন করেছেন এবং জাতির সামনে মেসেজটি তিনি দিয়েছেন। শুধু সনদ নির্ভর যেটি আমরা বারবার বলছি পুঁথিগত বিদ্যা নয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি চান সেটি হচ্ছে সনদ নির্ভর শিক্ষা নয়, দক্ষতা ভিত্তিক কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং ইতোমধ্যেই কিন্তু আপনারা জানেন এই ব্যাপারে সরকার কাজ শুরু করেছে। এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে আমরা যদি একটু দৃষ্টিপাত দেই আমরা দেখব সর্বোচ্চ যে বাজেট সেটি কিন্তু শিক্ষা খাতে রাখা হয়েছে, শিক্ষাকে অন্যতম গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে এবং এটির মধ্য দিয়ে কেবলমাত্র যে পুঁথিগত বিদ্যার প্রসার ঘটানোর লক্ষ্যেই বিগত প্রচলিত যে বাজেটগুলো আমরা দেখেছি পুঁথিগত বিদ্যায় মানে মেধা বিকাশ করবার জন্যই নয়, বরং একটি ছাত্রকে বা একটি ছাত্রীকে যথাযথ যোগ্যতর মানুষ হিসেবে, যোগ্যতর নাগরিক হিসেবে, যোগ্যতর নেতৃত্ব হিসেবে, যোগ্যতর দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলবার চেষ্টা চালানো হবে এবং এই বাজেটে কিন্তু সেই ধরনের ব্যাপার সেগুলো রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে প্রত্যেকটি বাচ্চাদের সঙ্গে কথা বলছেন, মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেশেরা যারা জেলা পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে মেধাবী হয়ে এই বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছেন, তাদের উদ্ভাবনীগুলোর সঙ্গে বুঝবার চেষ্টা করছেন। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এক অন্যরকম বিষয় সাম্প্রতিক সময়ে এবং হাসছেন এটি একটি অভয় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে হেসে কথা বলছেন, একেবারে আপন করে নিবার যে প্রবণতা ছোট ছোট বাচ্চারাও যেন নির্ভয় একেবারে, এটি কিন্তু দেখবার মতো বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে এই যে শিশু কিশোররা বা তরুণেরা একেবারে আপন মনে হচ্ছে ঘরেরই একজন, তাদের সঙ্গে কথা বলছেন, তারাও নির্ভয়ে নিঃসংকোচে তাদের কথাগুলো উপস্থাপন করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে উৎসাহ দিয়ে চলছেন। দিয়ে চলছেন। আসলে এই কথাগুলো আমরা বলবার যে কথা সেটি হচ্ছে এখন আজকে উচ্চশিক্ষাকে মাননীয় প্রধানমন্ত্রী কেমন করে দেখতে চান সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়গুলো হবে গবেষণা স্থান, সেটি কিন্তু বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি বলে এসেছেন যে বিশ্ববিদ্যালয় হবে গবেষণা স্থান, যার মধ্য দিয়ে একটি রাষ্ট্র কিভাবে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে পারে তার গবেষণা করা হবে, জনজীবনে কেমন উন্নয়নের ছোঁয়া লেগে জনজীবনকে উন্নয়ন করা যাবে সেটির গবেষণা থাকতে হবে। উচ্চশিক্ষাকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয় এবং শিল্প খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমির সংযোগ বাধ্যতামূলক করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ কেবলমাত্র আপনি শিখলেন কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করতে পারলেন না, এই জন্য শিল্প কারখানাগুলোর সঙ্গে একটি নিবিড় যে সংযোগ, নিবিড় যে বাস্তবমুখী যোগাযোগ সেটি গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। আপনারা জানেন এখানে আমার আসলে একটি কথা মনে, শিক্ষাখাতে বলতে গিয়েই কিন্তু আসলে আমরা আজকে বিনম্র শ্রদ্ধায় যাকে স্মরণ করতে চাই, আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করার বাধ্যতামূলক করার পাশাপাশি দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। তিনি প্রথমবারের মতো উপবৃত্তি প্রথা চালু করেছিলেন এবং এর মধ্য দিয়ে আমাদের পশ্চাৎপদ বা সামাজিক নানা কারণে পিছিয়ে পড়া নারী সমাজ যে শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন, আজকে নারী পুরুষ সমান তালে এগিয়ে চলছেন, শিক্ষার আলোয় উদ্ভাসিত হচ্ছেন। আমরা মাননীয় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করছি। আরেকটি বিষয় আমরা মনে করে দিতে চাই আপনাদেরকে আজকে, যে আরেকটি বিষয় দেশব্যাপী যে বৃক্ষরোপণ শিক্ষা অঙ্গনে, এটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রচলন করেছিলেন এবং তিনি প্রথমবারের মতো একটি কথা বলতে চাই, জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ যে পুরস্কার প্রদান দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিলেন সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা একটা ক্যাটাগরি, অর্থাৎ আগে এটি থাকলেও মাননীয় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছিলেন দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে পুরস্কৃত করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর যে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করে এবং ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার অভাবে কিন্তু তারা বেকার হয়ে যায়, এটি কিন্তু আমরা সবাই জানি। বিপুল পরিমাণ ছেলেবেলে মানে শিক্ষার্থীরা কিন্তু প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে আসে, প্রচলিত শিক্ষা যেটা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এত বিপুল সংখ্যক মানুষের কর্ম সুযোগ সৃষ্টি করা আসলে দুরূহ। এই জন্যই যদি বাস্তব ভিত্তিক কোনো কাজ সৃষ্টি না হয়, দক্ষতা অর্জন করা না যায় সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষার্থীর মধ্যে, তাহলে সে কিছুটা পিছিয়ে থাকতে পারে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটির উপর জোর দিয়েছেন সেটি হচ্ছে এটি কারিগরি অর্থাৎ দক্ষতা নির্ভর একটি জনশক্তির উদ্ভাবন করা এবং তারা যেন সরকারি বা বেসরকারি চাকরি না পেলেও নিজেদের দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে তারা তাদের কর্মসৃজন করতে পারে এবং কর্মসৃজন শুধু ব্যক্তিগত জীবনে নয় বরং তারা যেন মানুষকে কর্মমুখী করতে পারেন, অর্থাৎ তারা নিজেই উদ্যোক্তা হতে পারেন এবং অন্যকেও তারা যেন কাজ দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা দিয়েছেন, তার বাস্তবায়নের জন্য প্রতিযোগিতা ভিত্তিতে সিপ ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এখানে আরেকটি কথা আপনাদের বলি, যে সেটা হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আমরা যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম উদ্যোক্তা হিসেবে গড়ে তোলবার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী ধারণ করেন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার যে ইচ্ছা তিনি পোষণ করেন, তিনি বলেন যে সেই শিক্ষার্থীরা যেন এই দায়িত্বটা নেয় এবং সিড মানি অর্থাৎ একটি প্রজেক্ট করেই যেন থেমে না থাকে। এটি যে বাজারজাতকরণের মধ্য দিয়ে একদিকে যেমন এই দেশের জনগণ বিষয়টি ব্যবহার করে উপকার পাবে বা রপ্তানি করার সুযোগ পাবে, এটিকে যেন আরও একটি বৃহৎ স্তরে নিয়ে যাওয়া যায়, এজন্য সিড মানি সরকারের পক্ষ থেকে অর্থাৎ মূলধনও সরকারের পক্ষ থেকে দেওয়ার একটি পরিকল্পনা তিনি জানিয়েছেন। এবং শিক্ষকদের যে জ্ঞান দক্ষতা সততা এবং অঙ্গীকারের গুরুত্ব রয়েছে সেটিরও কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি প্রত্যেকটি শিক্ষক প্রতিজন শিক্ষকের প্রতি অনুরোধ জানিয়েছেন সমাজ পরিবর্তনের যে অগ্রদূত আপনারা এবং শিক্ষার্থীদের যেন রোল মডেল হয়ে উঠতে পারেন, অর্থাৎ শিক্ষকটাও যেন তাদের কর্মের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে নিজকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। এবং একই সঙ্গে কিন্তু এই প্রযুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে বলে বলছেন এবং জোর দিয়েছেন, সেটি হচ্ছে নৈতিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে নৈতিক শিক্ষা যে একটি মানুষের জীবনে কতটা প্রয়োজন সেটির কিন্তু তিনি বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে কিন্তু তিনি বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি যে স্টলের সামনে রয়েছেন সেখানে একটি নতুন ধরনের হেলমেট মোটরসাইকেল যারা চালান তারা এই বস্তুটির সঙ্গে এই পণ্যটির সঙ্গে আপনারা পরিচিত। এই হেলমেট নতুন ধরনের উদ্ভাবন করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে তারা মাথায় পড়ে সেটি দেখালেন এবং এটি সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে জিজ্ঞেস করলেন। আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্র এবং ছাত্রী তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে ব্রিফ করছেন। একটি নতুন উদ্ভাবনী সৃষ্টি করেছেন হেলমেটের ভার্সন, সেটি তারা দেখাচ্ছেন। একটি মোটরসাইকেলকে আমরা দেখতে পাচ্ছি এখানে। এইভাবে কিন্তু আসলে উদ্ভাবনের বিষয় সেটি হচ্ছে কম খরচে, সাশ্রয়ী মূল্যে এবং টেকসই এবং যথাযথ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন পণ্যই কিন্তু উদ্ভাবনী শক্তির আওতায় আসবে, যেন তো কোন পণ্য কিন্তু এই ধরনের শোকেসিং এ স্থান পাচ্ছে না। আমরা আরো একটি কথা আমরা বলতে চাই, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই কিন্তু জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিনিয়োগ সেটি হচ্ছে তিনি বলেছেন যে শিশুদের, এবং এই শিশুদেরকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগটা কেমন হবে? শিশুদের যথাযথভাবে শিক্ষা দেওয়া, যথাযথভাবে স্বাস্থ্যবান করে গড়ে তোলা, মানসিকভাবে তাদেরকে সুস্বাস্থ্যময় করা, তাদের আত্মবিশ্বাসী করা, তাদের দক্ষতা বৃদ্ধি করা, তাদেরকে মানবিক যে প্রজন্ম সেই হিসাবে গড়ে তোলা, এবং এইসব বিষয়ের জন্য আরো কিছু বিষয়ের দরকার আছে, সেই বিষয়গুলোর উপরও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়েছেন। তিনি খেলাধুলা, সংস্কৃতি, কর্মকাণ্ড এবং সৃজনশীলতা এখানে একটু করে বলে রাখতে চাই আমরা আপনাদেরকে, সেটি হচ্ছে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সংসদ অধিবেশনে, সকালের অধিবেশনে তিনি বক্তৃতা ভাষণ দিচ্ছিলেন, সেখানে তিনি খেলাধুলা সম্পর্কে বলছিলেন, খেলাধুলা কোন শখ বর্তমানে আর নেই, এই খেলাধুলো যে একটি পেশা হতে পারে এবং এই পেশাকে স্থায়ীভাবে স্থান দেওয়ার জন্যই, গড়ে তোলবার জন্যই খেলাধুলার বিষয়েও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা জানেন যে নতুন করে স্পোর্টস চালু করেছেন তিনি, প্রাথমিক সদ্য সমাপ্ত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ বালক বালিকা যে টুর্নামেন্ট সেটি কিন্তু সমাপ্ত হয়েছে, সদ্য সমাপ্ত হয়েছে, এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে এতে পুরস্কার করেছেন। এবং নতুন করে স্পোর্টস প্রতিনিধি তিনি সিলেট স্টেডিয়ামে উদ্বোধন করেছেন এবং সাতটি ইভেন্টকে একেবারে তৃণমূল থেকে তুলে নিয়ে তৃণমূল থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং এটি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে, এবং এরা কিন্তু জাতীয়ভাবে এই খেলাধুলার মধ্য দিয়ে যে পেশা তারা জাতীয়ভাবে প্রশিক্ষিত হবেন, তারা জাতীয়ভাবে বেতনভোগী হবেন, সম্মানের ভাগে হবেন। একটি কথা বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে জন্য ইতিমধ্যেই কিন্তু খেলোয়াড়দের, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের কোচদের সম্মানের আওতায় এনেছেন, মাসিক সম্মানের আওতায় এনেছেন, এবং চতুর্থ শ্রেণী থেকে, যেটি কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে, সাঁতার এসব খেলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এটি কিন্তু আজ সকালেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর যে ভাষণ সংসদে সেটি বলেছেন যে তাঁর যে কর্মসূচি, এই যে একটি বাজেট প্রণয়ন করলেন, এই বাজেটে কি কি বিষয় নিয়ে তা কর্মযোগ্য থাকবে সেটি তিনি বলেছেন। আর তিনি শিক্ষার উপরে আরো কিছু বিষয়ের উপরে আসলে জোর দিয়েছেন, সেটি হচ্ছে কেবলমাত্র তাত্ত্বিক নয়, মানে একেবারে পুঁথিগত যেটা বারবার আমরা বলছি যে তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস এবং মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। এবং এই যে খেলাধুলা সহ অন্যান্য সহপাঠ্যক্রমগুলো অন্তর্ভুক্ত হবে বা হচ্ছে আগামী সেশন থেকেই হবে, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে শুধু তাত্ত্বিক ক্লাসের মধ্যে দিয়ে যেন খেলাদের বা মানে শিশুদের বা কিশোরদের বা তরুণদের সীমাবদ্ধ না রাখে, খেলাধুলা যেন তাত্ত্বিক ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। আসলে যে মূল লক্ষ্য ফুটবল কিভাবে খেলতে হবে তার একটি ব্যবহারিক ব্যাপার আছে বা প্রশিক্ষণ আছে, এগুলো একেবারে বাস্তব ভিত্তিক যেন একজন খেলোয়াড় খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারেন এবং এটিকে পেশা হিসেবে নিতে পারেন সেই বিষয়ে কিন্তু কাজ করছেন। এবং তিনি আরো একটি বিষয়ের উপরে জোর দিয়েছেন, সেটি হচ্ছে যে মাদকাসক্তি, বিশেষ করে আসলে আমাদের তরুণ এবং যুবকদের একটি অংশ মাদকাসক্তি হয়ে পড়ছেন, এবং মাদকাসক্তি যে আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে এটি আসলে নতুনভাবে বলার কিছু নেই। এবং বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং মাদকের নির্মূলে, মাদকের প্রতিরোধে গত পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একটি নতুন আইনের খসড়া জমা দিয়েছেন, যেটি এখনো পরীক্ষাধীন রয়েছে সংসদীয় কমিটিতে, এবং অতি দ্রুতই এটি কিন্তু সংসদে পাশ হলে আইনে পরিণত হবে এবং মাদক নির্মূলে, মাদক প্রতিরোধে শুধুমাত্র সচেতনতা কার্যক্রম নয় বরং আইনের কঠোর অবস্থা নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছেন। এবং এই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাদকাসক্তি এবং মোবাইল ফোন আসক্তির মতো যে সামাজিক সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে বেরিয়ে এসে সবাই যেন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদেরকে সংযুক্ত করে এবং এই সংযুক্ত করার মধ্য দিয়ে নিজের যে মেধার বিকাশ এবং এই বিকাশের মধ্য দিয়ে নিজের উৎকর্ষতার পাশাপাশি পরিবারের এবং সমাজের জন্য কিছু করার যে যোগ্যতা অর্জন সেটি যেন প্রত্যেকটি নাগরিক করতে প্রত্যেকটি শিশু কিশোরদের মধ্যে গড়ে উঠে। কেননা আজকের শিশুটি কিন্তু, আজকের কিশোরটি কিন্তু, আজকের তরুণটি কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই আমরা যে স্বপ্নের বুনছি মনে মনে, আমরা যে সমৃদ্ধ বাংলাদেশ দেখবার প্রত্যয় ঘোষণা করছি, আমরা যে একটি সুখী সমৃদ্ধ উন্নত জীবনমানের প্রত্যাশা করছি, সেটি কিন্তু আমরা এই আজকের যারা শিশু কিশোর, আজকে যারা তরুণ, আজকে যারা শিক্ষার্থী, তারা যদি যোগ্যতর হয়ে গড়ে উঠতে না পারে তাহলে কিন্তু সেটির বাস্তবায়ন সম্ভব নয়। কেননা আমরা আমরা তাদেরকে দিয়ে আজকে আমরা আছি, কালকে তারা আসবেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে এই শোকেসিং প্রোগ্রামগুলো দেখছেন। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আসলে এই উদ্ভাবনী প্রদর্শনীটি শেষেই কিন্তু এই অডিটোরিয়ামে প্রবেশ করবেন এবং তার আগমনের সঙ্গে সঙ্গে এখানে জাতীয় সঙ্গীতের সূচনা হবে, জাতীয় সঙ্গীত বাজানো হবে এবং জাতীয় সঙ্গীত পরপরই এখানে পুরস্কার বিতরণী এবং পুরস্কার শিক্ষকদেরকে যেমন দেওয়া হবে, পাশাপাশি যারা এই উদ্ভাবনী সৃজনশীল কাজে দক্ষতা, নিজেদের মেধা প্রমাণ করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হবে। এবং পুরস্কৃত করার মধ্য দিয়ে কিন্তু আজকের যে যারা স্বীকৃতি পাবেন তারা নিজেদেরকে অন্য অনুপ্রেরণা পাবেন দেশ গঠনের জন্য। শিক্ষকদেরকে 30,000 টাকা এবং সনদপত্র দেওয়া হবে এবং নির্বাচিত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা 20,000 টাকা এবং সনদপত্র পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে শিক্ষক এবং শিক্ষার্থীরা এই অডিটোরিয়ামে আজকের অনুষ্ঠানটি উপস্থাপন উপভোগ করবার জন্য এসে উপস্থিত হয়েছেন। আমরা বেশ কয়েকজন মাননীয় মন্ত্রীবর্গকে এই অনুষ্ঠানের দর্শক সারিতে দেখতে পাচ্ছি, আমরা বিদেশি হাই কমিশনার এবং কূটনীতিবৃন্দকেও দেখতে পাচ্ছি, তারা আসন গ্রহণ করেছেন এবং সবাই কিন্তু এখানে হলে বসে, এই অডিটোরিয়ামে বসে কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর যেই শোকেসিং কর্মকাণ্ড সেগুলো কিন্তু দেখছেন। শ্রোতা বন্ধুরা, গতকালের একটি ঘটনা আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা সরকার পরিচালনার দায়িত্বে পেয়ে সংসদ কার্যক্রমে এক অভূতপূর্ব পরিবর্তন সাধন করেছেন। এই শিক্ষার্থীরা, যে শিক্ষার্থীদের নিয়ে এত চিন্তা ভাবনা, কিভাবে তাদের যোগ্যতর করে গড়ে উঠার যে কার্যক্রম সেটি যেন করতে পারে, সেজন্য কিন্তু নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ কার্যক্রম অবলোকন করবার জন্য দর্শক সারিতে যেন ছাত্রছাত্রীরা, বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত থেকে সংসদ কার্যক্রম পর্যবেক্ষণ করে নিজেদেরকে আগামীর একজন নেতৃত্ব, আগামীর একজন যোগ্যতর মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন, সেজন্য প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কিন্তু তিনি আমন্ত্রণ জানান, নিয়ে আসেন, এবং গতকালও কিন্তু নিয়ে এসেছিলেন। গতকালকে যারা এসেছিলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের 29 জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং শিক্ষক সহ 21 জন, এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থীরা এসেছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই শিক্ষার্থীদেরকে ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার খাইয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের স্বপ্নের কথাগুলো জানবার চেষ্টা করেছেন, এবং তাদেরকেও তাঁরও একটি স্বপ্ন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেমন বাংলাদেশ দেখতে চান সেটিও কিন্তু তিনি বলেছেন। এবং আরও একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে সাধারণ জীবন চান, জীবনযাপন, এটি সবাইকে মোহিত করেছে, এবং শিশু কিশোরদের যে তিনি আপন ভাবেন এবং শিশু কিশোররাও যে তাকে আপন ভাবেন, এটি কিন্তু আমরা অনেকবার প্রমাণ পেয়েছি। তিনি কিন্তু নিজ হাতে, সবাই যখন শিশু, এই যে যারা শিক্ষার্থী ছিলেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে খোলাখুলি ভাবে যেমন আলাপ করেছেন, নানা বিষয়ে সেলফি তুলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নিজ হাতে সেলফি তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এবং সেখানে কিন্তু বলেছেন তিনি পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলার প্রতি যেন তারা মনোযোগী থাকে, তার পরামর্শ দিয়েছেন, নিজেদেরকে যোগ্য, দক্ষ এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবার জন্য যে সমস্ত বিষয়গুলো অনুষঙ্গ সেই জিনিসগুলোর মধ্যে যেন আমরা থাকি, আমাদের বাচ্চাকাচ্চারা থাকে, তার উপর শিক্ষার্থীদেরকে তিনি পরামর্শ দিয়েছেন। আমরা এবারে একটি মডেল দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী মডেলটি দেখছেন, এটি একজন শিক্ষার্থী তৈরি করেছেন এক মডেল, এটি হচ্ছে, এটা আমরা একটু বুঝবার চেষ্টা করি। আসলে এই প্রজেক্টটি তিনি দেখলেন, আসলে অনেক দূর থেকে বোঝা খুব মুশকিল, এটা একটা মডেলই, কিন্তু মডেলটি তিনি দেখলেন, এবং আসলে এখানে যে বিষয়টি, ছোট ছোট বাচ্চা আসলে সবাই, এবং তারা যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারেই প্রাণ খোলাভাবে তাদের বিষয়গুলি উপস্থাপন করছেন, হাত মেলাচ্ছেন, এবং তারা তাদের উদ্ভাবনের কথা বলছেন, এবং এর মধ্য দিয়ে তারা কিছু জানাবার চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদার রহমান সহ অন্যান্য যে মন্ত্রী পরিষদ সদস্যবর্গ রয়েছেন, তারাও কিন্তু বুঝবার চেষ্টা করছেন আসলে এই প্রজেক্টটা কিভাবে তৈরি হলো, এই প্রকল্পটি দিয়ে কি হবে, এই প্রকল্পের খরচ কেমন। আমরা একটা কথাই আপনাদেরকে বলেছি, প্রকল্প তৈরি করলে হবে না, এর টেকসই, যে এর মূল লক্ষ্য হচ্ছে এর স্থায়িত্ব, টেকসই, এর ব্যবহার কতটা ব্যাপ্তিমান হবে, এর খরচ কত কম হবে এবং ব্যবহারটা কত জনবান্ধব হবে, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু এই শোকেসিং আর আয়োজন করা হয়েছে। আপনি এখানে অনেক মডেল তৈরি করা হয়েছে, যে মডেলগুলো হয়তো জনবান্ধব না, তাহলে হবে না, এখানে জনবান্ধব মডেল তৈরি করতে হবে, এবং সেই জনবান্ধব, স্বল্প খরচি এবং টেকসই এই মডেলগুলোকেই নিয়ে আসা হয়েছে এখানে, নির্বাচিত করে একেবারে 100টি শোকেসিং করা হয়েছে। আমরা আসলে নগরভিত্তিক একটি মডেল দেখতে পাচ্ছি এখানে, নগরায়নের যেই নানাবিধ সমস্যাগুলো রয়েছে, হয়তো সে এমনই একটি মডেলের উপর দাঁড়িয়ে আছেন, মডেলের সামনে দাঁড়িয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, শিশু কিশোরদেরকে একেবারে যোগ্য করে গড়ে তোলবার জন্য আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, শিশুদের জন্য জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রবর্তন করেছিলেন এবং নতুন কুড়ি নামের যে একেবারে স্বনামধন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, এটি কিন্তু মানে একেবারেই মনে রাখবার মতো বিষয়। শিশুদের জন্য, শিশুর কল্যাণের জন্য, শিশুদেরকে যথাযথভাবে যোগ্য হিসেবে গড়ে তোলবার জন্য কিন্তু এই কাজটি করেছেন। এখানে আপনাদেরকে আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকার পর গতকাল কিন্তু এই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেই গুরুত্বের সঙ্গে কিন্তু স্বল্প সময়ের মধ্যে দেশে যেমন হামের টিকা সহ অন্যান্য আনুষঙ্গ টিকাগুলো ব্যবস্থা করেছেন এবং কালকে 28 জুন সারা দেশে অনুষ্ঠিত হয়ে গেল ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন, অর্থাৎ একটি শিশুকে যথাযথ যোগ্যতর ভাবে বেড়ে ওঠা, তার শারীরিক মানসিক স্বাস্থ্য বিকাশের পাশাপাশি তাকে একটি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলবার সকল প্রক্রিয়ায় কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা যদি কাছাকাছি আসলে যে প্রজেক্টগুলো হচ্ছে আমরা আমাদের অবস্থানটা একটু দূরে, যে কারণে আমরা সেই প্রজেক্টগুলো আসলে কি ধরনের উদ্ভাবনী প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কি কথাবার্তা হচ্ছে এটি ঠিক আমরা শুনতে পাচ্ছি না। এটি শুনতে পারলে আমরা আপনাদের বলতে পারতাম যে কোন প্রকল্পের ধরনটা কি এবং প্রকল্পের ধরনটা কি সেটি আমরা বলতে পারতাম। তবে এটি বিষয়ে আমরা বলতে পারি আপনাদেরকে, 100টি নির্বাচিত যে প্রকল্প এখানে আনা হয়েছে প্রত্যেকটি কিন্তু বাছাইকৃত, অর্থাৎ তারা নিজেদের মেধা যোগ্যতা এবং তাদের যে প্রকল্প উদ্ভাবনী যে প্রকল্পগুলো রয়েছে এগুলি জাতীয় জীবনে প্রতিফলন ঘটাবে, আমাদের কর্মসৃজন করবে, আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে উন্নয়নের তা সেখানেও ভূমিকা রাখবে, সেইভাবে কিন্তু প্রকল্পগুলো বাছাই করা হয়েছে। এবং এইখানে কিন্তু শেষ নয়, এদেরকে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা হবে, এদের উদ্ভাবনী যে প্রকল্পগুলো রয়েছে এগুলো বৃহৎ আকারে তৈরি এবং যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ এই উদ্ভাবনী প্রকল্পগুলো যেন জনবান্ধব হয়, এগুলি যেন জনগণ ব্যবহার করতে পারে এবং রাষ্ট্র সমাজের যেন উপকার হয় সেই লক্ষ্যমাত্রায় কিন্তু নির্ধারণ করা হয়েছে। কেবলমাত্র এখানে শিক্ষকদেরকেও কিন্তু আমরা যেটি বারবার বলছি শিক্ষকদেরকে কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে, শিক্ষক এবং শিক্ষিত্রীরা কিন্তু মিলেই এসব উদ্ভাবনী কাজে জড়িত হয়েছেন এবং সরকারের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয় কিংবা কৃষি মন্ত্রণালয় কিংবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইরাও ঐসব পর্যায়ে যেন তাদেরকে পৃষ্ঠপোষকতা এগিয়ে এসে এগুলোর এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে জনগণের উপকার হয়, জনবান্ধব হয় বা ব্যবসায়িক যে চিন্তা চেতনা আর্থিক যে সমৃদ্ধায়ন ঘটে এ বিষয়ে কিন্তু সরকারের একেবারে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা রয়েছে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর যেই মানে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে থেকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড

শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের জানিয়ে রাখছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্টআপ শোকেস সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের যে প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে প্রদর্শিত হচ্ছে সেগুলি দেখছেন, এতক্ষণ আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবং এই প্রদর্শনী উদ্ভাবনী যে প্রকল্পগুলো আছে সেগুলি দেখবার পরেই তিনি আসলে মূল অডিটোরিয়ামে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে মূল অডিটোরিয়ামে যেখানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানে তিনি এসে পৌঁছবেন এবং এখানে তিনি ভাষণ দেবেন, পুরস্কার বিতরণ করবেন এবং এখানে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তিনি করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই এখানে যে 100টি প্রজেক্ট রয়েছে, আমরা যেটি শুরু থেকে আপনাদের বলেছি সেগুলি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং গভীর আগ্রহে কিন্তু আরো একটি বিষয় জানে যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গভীর আগ্রহে এই উদ্ভাবনী যে প্রকল্পগুলো রয়েছে, সৃজনশীল প্রকল্পগুলো রয়েছে সেগুলো দেখছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান এবং তিনি কিন্তু এই শিশু কিশোরদের শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রশ্ন করছেন, বিষয়গুলো জেনে নিচ্ছেন এবং সঙ্গে আমরা কিন্তু শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলনেন্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিনকেও দেখতে পাচ্ছি এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এই যে শিশু কিশোররা এসব উদ্ভাবনী প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথিবর্গকে আসলে বুঝিয়ে বোঝাচ্ছেন, তাদের উদ্ভাবনী যে মেধা বৃত্ত স্বাক্ষর তারা এখানে রেখেছেন সেগুলো সম্পর্কে তারা বোঝাচ্ছেন। এবং এই কথাটি আপনারা জানিয়ে রাখতে চাই যে এই 100টি প্রকল্প নিয়ে কিন্তু এখানে প্রদর্শনীটি হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আসলে সব প্রকল্পগুলোই সরজমিনে দেখছেন, বোঝবার চেষ্টা করছেন এবং প্রত্যেকটি শিশু কিশোর সঙ্গে কথা বলছেন, শিক্ষার্থীদেরকে উৎসাহ দিচ্ছেন, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং যেন তারা এটির আরো গ্রহণযোগ্য, টেকসই এবং বিস্তারিত অর্থাৎ বিস্তৃতি আয়নের মধ্য দিয়ে আরো জনবান্ধব করতে পারে সে কথাগুলি বলছেন। তো শ্রোতা বন্ধুরা, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী যখন এই মূল অনুষ্ঠান অডিটোরিয়ামে এসে প্রবেশ করবেন কিংবা এর পরবর্তীতে, অর্থাৎ এখন তিনি এই প্রদর্শনীটি দেখছেন, এর পরে যদি কোনো অন্য কোনো পর্ব থাকে আমরা সেটিও প্রচার করব। চলুন মূল অনুষ্ঠান পর্বে, অর্থাৎ যে মূল অনুষ্ঠানটি হবে পুরস্কার বিতরণী আলোচনা সভা, সেটি কিন্তু আমরা সম্প্রচার করব এবং অনুষ্ঠানটি শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন আবারও গান শোনা যায়।

0: আনন্দের সঙ্গে ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। এখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই অনুপ্রেরণাদায়ী প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রামের এই বর্ণাঢ্য আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং আন্তরিক অভিনন্দন।
2: সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ড আনময় ইসানুল হক মিলন এমপি, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এবং উপস্থিত আছেন জনাব মাহদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড জুবাইদা রহমান,

অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। মঞ্চে উপবিষ্ট আছেন মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। সকলকে নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

0: অসংখ্য ধন্যবাদ সকলকে।
1: সম্মানিত সুধী, এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন নুরুন নবী সামদানি তালহা।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: صدق الله العظيم.
1: অসহায় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান হতে, পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, আর আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ, অথচ তারা এর নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে রাখে। আর তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। সূরা আল আম্বিয়া আয়াত 32-33। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন বেগ প্রভা পূর্বাশা।
3: নমস্কার।

0: জগতে জ্ঞানের সমতুল্য পবিত্র আর কিছুই নেই। যে ব্যক্তি যোগ সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সিদ্ধি লাভ করে, সে যত সময় নিজ অন্তরে সেই পরম জ্ঞানের উপলব্ধি লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবে পারমে তংচঙ্গা।

0: সকল প্রকার পাপ থেকে বিরত থাকা, পুণ্য অর্জন করা এবং নেতৃত্ব বা মনকে পবিত্র করা, এইটাই বুদ্ধের শিক্ষা। সাধু সাধু সাধু।
1: এবার পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ম্যাথিউ মানব মিত্র।
2: Blessed is the person who finds knowledge. Blessed is the person who gains understanding. Acquiring knowledge is far better than gaining silver or gold. Its value is greater even than gold. ধন্য সেই মানুষ যে জ্ঞান খুঁজে পায়, ধন্য সেই মানুষ যে বুদ্ধি লাভ করে। রূপা বা সোনা লাভ করার চেয়ে জ্ঞান লাভ করা অনেক ভালো, তার লাভ খাঁটি সোনার চেয়েও মূল্যবান। প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ। জ্ঞান ও শিক্ষার শ্রেষ্ঠত্ব হিতোপদেশ 3:13-18 পদ।
1: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাধীন বাংলাদেশে শিক্ষার প্রসার, অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। সকলকে প্রদর্শনীটি দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: এই মাটি শুধু একটি ভূখণ্ড নয়, এই মাটির প্রতিটি কণায় মিশে আছে একজন মায়ের অশ্রু, একজন বাবার অপেক্ষা, একজন শহীদের শেষ বিশ্বাস। এই বাংলাদেশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত, অসংখ্য স্বপ্নের উত্তরাধিকার। যারা জীবন দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছিলেন লাল সবুজের পতাকা, তারা শুধু স্বাধীন দেশ চাননি, চেয়েছিলেন আলোকিত একটি জাতি। আর সেই অঙ্গীকার পূরণের দায়িত্ব আজ আমাদের সন্তানদের হাতে, কারণ একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার শ্রেণীকক্ষে, তার শিক্ষকদের প্রদর্শিত আলোয়, তার তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার সাহসে। চট্টগ্রামের কালুরঘাট বেতার থেকে এক সাহসী কণ্ঠ ভেসে এসেছিল, সেই কণ্ঠে সাহস ফিরে পেয়েছিল একটি জাতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্র নির্মাতা। তিনি বিশ্বাস করতেন, একটি জাতিকে বদলাতে হলে শিক্ষার আলো পৌঁছাতে হবে মানুষের দোর গোড়ায়, নিরক্ষরতার অন্ধকার ভেঙে জনসংখ্যাকে পরিণত করতে হবে জনশক্তিতে। তাই তিনি গুরুত্ব দিয়েছিলেন সর্বাঙ্গীন শিক্ষার প্রসারে, কারণ তিনি জানতেন একজন শিক্ষিত মানুষ শুধু নিজের ভাগ্য বদলায় না, সে বদলে দেয় একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ। সেই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে যিনি আলো পৌঁছে দিয়েছিলেন কোটি ঘরে, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। মেয়েদের অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি কর্মসূচি, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নীরবে বদলে দিয়েছিল বাংলাদেশের সামাজিক বাস্তবতা। শহীদ জিয়া বুনেছিলেন উন্নয়নের বীজ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই সুফলকে পৌঁছে দিয়েছিলেন মানুষের দোর গোড়ায়। আজ সেই পথচলার নতুন অধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন।
4: আমাদের জনসংখ্যার একটি বিপুল অংশ স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। জ্ঞান, বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির এই বিকাশমান বিশ্বে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী, এইসব তরুণ তরুণীরাই বদলে দিবে আগামী বাংলাদেশ।
3: দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে কর্মমুখী, ব্যবহারিক এবং কারিগরি নির্ভর করতে হবে, কারণ বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে সনদ নয় দক্ষতাই হবে পরিচয়। জনসংখ্যাকে রূপ দিতে হবে জনসম্পদে, আর শিক্ষাকেই হতে হবে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। বিশ্ব প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, মেধার কোন সীমানা নেই, স্বপ্নের কোন পাসপোর্ট নেই। তাই শিক্ষা হবে আনন্দের, প্রশ্ন করার, অনুসন্ধানের, নতুন কিছু আবিষ্কারের, মুখস্থ নয়, কৌতূহল হবে শিক্ষার শক্তি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম SETP এর আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করছে এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে স্টার্টআপ পালস প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম 12 জুন 2026 উপজেলা ও থানা পর্যায়ে, 14 জুন 2026 জেলা পর্যায়ে, 29 জুন 2026 জাতীয় পর্যায়ে। এখানে শুধু প্রকল্প প্রদর্শন করা হয়নি, এখানে খুঁজে নেওয়া হয়েছে ভবিষ্যতের উদ্ভাবককে। সম্মানিত হবেন সুশিক্ষায় মেধাবী শিক্ষক, স্বীকৃতি পাবে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী। কারণ একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এছাড়াও সরকারের নির্বাচনী অঙ্গীকার ওয়ান চাইল্ড ওয়ান ফ্রি কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের লেইজ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা গড়ে তুলতে দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি 29,621টি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি, দেয়ালিকা, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিবেশ সংরক্ষণের বার্তা। সবুজ শিক্ষা প্রতিষ্ঠান, সচেতন শিক্ষার্থী, এভাবেই গড়ে উঠছে জলবায়ু সহনশীল বাংলাদেশ। শহীদ জিয়া আলো জ্বেলেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পথ দেখিয়েছিলেন। আজ সেই আলোর নতুন অধ্যায় লিখবে বাংলাদেশের সন্তানেরা। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার মাটি বা অট্টালিকা নয়, সবচেয়ে বড় সম্পদ তার মানুষ, তার মেধা, তার আকাঙ্ক্ষা। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ। আসুন
5: আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমরা সকলে মিলে যদি কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ করে তুলব। সেজন্যই কিন্তু আমি বলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।
1: এবারে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে পরম শ্রদ্ধ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এমপি, যার উপস্থিতি আজকের দিনটিকে দেশের শিক্ষা পরিবারের কাছে উৎসবের আনন্দে পরিপূর্ণ করেছে। হাজার হাজার ভবিষ্যৎ উদ্যোক্তা, বিজ্ঞানী বা উদ্ভাবকের স্বপ্নালো চোখে আশার আলো জ্বলেছে। বিশেষ হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঝেলে সাজানোর জন্য যার প্রতি আস্থা রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার হোসেন মিলন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা, তার কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, যার সার্বিক দিক নির্দেশনায় আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সভাপতি হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সুযোগ্য সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, যার সার্বক্ষণিক দিক নির্দেশনা আমরা পেয়েছি। উপস্থিত শিক্ষার্থী ছাত্রবৃন্দ, এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এমপিগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মঞ্চে আমরা দুটো উদ্যোগ একত্র করেছি। একটি হচ্ছে নতুন প্রজন্মের মেধা ও উদ্ভাবনের উৎসব এবং আরেকটি হচ্ছে সবুজ টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার। একদিকে শিক্ষার্থীদের উদ্ভাবন, অন্যদিকে দেশব্যাপী ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ। আমরা এই আয়োজনের ভিত্তিমূল উপজেলা পর্যায়ে অংশ নিয়েছে 8,000-এর বেশি দল, 27,000-এর বেশি শিক্ষার্থী। এই সংখ্যাই বলে দেয় উদ্ভাবনের সম্ভাবনা ছড়িয়ে আছে দেশের প্রতিটি প্রান্তে। আমরা দেখতে পাই উপজেলা পর্যায়ে যে 8,029টি দল, সেটি জেলা পর্যায়ে মহানগরে প্রতিযোগিতা করে 546টি দল, জাতীয় পর্যায়ে সেরা 101টি দল আজকে অংশগ্রহণ করেছে। আজকে এই অংশগ্রহণ করার পরে তাদের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে পুরস্কার পাবে সেরা 10টি দল। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই ক্ষুদে বিজ্ঞানী উদ্ভাবক তাদের মাঝে আমরা সম্ভাবনার আলো দেখতে পাই, তারা শুধুমাত্র এই প্রকল্পগুলো সত্যিই থেমে থাকেনি, তারা তাকিয়েছে নিজেদের চারপাশের বাস্তব সমস্যার দিকে, জলবায়ু থেকে কৃষি, স্বাস্থ্যসেবা থেকে জ্বালানি, শিক্ষা থেকে যোগাযোগ, স্থানীয় সকল সমস্যার সমাধান তারা প্রযুক্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। আমরা আজকে এই প্রত্যেকটি বিজয়ী পাবেন সম্মাননা সনদ, সেরা দল পাবেন ট্রফি, মেধাবী শিক্ষক পাবেন 30,000 টাকা করে আর্থিক পুরস্কার, মেধাবী শিক্ষার্থী পাবেন 20,000 টাকা করে পুরস্কার। এছাড়াও উপজেলা পর্যায় থেকে যারা প্রথম হয়েছে তারাও এই আর্থিক পুরস্কার এবং সনদ পাবেন। আমরা যদি দেখি, মাননীয় প্রধানমন্ত্রী, এই আয়োজন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহত্তর শিক্ষা দর্শনের একটি অংশ। এই শিক্ষা দর্শনের এই সরকারের দৃষ্টিভঙ্গি আধুনিক এবং কর্মমুখী সময়োপযোগী শিক্ষা, তাতে আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত নৈপুণ্যের বিকাশ, সৃজনশীল এবং বিশ্লেষণ ধর্মী চিন্তা, মুখস্থ নির্ভরতা থেকে মুক্তি এবং আনন্দময় শিক্ষা প্রদানের মাধ্যমে ক্যাম্পাস বা তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার মাধ্যমে আনন্দদায়ক একটি পরিবেশ তৈরি করা। আমরা চাই শিক্ষার্থীরা মুখস্থ নির্ভরতা ছেড়ে নিজে ভাবতে শিখুক, নিজে সমাধান খুঁজুক, শিক্ষা হোক আনন্দময়। আমাদের অঙ্গীকার থেকে আমরা আজকে এই কর্মসূচির মাধ্যমে যে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে আমরা টাচ করার চেষ্টা করেছি, আনন্দময় শিক্ষা, সুশিক্ষায় মেধাবী শিক্ষক, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীল বিশ্লেষণ ধর্মী চিন্তা, স্টার্ট আপ ফান্ড এবং যুব দক্ষতা, আমরা এগুলিকে চেষ্টা করেছি। এছাড়াও আপনি জেনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পুরোপুরি সঠিক নির্দেশনায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আপনার নির্বাচনী প্রকল্পের 51টি নির্বাচনী ইশতেহারের মধ্যে যেখানে 43টি রয়েছে শিক্ষা সম্পর্কিত, ইতিমধ্যে আমরা 6 মাসের অগ্রাধিকার ভিত্তিতে 29টি নির্বাচনী ইস্যুকে অগ্রাধিকার দিয়ে আমরা 51টি প্রকল্প বা স্কিম যা শিক্ষা মন্ত্রণালয়ে বাস্তবায়ন অবস্থা আছে, যেগুলিতে শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, শিক্ষা ইউনিক আইডি বাস্তবায়ন, সমন্বিত শিক্ষার্থী কল্যাণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং তৃতীয় ভাষা এবং কারিগরি এবং আনন্দময় শিক্ষা বিস্তরণ, টেকনোলজি ল্যাব স্থাপন ইত্যাদি বিষয়গুলিকে আমরা অগ্রাধিকার দিয়েছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে প্ল্যান করেছেন, সেই প্ল্যানগুলির বাস্তবায়ন ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। আমাদের প্রতিটি শিশু হোক উদ্ভাবক, প্রতিটি শিক্ষাঙ্গন হোক সম্ভাবনার সূতিকার। আমরা সেই বাংলাদেশ গড়ার অঙ্গীকার আজ আমাদের সবার। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি মেধা বিজ্ঞান উদ্যোগ এবং উদ্ভাবনের দেশ সবার বাংলাদেশ। আমরা কি বিশ্বাস করি মেধা বিজ্ঞান এবং উদ্যোগ এবং উদ্ভাবনের দেশ? আমরা বিশ্বাস করি, আমরা বাস্তবায়ন করতে চাই আপনার স্বপ্ন, আমরা সবার আগে বাংলাদেশ। তাই আজকে আসুন সবাই মিলে একটি কথাই বলি, মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ। ধন্যবাদ সকলকে।
7: ধন্যবাদ মাননীয় মহাপরিচালক মহোদয়কে।
8: সুদেবেন্দ্র, অনুষ্ঠানের এ পর্যায়ে প্রতিযোগীদের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে প্রতিনিধিত্বকারী প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করবে। আমি প্রতিনিধিত্বকারী প্রিয় শিক্ষার্থীবৃন্দকে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি।
9: আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী,
6: সবাই উপরে চলে আসেন 10 জন এবং আমাদের আর 2 জন মেয়ে আছে ঢাকা ইউনিভার্সিটি মাননীয় প্রধানমন্ত্রী, তারা তৃতীয় ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তৈরি করা শিক্ষা। আসেন সবাই।
10: আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ আলামিন, আমি চাঁদপুর জেলার প্রত্যন্ত হেমচুর উপজেলা নীলকমল ওসমানী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত। এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং আমাদের উদ্ভাবনী চিন্তাগুলো আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আপনি 520 টাকা বরাদ্দ করে আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আপনার এই পদক্ষেপ অব্যাহত থাকবে, যাতে আমার মতো বা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা এখানে তুলে ধরতে পারে এবং তারা প্রযুক্তি এবং বিজ্ঞানে আরো বেশি উৎসাহিত হতে পারে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে।

0: নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী, আমি রুইনাসং মারমা ঋতু, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ পার্বত্য জেলা খাগড়াছড়ির একটি অংশ হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। দুর্গম পাহাড় পেরিয়ে আজ আমি জাতীয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। এটি আমার কাছে শুধুমাত্র একটি সুযোগ নয়, বরং আমার স্বপ্ন পূরণের একটি সুন্দরতম মুহূর্ত। আমাদের পাহাড়ের একটি প্রচলিত কথা আছে, স্বপ্ন যত উঁচু পথ ততই দুর্গম, কিন্তু সাহস থাকলে শিকড়ে সে একদিন ধরা দেবে। আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে সেই বাক্যটির সত্যতাই অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রী, একজন পাহাড়ি কন্যা, একজন পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অসংখ্য স্বপ্ন লুকিয়ে আছে, শুধুমাত্র প্রয়োজন সঠিক সুযোগ এবং অনুপ্রেরণা। আজকের এই অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে এমন অসংখ্য স্বপ্ন এবং আমার মতো অসংখ্য শিক্ষার্থীর চিন্তা, কল্পনা, বিজ্ঞান মনস্কতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সুন্দর, আরো গর্বিত এবং সম্মানিত করে তুলেছে। ধন্যবাদ সবাইকে।
1: আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাইদ রহমান। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাইদ রহমান, কুষ্টিয়া জিলা স্কুলে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। একটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা পিতাহারা শিক্ষার্থী আমি। আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগটা আমার জীবনের সব থেকে গৌরবময় বিষয়। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে কাজ করার, দেশের জন্য কিছু করার, নতুন কিছু আবিষ্কার করার। তবে আমার এই পথ চলাটা সহজ ছিল না। ছোটবেলায় টিফিনের টাকা জমিয়ে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক যন্ত্রাংশ কিনতাম, যা আজকে আমাকে এই মঞ্চে আসার জন্য সুবিধা করে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সকল উদ্ভাবকদের এই আইডিয়াগুলোকে যদি সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তবে তা আমাদের দেশকে সমৃদ্ধ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের জন্য তাকে আমি ধন্যবাদ জানাতে চাই।

আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাহিন ইসলাম আলতি, চট্টগ্রাম জেলার সিলভারবেল গার্লস হাই স্কুলের পঞ্চম সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমি এক প্রোগ্রামে ঘুরে দেখলাম, সর্বকনিষ্ঠ শিক্ষার্থী আমি, যে আমার জন্য একটি বড় প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রোগ্রামের সকল আয়োজকদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে এসে আমি অনেক কিছু জানলাম, দেখলাম নতুন নতুন অনেক উদ্ভাবকদের, এছাড়া প্রত্যন্ত ও পার্বত্য এলাকা থেকে এত সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট এসেছে, যা আমাদের প্রমাণ করে দেয় যে সঠিক প্ল্যাটফর্ম পেলে শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবনী ক্ষমতাকে উন্মোচন করতে পারবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের শিক্ষার্থীরাই পারবে এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সবার আগে নিয়ে যেতে। ধন্যবাদ।

মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি এম এম মার্শিদ হক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নবম শ্রেণীর শিক্ষার্থী। আজ জাতীয় পর্যায়ের মঞ্চে একজন প্রতিযোগী হিসেবে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আজকের এই প্রতিযোগিতাটি শুধু একটি প্রতিযোগিতা নয়, আমার কাছে এটি একটি অনুপ্রেরণা। নিজের মেধাকে দেশের সামনে তুলে ধরার অনুপ্রেরণা, নিজেকে দেশের মানুষের সামনে তুলে ধরার অনুপ্রেরণা, আর এই অনুপ্রেরণাই আজকে আমাকে মঞ্চে দাঁড় করিয়েছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় ধন্যবাদ জানাতে চাই আমাকে এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করার জন্য, যেখানে আমি নিজের মেধা এবং সৃজনশীলতাকে দেশের মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছি। এবং আমি দৃঢ় প্রত্যয় যে ইনশাআল্লাহ আমাদের এ সকল নতুন নতুন ধারণা এবং নতুন নতুন প্রকল্পই একদিন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নতির স্বর্ণশিখরে। ধন্যবাদ।

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ তানজিম আহমেদ, উপকূলীয় দুর্যোগ প্রবণ জেলা পটুয়াখালীর গলাচিপাড় নতুন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা থেকে এসেছি। আজকের এই জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি এবং আমার অনুভূতি প্রকাশ করতে পারি, আমি খুবই সত্যি খুবই আনন্দিত। এত সুন্দর একটি আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমি বলতে চাই, অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় আমরা মাদ্রাসার শিক্ষার্থীরা কোন অংশে পিছিয়ে নেই। সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা পেলে আমরাও গবেষণা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিতে পারি। আমাদের এই উদ্ভাবনীমূলক চিন্তাধারার বিকাশে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সহযোগিতা অব্যাহত থাকতে এই প্রত্যাশাই করি এবং সবার আগে বাংলাদেশ এই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সকলকে।

মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, আমি সুবাইতা বিনতে শহীদ। জাতীয় প্রতিযোগিতায় কক্সবাজার পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকায় একজন শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত পুলকিত এবং কৃতার্থ। আজ আমাদের প্রযুক্তি গ্রুপের উপস্থাপিত সৃজনশীল এবং বাস্তবমুখী প্রকল্প সমূহ আমাদের আশাবাদী করছে যে আগামী দিনে বাংলাদেশ হবে আরো উদ্ভাবনী এবং প্রযুক্তি নির্ভর। আমরা এই কার্যক্রম চ্যালেঞ্জ একসেপ্ট করার পর থেকে ঘুমোতে পারিনি, রাত জেগে ছুটে এসেছি স্বপ্নকে সফল হতে এসেছি। আমি বিশ্বাস করি আজকের এই আয়োজন আমাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং আত্মবিশ্বাসকে গড়ে তুলবে। ভবিষ্যতে আমরা চাকরি প্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারব। আজ আমাদের শপথ হোক একটাই, যোগ্য হয়ে গর্ব দেশ, কারণ সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট সকলকে। আসসালামু আলাইকুম।

আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম রহমতুল্লাহ মিতু, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীরোত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর দিনাজপুরের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ নতুন এক দিগন্তে প্রবেশ করেছে। আজকের এই প্রোগ্রামে আপনার উপস্থিতি প্রমাণ করে যে আপনি আমাদের মতো শিক্ষার্থী ও জেন জি জেনারেশনের মনের ভাষা ও তাদের পালস উপলব্ধি করতে পারেন। স্যার, আমার স্বপ্ন হল আমি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এবং প্রমাণ করব যে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্ব পরিবর্তনের মতো উদ্ভাবন তৈরি করতে পারে। এবং এর জন্য আমি দ্য ব্রিদিং ল্যাম্পোস্ট নামক একটি কনসেপ্ট তৈরি করেছি, এবং আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যদি আমরা এই কনসেপ্টটিকে বাস্তবায়িত করতে পারি তাহলে তা পুরো বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমাদেরকে ফান্ডিং, মেন্টরশিপ এবং গ্রুপ বা স্টার্টআপ, জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করার জন্য আপনার কাছে অনুরোধ জ্ঞাপন করছি। কারণ আমি বিশ্বাস করি আপনি যদি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন এবং সহযোগিতা করেন তাহলে আমাদের তৈরি এই উদ্ভাবন শুধুমাত্র প্রকল্পে থেমে থাকবে না, বরং পুরো বিশ্বের মধ্যে একটি বাংলাদেশের নাম তুলে ধরবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আমার অনুভূতি প্রকাশ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

0: আসসালামু আলাইকুম, আমি আমিনাতুল তাইয়েবা, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
1: আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া রহমান, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
2: 尊敬的总理阁下，各位来宾，
3: 大家好。
1: माननीय প্রধানমন্ত্রী এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
3: 你好，小婷。
1: 你好，唐松青。
3: 你现在在孟加拉国学习中文？ 现在孟加拉国和中国的关系怎么样？
1: 中国和孟加拉国的关系越来越密切， 在经济、教育和文化方面 都有很多合作， 而且中国一直支持了孟加拉国的发展， 我们对此非常感谢。
3: 你说的非常对， 我们希望未来在孟加拉国会有更多人学习汉语， 也希望汉语教育不断发展。 谢谢大家。
1: 谢谢。
3: Hello, baby。
1: Hello, 大家吧。
3: তুমি তো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিখছো, তো বর্তমানে চীন এবং বাংলাদেশের সম্পর্ক কেমন?
1: চীন এবং বাংলাদেশের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বর্তমানে, এবং চীন বিভিন্ন ক্ষেত্রে খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে, যেমন শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে, এবং চীন বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করছে, এবং সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ।
3: তুমি একদম সঠিক বলেছ। আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশে আরো বেশি সংখ্যক মানুষ চীনা ভাষা শিখবে এবং আমাদের বাংলাদেশের চীনা ভাষা শেখার মান আরো উন্নত হবে। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ।
4: আমি যদি আগে জানতাম ওরা এরকম চাইনিজ পড়ে, তাহলে আমার সাথে নিয়ে যেতাম আমি চায়না ওদেরকে। শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্তকরণ পর্বটি এখানেই শেষ হল। অনেক ধন্যবাদ, অনেক প্রাণবন্ত ভাবে তাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য।
5: এবারে জনাব আব্দুল খালেক, মাননীয় সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদান করবার জন্য।
6: প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এহসানুল হক মিলন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মাহদিন আমিন, মাউসির মহাপরিচালক, উপস্থিত মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, পদ্ম শিক্ষকবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম। আই জাস্ট সিম্পলি গট লস্ট, ইট মাস্ট প্লেজার। 10 জন শিক্ষার্থীর বক্তব্যের পর মনে হয়েছে আজকের অনুষ্ঠানই সফল হয়েছে, সার্থক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী চেয়ারম্যান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর জুবায়দা রহমান আজকে নিয়ে দ্বিতীয়বার এই পদে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞ। শিক্ষা পরিবারের পক্ষ থেকে আকুণ্ড কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। জেলা পর্যায়ের অনুষ্ঠানটির সমাপ্তি সাইন স্কুলে আপনি উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। আমরা অনুপ্রাণিত, আমরা উৎসাহিত। এই সরকারের 4 মাস বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে 4টি অনুষ্ঠান করেছি, মাননীয় প্রধানমন্ত্রী 4টি অনুষ্ঠানে সানুগ্রহ উপস্থিত থেকেছেন। আজকের এই অনুষ্ঠান আয়োজনে আপনার উৎসাহ উদ্দীপনায় আমাদের সাহস জুগিয়েছে। বিশাল অনুষ্ঠানটি আয়োজন করতে গত 1 সপ্তাহ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টার দিক নির্দেশনায় আমার সহকর্মীদের দিন রাত পরিশ্রমের ফল, কোঅর্ডিনেশনের ফলে যে অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি সেজন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার গান গাইতে ইচ্ছে হচ্ছে, কবিতা বলতে ইচ্ছে হচ্ছে, সেই থাকবো না কো বদ্ধ করে দেখব আবার জগৎ তারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে, কেমন করে বুড়ি ডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে। আজকের আমার তরুণরা কিশোর যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লাস 6 থেকে 11 পর্যন্ত যে খেলারা আবিষ্কার করেছে মাননীয় প্রধানমন্ত্রী, অসম্ভব খুশি হয়েছে, আমরা সাহসী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যে বাজেট দিয়েছেন সেই বাজেটের সাহস নিয়ে বলছি যে আজকের প্রজেক্টগুলা আমরা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা মেন্টর করতে পারব। আমরা বিশ্বাস রাখি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা এই প্রকল্প চালু করব। আজকের এই 100 প্রকল্পের মধ্যে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করবেন 10 জন তাদেরকে অভিনন্দন, যারা পারেন নাই পরবর্তী বছর আমরা আশ্বাস দিচ্ছি পরবর্তী বছরও আমরা একই আয়োজন করব। সদ্য শিক্ষক মন্ডলী আপনারা এই অসম্ভবকে সম্ভব করেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং 24 জুলাই যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে জাতীয় ওই দুই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের আগামী স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব, বাস্তবায়ন করব। ড্রিম কাম ট্রু। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা লার্নিং উইথ হ্যাপিনেস সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনার ঘোষিত প্ল্যানের অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ে যে কার্যক্রম শুরু করেছে তার বিস্তারিত আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় উপদেষ্টা বিস্তারিত বলবেন এবং সবাই আপনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি শুধু বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি সেই প্রান্তিক পর্যায়ে পৌঁছে গতকালকে বান্দরবন উপজেলার ফাঁসি উপজেলার হিন্দু প্রাথমিক বিদ্যালয়ের নিরন্ন গরিব শিক্ষার্থীদের শিক্ষকদের দুর্দশার কথা শুনে উনি আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমি মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আজকে প্রকাশ্যে ঘোষণা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে সেই প্রতিষ্ঠানটিকে আজকে জাতীয়করণ করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
5: মাননীয় সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
4: সম্মানিত সুধী, এবারে আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব বাহাদি আমিন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে, আজকে আমাদের আয়োজনটা অনেকটা ভিন্ন মাত্রিক, অত্যন্ত বৈচিত্র্যময় একটা অনুষ্ঠান। আমার মনে হয় আমরা বাংলাদেশে একটা নতুন ইতিহাস গড়েছি। সরকার গঠনের পর খুব স্বল্প সময়ে বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এই আয়োজনের মাধ্যমে আমাদের আয়োজনটা একটা দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক যে রূপকল্প রয়েছে সেটিরই প্রতিফলন। তিনি এমন একটা শিক্ষা ব্যবস্থা চান যেখানে শিক্ষাক্রমের ভেতরে সংস্কৃতি থাকবে, ক্রীড়া থাকবে, সুপ্ত প্রতিভার বিকাশের মতন করে আমরা প্ল্যাটফর্ম তৈরি করে দিব, যেখানে যে শিক্ষার্থীর যে সাবজেক্টে করতে ভালো লাগে, যা করতে ভালো লাগে, সরকার তার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে, আন্তরিকতা দিয়ে সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা তিনি চান যেখানে আমরা দক্ষতা এবং যোগ্যতা তৈরি করব, আমাদের শিক্ষার্থীদের ভিতর কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সেই গুণাবলী, মানবিক মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষা আমরা গড়ে তুলতে পারব। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের রাষ্ট্রীয় উদ্যোগের যিনি মূল প্রেরণা মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তিনি উপস্থিত হয়েছেন। অত্যন্ত বিজ্ঞানুরাগী এবং বিজ্ঞানপ্রেমী মানুষটাই কিন্তু কোভিড এর সেই সময়ে যখন কেউ বাসা থেকে বের হতে পারতেন না তখন খুদে বিজ্ঞানীদের নিয়ে আমাদের দেখেছিলাম যে ভার্চুয়াল সায়েন্স ফেয়ার আয়োজন করেছিলেন। আপনারা অনেকে হয়তো জানেন না তখন ঘন্টার পর ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সহধর্মিণী কিন্তু এই যে ছোট ছোট শিক্ষার্থী থেকে সারা বাংলাদেশ থেকে এক করে তাদেরকে প্রেরণা যুগিয়েছেন, উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। সেটাকে ধারণ করেই আমরা শুনেছি সামনে ইউনিভার্সিটি লেভেলও সায়েন্স ফেয়ার হবে। তখন আমাদের মনে হয়েছে যদি জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুরভি নামের দুটো প্রতিষ্ঠান যারা বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই ধরনের সৃজনশীল কাজ করতে পারে, যার মাধ্যমে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের মেধার বিকাশে এত বড় বড় উদ্যোগ নিতে পারে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার দায়িত্ব থাকলে আমরা সেটিকেই পাথেয় করে অবশ্যই আরো অনেক বড় কিছু করতে পারব। আজকে আমাদের যে আয়োজন তা মূলত জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুরভি দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক ভাবে যে কাজগুলো করছিল সেগুলোই জাতীয় পর্যায়ের একটি সুবিস্তৃত উদ্যোগ। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ডক্টর জুবাইদা রহমানকে আপনাদের সবার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা পোষণ করছি। আজকের আয়োজনে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইস্তেহার ছিল সেখানে প্রণীত নীতিমালার মধ্যে 10টি বিষয়কে আমরা কভার করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সমতা থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যার কারণে আমরা যদি দেখি আজকে 64 জেলার প্রতিটি ইউনিয়ন থেকে স্কুল কলেজ এবং মাদ্রাসার প্রতিযোগিতামূলক প্রসেসের মধ্যে দিয়ে সকলের প্রতিনিধিত্ব রয়েছে। আজকে এখানে যে 10 জন শিক্ষার্থী কথা বলেছেন তারা কিন্তু বাংলাদেশের প্রতিটি ডেমোগ্রাফি কভার করেছে। এখানে যে 101টি প্রজেক্ট হয়েছে সেখানে আমরা নিশ্চিত করেছি বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা খোদ রাজধানী পর্যন্ত প্রতিটি বিভাগ জেলা উপজেলার প্রতিনিধিত্ব থাকে। আমরা নিশ্চিত করেছি এখানে সকল ধর্ম বর্ণ অবস্থান বিভিন্ন ভৌগোলিক পরিবেশ যার যে ভিন্ন রাজনৈতিক এবং পারিবারিক অবস্থান থাকুক প্রত্যেককে এক করে আমরা সামনে এনেছি, কারণ এটি তো ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিফলন এবং সেটাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, যার নাম বাংলাদেশী জাতীয়তাবাদ, যার অর্থ এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতর থাকা প্রতিটি মানুষের, প্রতিটি শিশুর সমান অধিকার সমান স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্রের চোখে সরকারের চোখে সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে নারীদের প্রাধান্য দিয়েছিলেন, নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছিলেন, দেশনীতি এবং খালেদা জিয়া যেমন মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন করেছিলেন, আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্নাতক পর্যন্ত মেয়েদের ফ্রি এডুকেশনের ব্যবস্থা করেছি, স্কলারশিপের ব্যবস্থা করছি। আপনারা শুনলে খুশি হবেন আমাদের এখানে 8,000-এর বেশি টিম পার্টিসিপেট করেছে এই প্রতিযোগিতার ভেতরে। এখানে কিন্তু প্রায় 24,000 শিক্ষার্থী এবং 8,16,000 শিক্ষক পার্টিসিপেট করেছেন। 24,000 শিক্ষার্থীর ভিতরে কিন্তু নারী শিক্ষার্থী অর্থাৎ মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বিএনসিসি, রোভার স্কাউট এবং গার্লস গাইডের প্রচারণা প্রসার যেন আমাদের স্কুলগুলো তারা বাড়াই। আজকে এখানে 1,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে এই উপরে যদি আমরা তাকাই যারা বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউটের সাথে জড়িত। আজকে আমরা বাইরে দেখলাম 425 জন শিক্ষার্থী সেখানে কি সুন্দরভাবে তাদের যে ট্রেনিং রয়েছে সেটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমাদের আরও একটা লক্ষ্যমাত্রা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চাই যে সংস্কৃতি বহিঃপ্রকাশ ঘটবে। আজকে এই প্রোগ্রামের শেষাংশে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে সঙ্গীত হবে, নৃত্য হবে, পারফরমেন্স আর্ট হবে, এই প্রতিটাই কিন্তু আমাদের এই শিক্ষার্থীরাই গড়ে তুলবে। আমাদের একটা বড় লক্ষ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে জ্ঞানে বহিঃপ্রকাশ হবে বাস্তব প্রয়োগের মাধ্যমে। আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের এই টোটাল প্রজেক্টের আজকে যে পরিকল্পনা আইডিয়া বিভিন্ন পটবুথ করা হয়েছে, 2টো ডকুমেন্টারি দেখানো হচ্ছে এবং আমাদেরকে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শুরু করা, এমনকি এখানে যারা বসে বসে সঞ্চালনা করছেন সেখানেও কিন্তু আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে আধিক্য দিয়ে আমরা চেষ্টা করেছি স্বাবলম্বীভাবে অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন স্বনির্ভর বাংলাদেশ চান যেখানে আমরা স্বাবলম্বী হিসেবে প্রতিটা মানুষ যার যার দায়িত্ব পালন করব। আমাদের ক্ষুদ্র উদ্যোগ হয়তো কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের মন্ত্রণালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা সবাই মিলে স্বাবলম্বীভাবে যতটা সম্ভব অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের নির্বাচনী ইস্তেহারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইনোভেশন আইডিয়া নিয়ে কাজ করবার জন্য। আমাদের এখানে আজকে যে ইনোভেশন আইডিয়াগুলো এসছে এখানে আমরা উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ দেখছি। আমরা দেখছি প্রযুক্তিগত উৎকর্ষ এবং কিভাবে এই প্রতিটা প্রজেক্টের মাধ্যমে মানুষের জীবনের মানের দৃশ্যমান উন্নয়ন আমাদের শিক্ষার্থীদের হাত ধরে করা সম্ভব হবে। আমাদের এখানে যে সায়েন্স প্রজেক্টগুলো রয়েছে এই প্রত্যেক

0: অসম্ভব। আমরা চেষ্টা করব এই সায়েন্স প্রজেক্ট এবং আমাদের ইনোভেশন আইডিয়াগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেভাবে নিয়ে যাবো স্টার্ট আপ আইডিয়াগুলোকে। এখানে স্টার্ট আপ যে প্রজেক্টগুলো এসেছে তার প্রত্যেকটা একটা কমন পয়েন্ট হচ্ছে, এগুলো সমাজের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবে, এগুলো বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে, এই প্রতিটা প্রজেক্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা কথা দিচ্ছি যে 101টি প্রজেক্ট আজকে ফাইনাল এসেছে, আমরা তাদের প্রত্যেকটাকে নার্চার করব, যেখানে প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা দিব এবং প্রতি মাসে মাসে তাদেরকে আপডেট নিয়ে চেষ্টা করব অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে যেন ভালো জায়গায় যান এবং যেগুলো ভালো প্রস্পেক্ট আছে আন্তর্জাতিক দরবারে যেন উঠে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলেন, শিক্ষা ব্যবস্থার মূল কাণ্ডারি আমাদের ছাত্রছাত্রীরা, আর তাদেরকে গড়ে তোলার কারিগর আমাদের শিক্ষকেরা। সেই শিক্ষক এবং শিক্ষার্থীদের ভেতর যেন এক সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে, এ কারণে কিন্তু আমাদের প্রতিটা টিমে 3 জন করে শিক্ষার্থী এবং 2 জন করে শিক্ষক রয়েছেন। আমরা চাই সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ভালোবাসার অভিভাবকত্ব এবং আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠবে। আর তাই আজকে আমরা এখানে সুশিক্ষায় মেধাবী শিক্ষক অ্যাওয়ার্ড দিব 1042 জন শিক্ষককে, যেটি বাংলাদেশের প্রতিটি জেলাকে কভার করছে। আমরা 101টি টিমে 303 জন শিক্ষার্থীকে প্রদত্ত করব উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী অ্যাওয়ার্ড এবং আমরা নিশ্চিত করব প্রতিটি শিক্ষার্থীর প্রফেশনাল না পার্সোনাল গ্রোথ, একাডেমিক গ্রোথ আমরা কিভাবে তৈরি করতে পারি, তাদের ডেভেলপমেন্ট আমরা কিভাবে সামনের দিনগুলোতে নিশ্চিত করতে পারি দেশের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্কিমকে ধারণ করে আজকে আমাদের সারা দেশে একযুগে 29,621টি প্রতিষ্ঠানে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি পর্যায়ে যারা ক্লাস 6 থেকে SSC এবং HSC পর্যন্ত পড়ায়, সে প্রতিটিতে 3টি করে বৃক্ষরোপণ করেছি এবং তার মাধ্যমে সারা দেশ জুড়ে 88,863টি গাছের চারা আমরা রোপণ করেছি। গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে মেধা, তাদের যে চিন্তা শক্তি, তাদের যে সৃজনশীলতা, সেটি প্রমাণ করে রাষ্ট্রীয় পর্যায়ের সঠিক পরিকল্পনা, সহায়তা এবং পৃষ্ঠপোষকতা যদি আমরা নিশ্চিত করতে পারি, এখান থেকে বেরিয়ে আসবে আগামীর দেশ বরেণ্য বিশ্বজয়ী বিভিন্ন চিন্তক, সাংস্কৃতিক উদ্ভাবক এবং উদ্যোক্তা। আগামীর বাংলাদেশের কারিগর তো আপনারাই। আমরা বিশ্বাস করি আপনাদের এখানে যারা আজকে রয়েছেন, নির্দিষ্ট 10টি টিম না, শুধুমাত্র 1টি টিম না, দেশ জুড়ে যে 8,000 টিম পার্টিসিপেট করেছে, আপনাদের প্রত্যেকের সম্মিলিত বিজয় ইতিমধ্যে অর্জিত হয়েছে। আপনাদের এই বিজয়ই বাংলাদেশের বিজয় এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের সুপ্ত প্রতিভা যেটি রয়েছে সেটির বিকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি যে অনিঃশেষ অভিভাবকত্ব এবং সর্বাঙ্গীন সহযোগিতা নিশ্চিত করছেন সেটি দিয়ে, এবং যাতে জুবাইদা রহমান এখানে রয়েছেন ওনার মাতৃত্বের ভালোবাসা এবং যেভাবে প্রেরণা যোগাচ্ছেন সেটিকে ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সবসময় আপনাদেরকে সর্বোচ্চ ভালোবাসা আন্তরিকতা দিয়ে আপনাদের সাথে থাকব, পাশে থাকব এবং সবাই মিলে এই বাংলাদেশকে একযোগে ইনশাল্লাহ গড়ে তুলব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: মাননীয় বিশেষ অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
2: সম্মানিত সচিব, এবারে বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং সেই সাথে শিক্ষা পরিবারের অভিভাবক, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন MP। মাননীয় মন্ত্রীকে বিশেষ অতিথি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
3: Bismillahir Rahmanir Rahim. Startup, science project, innovation idea showcase. এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আমার সামনে উপস্থিত রয়েছেন আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবাইদা রহমান এবং উপস্থিত শিক্ষকগণ, আমাদের প্রতিযোগিতাগণ এবং সুধীমণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের প্রোগ্রাম এই প্রথম আমরা করতে পেরেছি। এই আইডিয়াটি কিন্তু এসেছে যেটা মাহাদি আমিন অনেকখানি বলেছে, আমাদের সামনে বসে আছেন আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবায়ের রহমান। আমরা এর পূর্বে ঢাকা ডিভিশনের যে অনুষ্ঠানটি ফাইনাল রাউন্ডে এসেছিল শাইন স্কুল অ্যান্ড কলেজে, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং দেখেছি। আজকে আমার এবং গতকালকে প্রত্যেকটি স্টলে গিয়ে মনে হল যে আমাদের দেশে নিউটন আইনস্টাইনের অভাব নেই।

যে স্থলে যাচ্ছি এত ইনোভেটিভ, এত সুন্দর ভাবে তারা এক্সপ্লেন করছে, এত ক্রিয়েটিভিটি তাদের ভিতরে রয়েছে, যেটা দেখে ভাবছিলাম আজকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছিলেন দুই ঘন্টা, তিনি বোধহয় দুই ঘন্টা যেতে পারবেন না। এমন একটি অবস্থা হল প্রত্যেকটি স্টলে তিনি গেলেন এবং জিজ্ঞেস করতে চাইলেন, জানতে চাইলেন তাদের কি।

আমরা এরপরে ঢাকা ডিভিশনে যে অনুষ্ঠানটি ফাইনাল রাউন্ডে এসেছিল সাইন স্কুল অ্যান্ড কলেজে, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং দেখেছি। আজকে আমার এবং গতকালকে প্রত্যেকটি স্টলে গিয়ে মনে হল যে আমাদের দেশে নিউটন আইনস্টাইনের অভাব নেই। যে স্টলে যাচ্ছি এত ইনোভেটিভ, এত সুন্দরভাবে তারা এক্সপ্লেন করছে, এত ক্রিয়েটিভিটি তাদের ভিতরে রয়েছে, যেটা দেখে ভাবছিলাম আজকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছিলেন দুই ঘন্টা, তিনি বোধহয় দুই ঘন্টা যেতে পারবেন না। এমন একটি অবস্থা হল প্রত্যেকটি স্টলে তিনি গেলেন এবং জিজ্ঞেস করতে চাইলেন, জানতে চাইলেন তাদের

0: আমরা এরপরে ঢাকা ডিভিশনে যে অনুষ্ঠানটি ফাইনাল রাউন্ডে এসেছিল সাইন স্কুল অ্যান্ড কলেজে, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং দেখেছি। আজকে আমার এবং গতকালকে প্রত্যেকটি স্টলে গিয়ে মনে হল যে আমাদের দেশে নিউটন আইনস্টাইনের অভাব নেই। যে স্টলে যাচ্ছি এত ইনোভেটিভ, এত সুন্দরভাবে তারা এক্সপ্লেন করছে, এত ক্রিয়েটিভিটি তাদের ভিতরে রয়েছে, যেটা দেখে ভাবছিলাম আজকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছিলেন দুই ঘন্টা, তিনি বোধহয় দুই ঘন্টা যেতে পারবেন না। এমন একটি অবস্থা হল প্রত্যেকটি স্টলে তিনি গেলেন এবং জিজ্ঞেস করতে চাইলেন, জানতে চাইলেন তাদেরকে সেই স্কুলটিকে তিনি স্মরণ করলেন। সেটি থানচির এই উপজেলার সিন্ধু একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেই প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষকের বেতন জোগাড় করতে পারছে না বলে তিনি স্পিড বোর্ড চালিয়ে টুরিস্টদের কাছ থেকে টাকা রোজগার করে স্কুলের শিক্ষকদের বেতন দিতেন, সেই কথাটি তিনি শুনে সাথে সাথে সেই স্কুলটির সরকারীকরণ করলেন। এটি নয় একদিন হঠাৎ করে আমাকে বললেন, কি ব্যাপার শিক্ষকদের অবসর ভাতা দিচ্ছেন না কেন? আমি বললাম, স্যার বিগত সরকার 2022 সাল থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা যে কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতা দিয়েছিলেন সেখান থেকে 7,000 কোটি টাকা আত্মসাত করে তারা চলে গিয়েছে, সেই জন্য দাবি দিতে পারছি না। তিনি বললেন, ব্যবস্থা আপনাকে নিতেই হবে, একজন বিদ্যা মহিলা আসছে আমার কাছে, যেভাবে পারুন তার ব্যবস্থা করুন। আমরা তাৎক্ষণিক সেই মহিলার ব্যবস্থা করলাম, শিক্ষিকার ব্যবস্থা করলাম, সাথে সাথে তিনি আবার এই বাজেটে 300 কোটি টাকা অ্যালোকেট করলেন, সেই সাথে 2,000 কোটি টাকা বন্ড দিলেন যেন এই শিক্ষকরা আগামী দিনে আর কষ্ট না পায়। একবার ভেবে দেখুন, আমি তো এই দায়িত্ব আগেও ছিলাম, দেখেছি। এবার তিনি নিজ গুণে নিজেই বললেন যে প্রয়োজন হয় আমি 5% পর্যন্ত জিডিপি এই বাজেটে উন্নতি করব শিক্ষার জন্য। আমরা অনেক ভেবে চিনতে এবার 2% জিডিপি আমরা নিয়েছি, তা 1,36,000 কোটি টাকা আমরা পেয়েছি ওনার কাছ থেকে। শিক্ষার ব্যাপারে তিনি এতটা ভালোবাসেন যে কোনো প্রজেক্ট নিয়ে আমরা যাই না কেন, তিনি সেটাকেই আলিঙ্গন করে সেই প্রজেক্টকেই তিনি আমাদেরকে সাহায্য করেন। দেখুন, আজকের এমন কর্মব্যস্ততার দিনে বাজেট অধিবেশনের শেষ দিনে তিনি তৈরি করে বক্তৃতা শেষ করে এসে এই ক্ষুদে শিক্ষার্থীদের সাথে আজকে সকলের সাথে কি সুন্দর আলোচনা করলেন। আমরা সত্যি পেয়েছি আগামী বাংলাদেশ গড়ার জন্য যে নেতৃত্ব আমাদের দরকার, সেই নেতৃত্ব আমরা পেয়েছি। আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং এই বাংলাদেশকে যেন তিনি আগামী দিনে নিয়ে যেতে পারেন, সেইটাই হবে আমাদের সকলের আশা। দেখুন, তিনি কারিগরি শিক্ষাকে আবারও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই বছর কারিগরি শিক্ষায় তিনি 18,000 কোটি টাকা বাজেট উন্নীত করেছেন। তিনি জানেন এদেশের শিক্ষিত জনগোষ্ঠীকে কর্মসক্ষম জাতি হিসেবে বানাতে হবে, এক্সপ্যাট্রিয়েটদেরকে ট্রেনিং এর বিদেশে পাঠাতে হবে। এই জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, এই জিনিসটি তিনি অনুধাবন করেছেন এবং সেই জন্যই তিনি কাজ করে চলেছেন। ইনশাআল্লাহ, খুদে শিক্ষার্থীরা, তোমরা এমন নেতা পেয়েছ, তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। আমরা বিশ্বের দরবারে শির উচ্চ করে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ, দেখাবো সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, ধন্যবাদ আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবায়দুর রহমানকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি করার জন্য, এবং পরিশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।
1: মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।
2: সুপ্রিয় সুধী, এ পর্যায়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত লার্নিং উইথ হ্যাপিনেস এবং উদ্ভাবনী সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা, জেলা এবং মহানগর পর্যায়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রামের উপর একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের সকলকে এটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
3: বাংলাদেশের কোন এক অজানা প্রান্তে অদম্য সাহস আর আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের সুপ্ত প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে নিরলস পরিশ্রম করছে একদল ক্ষুদে উদ্ভাবক।

0: মনে তাদের প্রবল ইচ্ছা শক্তি। আমি পারব আমার দেশের জন্য কিছু করব, আমি পারব অন্ধকারের ভেতর আলো জ্বালাতে। আমি কি পারি না একদিন নেতৃত্ব দিতে? যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিনা, একজন গৃহিণী হয়েও দেশের সংকটকালে হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, নির্মম নির্যাতন সহ্য করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
1: আমরা ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ হওয়ার পর থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা এদেরকে বিভিন্ন ভকেশনাল এবং টেকনিক্যাল নো হাউ বিভিন্ন জিনিস শেখাবো আমরা।
0: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবর্তনের উদ্যোগে দেশ জুড়ে তৈরি হয় এক বিশাল উদ্ভাবনের মঞ্চ, স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। 12 জুন থেকে শুরু হয় সেই মহাযাত্রা। 8,000 দূরদৃষ্টি উদ্ভাবনী প্রজেক্ট, হাজারো কিশোর কিশোরীর চোখে একটাই লক্ষ্য, আমার আইডিয়া একদিন মানুষের জীবন বদলাবে। 14 জুন উদ্ভাবনের মঞ্চের দ্বিতীয় ধাপ, এখান থেকেই বাছাই হয় দেশের সেরা 100টি প্রজেক্ট।
2: অসাধারণ সাফল্য যেন তোমাদের জীবনকে আলোকিত করে, সেই আলোর ছটায় আগামী বাংলাদেশ যেন বিশ্বের উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হয়। ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার আছে, শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বারকান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুস্থ প্রতিভা বিকাশের পথ করা যাবে।
0: টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, পাহাড় থেকে হাওড়, চর থেকে শহর, সব ভৌগোলিক পরিচয় পেছনে ফেলে তারা এক সুযোগে রাখা হয়ে যায়। এখানে পরিচয় একটাই, সবাই এক একজন আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রগামী শৈলী। এই মঞ্চে হাজারো কন্যা শিক্ষার্থীর অংশগ্রহণ ঘোষণা করে, স্বপ্নের কোন লিঙ্গ নেই, মেধার কোন সীমা নেই। বর্তমান সরকারের এই উদ্যোগ একটি প্রযুক্তি নির্ভর দক্ষ বাংলাদেশ গড়ার, যেখানে গ্রামের একটি শিশুর আইডিয়াও পৌঁছে যাবে জাতীয় পর্যায়ে। আজ এই লক্ষ্য বাস্তবায়নের পথে এই শিশুরা শুধু পুরস্কার দিতে আসেনি, তারা এসেছে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে।
3: জাতীয় পর্যায়ে আজকে অংশগ্রহণ করছি, এজন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
4: আমাদের শিক্ষার্থীরা তৈরি করেছিল বেশি আইডিয়া ড্রপ আই আই এলাকায়, এর মাধ্যমে ব্যস্ত কলের মাধ্যমে অভিভাবক এবং তার থেকে শিক্ষক অভিযোগ করা
0: হাজারো শিক্ষক, লক্ষ্যভেদী কিশোর কিশোরীর অদম্য সাহস, আর একদিন এই অদম্য তরুণ প্রজন্মের নেতৃত্ব দেবে একটি আধুনিক সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। এই সব অদম্য তরুণের উদ্যোগী নিশ্চিত করবে সবার আগে বাংলাদেশ।
5: ধন্যবাদ সবাইকে।
6: সম্মানিত শুভেচ্ছা, অনুষ্ঠানের এ পর্যায়ে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিজয়ী দলকে পুরস্কার প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিজয়ীদের নাম ঘোষণা অনুযায়ী মঞ্চ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে আসবে 10ম পুরস্কার প্রাপ্ত গলাচিপা নতুন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা, তাদের প্রকল্পের নাম হচ্ছে ইকোশিল স্মার্ট থার্মাল অ্যান্ড ওয়াটার হারভেস্টিং অটোমেশন। এরপরে তৈরি থাকবে নবম স্থান অধিকারী নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে যাচ্ছে গলাচিপা নতুন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে আলিম মাদ্রাসা, তাদের প্রকল্পের নাম হচ্ছে ইকোশিল স্মার্ট থার্মাল অ্যান্ড ওয়াটার হারভেস্টিং অটোমেশন। বিজয়ীর বেশে 10ম পুরস্কার গ্রহণ করছে গলাচিপার আলিম মাদ্রাসা। এরপর নবম পুরস্কার যাবে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।

মঞ্চে যাচ্ছেন, যার সদয় উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। কৃতজ্ঞ চিত্তে সম্মানিত অতিথি মাননীয় ডক্টর জুবাইদা রহমান, আমরা অনেক কৃতজ্ঞ মাননীয় ডক্টর জুবাইদা রহমানের কাছে।

আসসালামু আলাইকুম প্রিয় শুধুবৃন্দ, আমাদের প্রথম টিম এসে ওনারা দুঃখ প্রকাশ করছিলেন যে ম্যাডাম দুবাইদার রহমান থাকতে ওনার কাছ থেকে নিতে পারলে আমাদের শিক্ষার্থীরা খুশি হতো, যার কারণে উনি এসেছেন, এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা।

নবম হারে পুরস্কার গ্রহণ করছেন নারায়ণ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রস্তুত থাকবে কুষ্টিয়া জিলা স্কুল কুষ্টিয়া।

এবারে অষ্টম স্থান দখল করেছে কুষ্টিয়া জিলা স্কুল কুষ্টিয়া। প্রকল্পের নাম বাঘ প্রতিবন্ধীদের অভিব্যক্তি। প্রস্তুত থাকবে ফুলকি সহজপাঠ বিদ্যালয় চট্টগ্রাম, কুষ্টিয়া জিলা স্কুল কুষ্টিয়া। অষ্টম স্থান অর্জনকারী পুরস্কার গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী নিকট হতে। পুরস্কার প্রাপ্তদের জন্য আমি একটু জোর করতালি চাচ্ছি।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত আছেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন আসরের নামাজের আজানের পর। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আলহাদিস। সুপ্রিয় শ্রোতা, আবারও আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য।
3: সরকারি কলেজ দিনাজপুর, প্রস্তুত থাকবে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ মেহেরপুর।

তৃতীয় স্থান অধিকারী দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর গ্রহণ করল তাদের সনদ, ট্রফি ও চেক মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনীর হাত থেকে। এবারে মঞ্চে আসছে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ মেহেরপুরের শিক্ষার্থী বন্ধুরা। তাদের প্রকল্পের নাম স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম। উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ মেহেরপুর, দ্বিতীয় স্থান অর্জনকারী দল।

माननीय প্রধানমন্ত্রী এবং माननीय প্রধানমন্ত্রী সহধর্মিণীর নিকট হতে পুরস্কার গ্রহণ করছে। সম্মানিত সুধী, প্রস্তুত আছে চ্যাম্পিয়ন দল। এবারে মঞ্চে আসবে চ্যাম্পিয়ন দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। প্রকল্পের নাম এআই কন্ট্রোলড রোবোটিক অটোমেশন ইন হেলথ কেয়ার। মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের নিকট থেকে সনদ, ড্রেস এবং চেক গ্রহণ করছে চ্যাম্পিয়ন দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার

বিজয়ী সকল শিক্ষার্থীকে আবারও অভিনন্দন। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি জনাব তারিক রহমান এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবায়দা রহমান মঞ্চে এসে আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমানের হাতে সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন আমাদের রোভার স্কাউট সদস্য শর্মিলা ইসলাম নওরিন। সঙ্গে রয়েছেন মাননীয় সচিব মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক।

0: সম্মানিত সচিব, এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রোভার স্কাউট ইরফান সাদিক রাজসহ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে
1: সম্মানিত সুধী। এখন সেই মহেন্দ্র ভক্ত সকলেই যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবার আগে বাংলাদেশ, এই মন্ত্র যিনি সবসময় বুকে ধারণ করেন এবং বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের চোখে প্রতিনিয়তই যিনি লাল নীল সবুজ স্বপ্নের বীজ বুনে চলেছেন, তিনি জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং উপরে গ্যালারিতে উপস্থিত ইয়াং সায়েন্টিস্ট, আসসালামু আলাইকুম। আমি একটু আগে ওখানে যখন বসে ছিলাম, বিভিন্ন জনের বক্তব্য শুনছিলাম, আমি তখন ভাবছিলাম যে কি বলবো। যদিও আমাকে আমার অফিস থেকে বিভিন্ন বিষয়ে রিসার্চ করে একটা বক্তব্য তৈরি করে দেওয়া হয়েছে, আমি ভাবছিলাম যে এই বক্তব্যটা দিব নাকি আমি আজকে ফিউচার বাংলাদেশের যারা, এই ফিউচারদের সাথে আমার কিছু চিন্তা ভাবনা এক্সচেঞ্জ করব, এটা নিয়ে একটা ডিবেট হচ্ছিল আমার নিজের মনের মধ্যে। তো ডিবেটটাতে পরে আমি চিন্তা করলাম যে না, এই প্রিন্টেড কপি থেকে বলবো না, আমি যেটা ভালো হোক মন্দ হোক যেটা আমি ফিল করছি আমার সায়েন্টিস্টদের সাথে আমি বা ইঞ্জিনিয়ারদের সাথে আমি সেটা নিয়ে আলাপ করতে চাই। ছোট বন্ধুরা, আমার সামনে যদিও নিস্তালে অনেকেই বসে আছেন, শিক্ষকবৃন্দ আছেন, বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তবে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি ভুলে যেতে চাই। আপনারা শুনুন আমার কথা, কিন্তু আমি অ্যাড্রেস করতে চাই ওদেরকে, আশা করি আপনারা কিছু মাইনিং করবেন না। আমি ছোট বন্ধুরা আজকে আমি যখন আসলাম এই প্রোগ্রামটাতে, যখন যেখানে তোমরা সব এক্সিবিট করছিলে ওখানে যখন দেখলাম, তখন কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম, ওখানে আরেকটি স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে দুটো মিলে যখন আমার মাথার মধ্যে পুরো জিনিসটা ভেসে উঠল, তোমাদের এই যে প্রজেক্টগুলো এক্সিবিট করছিলে, ওই দিন যেই খেলোয়াড়দেরকে দেখলাম, সবকিছু মিলে পুরো সিনারিওটা যখন আমার মাথার মধ্যে আসলো, যখন আমি কল্পনার ভিতরে আমার আসলো পুরো সিনারিওটা, আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হলো। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে, ইয়েস আমরা পারব, আমরা পারব। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা, বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানে মিলিত হয়েছি। দেখো, এই যে অনুষ্ঠানে আমরা এখানে মিলিত হয়েছি, কয়েকদিন আগে যে অনুষ্ঠানটির কথা বললাম, খেলোয়াড় প্লেয়ারদের ব্যাপারে, প্রাইমারি স্কুলের প্লেয়ার ছিল ওরা, ছোট ছোট বাচ্চা, কিন্তু দুর্দান্ত খেলছে, ফুটবল খেলছে তারা। কেন এই জিনিসগুলো হচ্ছে? এই জিনিসগুলো এই জন্যই হচ্ছে যে আমরা যখনই এরকম একটা হলরুমের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করি, কোন একটা অনুষ্ঠানে যেখানে বক্তব্য রাখি, লোকজন আসে, বসে, সুন্দর করে কেউ কেউ বক্তৃতা দেয়, বক্তব্য শেষ হয়ে যায়, চলে যায়, তারপরে আউটপুটটা কি আমরা চাই? ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে, তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান। দেখো এখানে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে, আমরা যা করতে চাচ্ছি, কম বেশি যেটাই করতে চাচ্ছি, সবকিছু কিন্তু তোমাদেরকে নিয়ে, তোমরা যারা দোতলায় আজকে বসে আছো, তোমরা যারা তোমাদের মতন তোমাদের আরো বন্ধু বান্ধব সহকর্মীরা ক্লাসমেটরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি কোটি, সবকিছু তোমাদেরকে ঘিরে, আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সবকিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা এবং সেজন্যই এখানে মাহাদি আমিন যখন বক্তব্য রাখছিল, এখানে মন্ত্রী সাহেব যখন বক্তব্য রেখেছেন, সেক্রেটারি সাহেব যখন বক্তব্য রেখেছেন, ওনাদের কথা থেকে কিছু কিছু জিনিস তোমরা জানতে পেরেছ। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাইছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে কালচারকে নিয়ে আসতে চাইছি, এই যে ইনোভেশনকে যে নিয়ে আসতে চাইছি, এটা কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করিনি। এই যে এখানে মাহাদি আমিন আমার পাশে বসে আছে, এই মাহাদি আমিন এবং আমি এই যে এই পরিকল্পনাগুলো, এই যে দেখো তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, হয়তো কেউ কেউ পার্টিসিপেটও করেছো, সেটা হচ্ছে নতুন করি স্পোর্টস বা নতুন করি বা এই অন্য স্পোর্টস যেটা এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে হচ্ছে। আমরা অলরেডি বলেছি কালচারাল মিনিস্ট্রি থেকে আজকে যেরকম ইনোভেশন নিয়ে প্রোগ্রাম হয়েছে, ঠিক কালচারাল মিনিস্ট্রি থেকেও প্রোগ্রাম হবে স্কুলে স্কুলে কলেজে কলেজে, বাচ্চাদের কে গান করতে পারে, কে ছবি আঁকতে পারে, কে কবিতা আবৃত্তি করতে পারে, কে কোরআন প্রতিযোগিতা করতে পারে, এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে আসতে চাইছি আমি, এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করি, আমরা এই পরিকল্পনাগুলো করতাম যে আমরা যখন যদি সুযোগ পাই ইনশাল্লাহ সামনে, সুযোগ পেলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু আছে, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরে যতটুকু করা যায়, কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি, ইংরেজিতে আরো যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো, একই সাথে আমরা তোমাদের জন্য আরো কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে, তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বলবে, এখন এই যে তখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায় ওদের কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক তুমি যদি জার্মানিতে যাও বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শিখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো, একই সাথে ইনোভেশন তো আছে, আমরা চাইছি যে তোমাদের মধ্যে এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো, আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সাইন্টিফিক যে প্রতিভা আছে সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে আমরা সুযোগ করে দেবো যাতে তোমরা ওই কোয়ালিটিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোন না কোন স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিং এ অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে কোন না কোন। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসব, কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক যার যেটা ভালো লাগবে, তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে, তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি তুমি চিন্তা করো, এবং একই সাথে আমরা ওটা ক্লাস এইট থেকে হচ্ছে না, বাকি সংখ্যা সিক্স থেকে এই পর্যন্ত কি হবে, তারপরে প্র্যাকটিক্যাল যাচ্ছে। হ্যাঁ, ক্লাস সিক্স থেকে আমরা একদম ক্লাস টেন পর্যন্ত আমরা ভোকেশনাল নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো না এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেল, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে স্পিকারটা নষ্ট হয়ে গেলে, তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, আজকে তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে, পারবে না? পারবে। তোমাকে যদি এতগুলো সুযোগ তৈরি করে দেওয়া হয়, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো, আর কে কে পারবে হাত তুলো, তোমরা সবাই অলমোস্ট সবাই তোমরা হাত তুলছ। তোমাদেরকে এই সুযোগগুলো আমরা করে দিতেছি, তোমাদেরকে যদি এই সুযোগগুলো থ্যাংক ইউ এই সুযোগগুলো যদি তোমাদেরকে করে দিয়ে তুমি শুধু আগাবে না, তখন কিন্তু সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তখন ভাইব্রেন্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই অনুষ্ঠানে ঢোকার আগে আমি আরেকটি কাজ করেছি, সেই কাজটি হলো নিশ্চয়ই তোমরা বোধহয় দেখেছো স্ক্রিনে, যারা বাইরে ছিল তারা দেখেছো, ভিতরে যারা ছিল মনে হয় স্ক্রিনে বোধহয় দেখেছো তোমরা। এখানে একটু আগে একজন বক্তব্য বলেছে যে ওখানে আমি একটা বৃক্ষ রোপণ করেছি, এবং শুধু আমি করি না, আমার সাথে অনলাইনে অনেক সারা বাংলাদেশে প্রায় কত 29,000 বললেন 29,600 কানেক্টেড ছিল, 29,600 কানেক্টেড বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে দুটো করে গাছ লাগিয়েছে, তিনটা করে প্রত্যেক গাছ লেগেছে, টোটাল কত 90,000 মতন, টোটাল 90,000 মতন গাছ একদিনে লাগানো হয়েছে। এখন আজকে এই যে তোমাদের জন্য যে সুযোগটা আমরা তৈরি করতে চাচ্ছি, তার এক্সচেঞ্জে তোমাদের কাছে আমি আরেকটা জিনিস চাইছি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো, এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাবো, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে? কে কে দেবে না আগে হাত তুলো। আচ্ছা, এবার বলো কে কে দেবে, তাহলে হাত তুলে দেখো কে কে দেবে, একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না বুঝবো যে তারা দিতে চাইছো না, যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে। কিন্তু যারা দিতে যাবে, যে জিনিসটা চাইছি আমি, মেয়েদের কাছেও চাইছি আমি, এদিকে এই পাশে ধন্যবাদ, ওই পাশে থ্যাংক ইউ। আচ্ছা, জিনিসটা খুব সিম্পল, জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে, আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না, তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো অথবা যেখানে থাকো, যে স্কুলে পড়ো, যে কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে, পারবে? পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা, কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি? দেখো, কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো শ্বাস বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো, তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো, এই আর্টিকেলস এর মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছ যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাড়ি ঘোড়া সবকিছু বেড়ে যাওয়াতে এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে, ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসেবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠান থেকে যদি সত্যিকার ভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করছি, এবং তোমরা প্রতি বছর আমাকে আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে একসময়। ওই গাছের সাথে তুমি ওই গাছকে নিয়ে অনেক কিছু তুমি কথা বলতে পারবে ওই গাছের সাথে। তোমরা কথা বলো গাছের সাথে, আমি কিন্তু গাছের দিকে তাকিয়েতেই কিন্তু চিন্তা করি, জানো আমি এখানে যেখানে থাকি, ঢাকায় যেখানে থাকি, ওখানেও বড় বড় গাছ আছে। আমি লন্ডনে যেই বাসাতে থাকতাম ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, এবং আমি মাঝে মাঝে গাছের দিকে তাকিয়েতে সারাদিন তাকিয়ে থেকে হাঁটতাম, জানো। এটা একটা ডিফারেন্ট ফিলিং কিন্তু যখন বড় গাছ দেখবে, খুব সুন্দর লাগে দেখতে। গাছের যখন বাতাস হয়, যখন গাছটা নড়াচড়া করে, গাছটা দেখতে তখন খুব সুন্দর লাগে, অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং থাকে। আমার বিশ্বাস তোমরা যখন একটি গাছকে চারা রোপণ করবে, গাছটা যখন বড় হবে, তোমরা এই ফিলিংটি তোমরাও পাবে, এবং ওই গাছের দিকে তাকিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে, অনেক পরিকল্পনা করতে পারবে। আমি করি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিক্রেট কথা, আমি কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে অনেক পরিকল্পনা করি, অনেক কিছু চিন্তা করি আমি। এখন ছোট বন্ধুরা আসো, বক্তব্য অনেক হয়েছে, আমি জানি তোমরা সেই সকালবেলা এসছো, এখন অনেকের ধৈর্যচ্যুতির ঘটনা ঘটেছে। এখন এই যে বাংলাদেশ, তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বইটি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না, কেন সবার আগে বাংলাদেশ, এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো, তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। কারণ তোমাদের মতন ভবিষ্যৎ, তোমাদের মতন ভবিষ্যৎ যেই দেশে থাকে সেই দেশকে এত টেনশন করতে না, সেই দেশকে এত চিন্তা করতে না, শুধু দরকার ডিসিপ্লিন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, আমাদের সকলকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। দেখো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা বা টিভিতে দেখেছো, আমি নিজে অনেকবার বলেছি তোমাদের, আরেকটা বিশেষ করে এখানে বিএনসিসি তোমরা যারা আছো, এর বাইরে অন্য তোমরা যারা আছো, তোমাদের সবার কাছে আমার আরেকটি হেল্প চাই আমি। সেই হেল্পটা হচ্ছে, দেখো আমরা যেই জায়গায় থাকি, আমরা যেই পরিবেশে থাকি, আমরা যখন বিদেশে দেখি, টিভিতে দেখি বা কোন ডকুমেন্টে দেখি, আমরা দেখি যে অনেক প্রায় ভালো ভালো যেগুলো দেশ, ওই দেশগুলো কিন্তু খুব পরিষ্কার, রাস্তাঘাট সবকিছু, বাগান টাগান সবকিছু কিন্তু খুব পরিষ্কার। কিন্তু তোমরা আমরা চলো যদি যাই বাইরের রাস্তাগুলোতে, যে আমাদের রাস্তাগুলো অনেক ময়লা, কিন্তু বাইরে থেকে এসে কেউ ময়লা করছে না, আমরা তো নিজেরাই ময়লা করছি, তাই না? আমরা নিজেরাই ময়লা করছি। আমরা কি সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? সবাই মিলে কি আমরা আমাদের রাস্তাঘাট, বিভিন্ন পাবলিক প্লেস যেগুলো আছে, আমরা পরিষ্কার রাখতে পারি না? আরে তোমরা কি এই হেল্পটা আমাকে করবে? হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করব। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়, তাকে আমরা লজ্জা দিব যে এই পাবলিক প্লেসে ময়লা ফেলতে হয় না, সেটা কাগজ হোক, খাবার দাবার হোক, যেটাই হোক, আমরা তাকে লজ্জা দিব যে এইখানে ময়লা ফেলে যায় না, ময়লা ফেলতে হয় না। আমরা সবাই মিলে, আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি কেমন করে বাংলাদেশ সুন্দর হবে? কিন্তু চেষ্টা তো তোমাদেরকে করতে হবে। আমাদের কিন্তু মোটামুটি দিন শেষ হয়ে যাচ্ছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, দিন শেষ হয়ে যাচ্ছে, সময় এখন তোমাদের, সামনে ভবিষ্যৎ তোমাদের, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে। আমরা হয়তো চেষ্টা করতে পারি, শুরু করে দিয়ে যেতে পারি, কিন্তু এটাকে চালিয়ে নিতে হবে তোমাদের। কাজেই দেশটাকে যদি পরিষ্কার করতে হয়, আমরা যদি শুধু বলে থাকি সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, পৌরসভা পরিষ্কার করবে, দেখো তুমি যদি নিজের বাড়ির কথাও চিন্তা করো, তুমি যেই ঘরটাতে থাকো, ওই ঘরটাতে বাসার সবাই এসে যদি ময়লা করে, তুমি তাহলে কতবার পরিষ্কার করবে? তুমি কি প্রতিবার পরিষ্কার করতে পারবে? পারবে না। কিন্তু সবাই মিলে যদি পুরো ঘরে, সবগুলো ঘর যদি আমরা পরিষ্কার রাখি, তাহলে তো বাসাটা পরিষ্কার থাকছে, তাই না? ঠিক দেশটাও এরকম, দেশটা আমাদের যেহেতু সবার, আমাদের সবাইকে মিলে পরিষ্কার রাখতে হবে। আসো আমরা যদি পরিবেশটাকে ঠিক রাখি, আমরা যদি ঘরের মতন করে নিজের এলাকাটাকে পরিষ্কার রাখি, আমরা যদি নিজের ঘরের মতন আশেপাশে আমাদের বাসা বাড়িতে যেরকম মোটামুটি সুন্দর গাছ লাগানো থাকে, এইভাবে যদি আমরা গাছের সংখ্যা আরো বাড়াতে পারি তাহলে কি হবে, আমাদের পুরো পরিবেশটা ফ্রেশ হবে এবং সেই সুন্দর পরিবেশে তোমরা বসে আরো নতুন নতুন ইনোভেটিভ জিনিস তোমরা চিন্তা করতে পারবে, নতুন নতুন ইনোভেট করতে পারবে, তোমরা জিনিসপত্র তোমরা বাড়াতে পারবে এবং নতুন নতুন পরিকল্পনা করতে পারবে, যেটি তোমাদের উপকার হবে, যেটি দেশের উপকার হবে, যেটি দেশের মানুষের উপকার হবে। প্রিয় বন্ধুরা, আজকে এখানে যারা তোমরা এসছো, যারা জয়ী হয়েছ, যারা জয়ী হওনি, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাতে চাচ্ছি। একই সাথে যারা প্রাইজ পেয়েছো তো পেয়েছ, যারা প্রাইজ পাওনি, যারা এক থেকে দশের মধ্যে আসতে পারোনি, প্লিজ তোমরা কিন্তু হতাশ হবে না, প্লিজ তোমরা তোমাদের সেই উদ্যম কিন্তু ছেড়ে দিলে চলবে না, বসে গেলে চলবে না, তোমাদেরকে নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার উদ্যমী হতে হবে, নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার তৈরি হতে হবে। পারবে? হ্যাঁ পারবে, ভেরি গুড, ভেরি গুড। একই সাথে আজকে যারা শিক্ষক আপনারা এসছেন, আপনাদেরকে বিশেষ করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। দেখুন আপনারা শিক্ষক, আপনারা যদি এদেরকে, এই বাচ্চাগুলোকে আপনারা যদি ঠিকভাবে ডাইরেকশন দেন তাহলে কিন্তু দেশটা ঠিক ডাইরেকশনে যাবে। আপনারা কিন্তু মানুষ গড়ার কারিগর, আপনাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমি জানি এখানে পুরস্কার দেওয়ার সময় একজন শিক্ষক তার স্কুল বিল্ডিং এর কিছু সমস্যার কথা বলছিলেন। আমাদের অনেক সমস্যা আছে, আমরা কেউ বলছি না যে সমস্যা নেই, কিন্তু এই সমস্যাগুলো একদিনে যেমন আমরা সমাধান করতে পারবো না, আমাদেরকে পর্যায়ক্রমিক ভাবে সমাধান করতে হবে। কিন্তু এটাও ঠিক, একটা দেশে মানুষ অর্থাৎ যারা ভবিষ্যৎ, এদের যদি শিক্ষা থাকে, এদের যদি সঠিকভাবে মানবিকতা থাকে এবং এদের যদি দেশের প্রতি প্রেম থাকে, মূল্যবোধ থাকে, তাহলে এর চেয়ে আর বড় সম্পদ কোনটা হতে পারে না। এবং সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পদকে সঠিকভাবে দেশের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের শিক্ষাঙ্কিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি জানি বিভিন্ন জন আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তারপরে আসুন আমরা কম বেশি প্রত্যেকেই প্রত্যেকের অবস্থানে কিছু না কিছু সমস্যা কষ্টের মধ্যে আছে, সেই কষ্টের মধ্যে থেকেই আপনারা এতদূর নিয়ে এসেছেন। আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে সেই কষ্টটাও আমরা যেমন কিছুটা অনেকটাই হয়তো ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো, কিন্তু একই সাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজও শুরু করতে পারবো। পরিশেষে আমি শিক্ষা মন্ত্রণালয় সহ এই সুন্দর অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যারা যারা কষ্ট করেছেন প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, এবং ফিউচার বাংলাদেশের একটি শক্তিশালী ফিউচার এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। পৃথিবীটাকে আমরা যেমনটা পেয়েছি তার চেয়ে আর একটু সুন্দর করে রেখে যেতে চাই, এই হোক আমাদের প্রত্যয়। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে নির্ধারিত আসন গ্রহণ করবার জন্য। আমরা যেতে চাই আমাদের পরবর্তী পর্ব সাংস্কৃতিক পরিবেশনায়।
3: বন্ধুরা, ন্যাশনাল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট আর ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখানে আজ উপস্থিত হয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব উদ্ভাবনী প্রকল্পগুলো অবলোকন করেছেন এবং যারা সৃজনশীল এসব উদ্ভাবনী প্রজেক্ট উদ্ভাবন করেছেন তাদের সঙ্গে তাদের মতামত যেমন শুনেছেন, তাদের আশা প্রত্যাশার কথা যেমন শুনেছেন, তাদের মতামত যেমন শুনেছেন, একই সঙ্গে তার যে নির্দেশনা, তার যে একটি স্বপ্ন, তার যে একটি ভিশন, কিভাবে এই দেশকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এই শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতর করে গড়ে তুলবার যে চিন্তা চেতনা তাঁর রয়েছে সেটি তিনি বলেছেন। এবং তিনি এই বিশেষ করে বিভিন্ন শিক্ষার্থীদের যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, যারা আগামী দিনের নাগরিক, যারা আগামী দিনের নেতৃত্ব দেবে বাংলাদেশকে, তাদেরকে যথাযথ যোগ্যতর করে গড়ে তুলবার যে প্রয়াস তিনি চালিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সেইরই একটি তারই একটি অংশ কিন্তু আজকের এই ইনোভেশন স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। এখানে তৃণমূল থেকে শুরু হওয়া মেধাবী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তির মধ্য দিয়ে উৎকর্ষতার বিভিন্ন স্বাক্ষর রেখে তারা তৃণমূল থেকে উঠে এসছেন এবং তৃণমূল থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলা থেকে জেলা পর্যায়ে এবং জেলা থেকে একেবারে জাতীয় পর্যায়ে এসছেন। এবং জাতীয় পর্যায়ে কিন্তু একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 100টি প্রকল্পের, যেখানে স্থান পেয়েছে এই 100টি প্রকল্পের মধ্যে স্থান পাওয়া যে প্রকল্পগুলো রয়েছে সেখানে 10টি বিভিন্ন গ্রুপে 10টি গ্রুপকে, কর্মকাণ্ডকে, প্রকল্পকে আজকে পুরস্কৃত করা হল। এবং প্রত্যেক পুরস্কারদাতারা যারা পুরস্কার পেয়েছেন শিক্ষার্থীদের বেলায় 20,000 টাকা এবং একটি সনদ, এবং শিক্ষক যারা তাদের সঙ্গে তাদের শিক্ষক যারা ছিলেন তারাও কিন্তু 30,000 টাকা এবং একটি করে সনদ পেলেন। এবং আজকের এই পাশাপাশি সুশিক্ষা মেধাবী শিক্ষক পুরস্কার প্রদান করা হল আজকে, এবং একই সঙ্গে আরো একটি মহাযজ্ঞ কর্মসূচির সূচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আজকের অনুষ্ঠান থেকে দেশের 29,621টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন, এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে 18,960টি বিদ্যালয়, 1,446টি স্কুল অ্যান্ড কলেজ এবং 9,268টি মাদ্রাসা। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে একটি সবুজ পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালন করেন এবং পরিবেশ সুরক্ষায় তার যে অঙ্গীকার সেটির কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণের মতো একটি সামাজিক আন্দোলনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন, এবং সেখানে আগামী 5 বছরে সরকার পরিচালনার দায়িত্ব পেলে 25,000 বৃক্ষরোপণ করার যে কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন, এবং সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেই তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে হাত দিয়েছেন। এবং সম্প্রতি আপনারা জানেন যে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কক্সবাজারের সাফারি পার্কে একটি বৃক্ষরোপণ করে এই কর্মসূচির সূচনা করেছেন। আর আজ বিভিন্ন শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেন প্রত্যেকে একটি করে, ন্যূনতম একটি করে বৃক্ষরোপণ করে সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এবং এর মধ্য দিয়ে, বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরতে চান আমাদের সামনে, সেটি হচ্ছে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা, অন্যদিকে হচ্ছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ফল, খাদ্য, শস্য। বৃক্ষ কেবলমাত্র আমাদেরকে খাদ্য দেয়, পরিবেশ সুরক্ষা করে না, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, বৃক্ষ আমাদেরকে সুশীতল বাতাস দেয়, বৃক্ষ আমাদের আসবাবপত্র ঘর বাড়ি নির্মাণের জন্য কাঠ দেয়। বলা যায় মানে একসময় বলাই হতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের সঙ্গে, কাঠের সঙ্গে আমাদের সম্পর্কটা একেবারে নিবিড়। এখানে শ্রোতা বন্ধুরা কিছুক্ষণের মধ্যে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশিত হবে এবং এটির প্রস্তুতি চলছে। আমাদের একটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান দর্শক সাজে আসন গ্রহণ করেছেন, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপন করবেন। আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য এখন মঞ্চে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পীরা ইতিমধ্যেই কিন্তু মঞ্চে অবস্থান নিয়েছেন এবং দর্শক সারিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের বিভিন্ন বেশ কয়েকজন সদস্য, উপদেষ্টা বৃন্দ, সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। তাছাড়া রয়েছেন জেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা। মূলত যে বিষয়টির মধ্য দিয়ে এই উদ্ভাবনী সৃজনী শক্তিকে কাজে লাগিয়ে

0: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালন করেছেন সেটি হল কেবলমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে নয়, বরং যা যা প্রয়োজন জীবন চলার পথে, একজন শিক্ষার্থী যেন সেইভাবেই নিজেকে গঠন করে একদিকে যেমন নিজের জীবনকে আলোকিত করতে পারে, জীবনকে আলোকিত করতে পারে এবং সমাজকে আলোকিত করতে পারে, রাষ্ট্রকে আলোকিত করতে পারে। আমরা এখন নিয়ে যাচ্ছি মঞ্চে, যেখানে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: আজকের এই আয়োজন শুধু মঞ্জলি অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক ও শিক্ষার্থীদের কণ্ঠে আমরা উপভোগ করব সেই গান যার সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নন্দিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসংখ্য স্মৃতি আর ইতিহাস। সুরের কিংবদন্তী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গাওয়া, মনিরুজ্জামান মনিরের লেখায় এবং আলাউদ্দিন আলীর সুরের এই গান দেশপ্রেম আর দেশভক্তির এক অনন্য দলিল। এদেশের কৃষক, শ্রমিক, দেশপ্রহরার নির্ভীক সৈনিক, শিক্ষক, ডাক্তার, খেলোয়াড়, বিজ্ঞানী কিংবা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, নির্বিশেষে সবার প্রাণে এই গান প্রেরণা যোগায় সবার আগে বাংলাদেশকে ভালোবাসার। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, পরিবেশিত হচ্ছে উদ্বোধনী সঙ্গীত, জনপ্রিয় দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।

ধন্যবাদ শিক্ষক এবং শিক্ষার্থীদের, সুধীমণ্ডলী, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

ধন্যবাদ শিক্ষক এবং শিক্ষার্থীদের, শ্রোতৃমণ্ডলী। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধুই বিদ্রোহী কবি নন, সমাজের একটি শ্রেণী। তিনি সকল কালে

ধন্যবাদ শিক্ষক এবং শিক্ষার্থীদের শ্রোতৃমণ্ডলী। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধুই বিদ্রোহী কবি নন, সমাজের একটি শ্রেণী। তিনি সকল কালের

0: শ্রোতা বন্ধুরা, মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ। এই প্রতিবাদে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এতক্ষণ অনুষ্ঠিত হল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এবং একই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের যে উদ্ভাবন, আজকের যে সৃজনশীলতা, আজকের যে চিন্তা চেতনা, আজকের যে উৎকর্ষতা তরুণদের মধ্যে দেখা গিয়েছে, সেটি যেন উত্তরোত্তর সমৃদ্ধ হয়ে আমাদের সমগ্র বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখতে পারে, এই প্রত্যাশা রেখে এবং শ্রোতা বন্ধুরা আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে আজকের সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিব। বিদায়ের আগে জানিয়ে যে আজকের অনুষ্ঠানের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, সার্বিক নির্দেশনায় এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ এফ এম 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ন্যাশনাল লেভেল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকা থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হলো। অনুষ্ঠানটি শুনতে পেলেন মিডিয়াময় 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: চমৎকার একটি গান শুনিলাম বেলাল খানের কণ্ঠে। তো চলো আবারও আমরা চলে যাচ্ছি বন্ধুদের ইমেইলে। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধু কি হেরেছি আমি, এই গানটি শোনানোর জন্য অনুরোধ ছিল বড়গড়া খাড়ুয়া রাজাপুর বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু, সৌদি আরব প্রবাসী বন্ধু, কে নামটি, শেখ আয়ুব আলী। আচ্ছা, আমরা কি এই গানটি এখনো শোনাইনি বোধ হয়, না এতদিন পর, না শুনিয়েছি নাকি? শুনিয়েছি অবশ্যই, আমরা এই গানটি পাঁচ নম্বর গান ছিল আমাদের, আমরা শুনিয়েছি নিশ্চয়ই বন্ধু শুনেছে এতদিন পরে প্রশ্ন জাগে। এই গানটি হল হাসানের কণ্ঠে। প্রবীর কুমার পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়ার বন্ধু সঞ্জীব চৌধুরীর কণ্ঠে আমি তোমাকে বলে দেব, এই গানটি শোনানোর জন্য অনুরোধ করছে বিশ্বজিৎ হাজরার। কিন্তু আমরা ইমেলও পেয়েছি মালদার বন্ধু মিলার কণ্ঠে গান শোনানোর জন্য অনুরোধ করেছে। নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি, তোমাদের আরও একটি লেখা পেয়েছি, রানুবালারও আরও একটি লেখা রয়েছে। চাঁদপুর সৌরাস্তি থেকে সুরাইয়া আক্তার রয়েছে সঙ্গে, জেমসের কণ্ঠে গান শোনানোর জন্য অনুরোধ করেছে সুরাইয়া আক্তার। আর কে রয়েছে, এই সিকদার হাসান, সোনিয়া সিকদার, শারমিন সিকদার, বাঁশু সিকদার, বাড়ি বাবুখালী, মোহাম্মদপুর মাগুরা থেকে মধ্যনাথ দন্তনা, কোনটা আসল মন, এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছে। ফুয়াদ সিকদার, তাহেরা সিকদার এবং তাহিম সিকদার কোথা থেকে, সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে রয়েছে, শামী আক্তারের কণ্ঠে গান শোনানোর জন্য অনুরোধ করেছে। ভালোবাসলি সবার সাথে ঘর বাঁধা যায় না, এই গানটি শোনার জন্য অনুরোধ। এবারে আমরা কার গান শোনাব বলতো?
1: এবারে আমরা আগুনের কণ্ঠে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় এই গানটি শুনব। আর এই গানটি শুনতে যে অনুরোধ করেছে মোহাম্মদ সুমন আহমেদ, তলমাকান্দা, নেত্রকোনা বন্ধু।
0: এবং আরো ছিল এই গানটির জন্য অনুরোধ মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতার সংঘ, গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু।

0: বন্ধু, ইমেল থেকে আমরা এবারে চলে এলাম ফেসবুক কমেন্টসে। আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে সপ্তাহের জনপ্রিয় অনুষ্ঠান ঝংকার সোমবারে। তারিখ এবং উপমা রয়েছে সঙ্গে। তো উপমা, আমরা আবার ফেসবুক কমেন্টসে চলে যাই।
1: আমাদের সাথে রয়েছে আরিফ শেখ আসেনি গোপালগঞ্জ থেকে। কাঠগোলা বেলিফুলের শুভেচ্ছা জানিয়েছে এবং সুখপাখি কবিতা গান শুনতে চাই, মিনারের কণ্ঠে ঝুম এই গানটি। মঞ্জুরুল ইসলাম ইন্টু আমাদের সাথে রয়েছে সততা বেতার শ্রোতা ক্লাব জুম্মাহা টলিপুর কুড়িগ্রাম থেকে। ভাই আপু, তোমাদের কথা এত মিষ্টি যে না শুনলে রাতে ঘুমই আসে না। আর খালিদের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছে। খালিদের কণ্ঠে গান, ঠিক আছে, আমরা শোনাব অবশ্যই। জাহিদুল ইসলাম জাহিদ দেওয়ানগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছে, বালামের কণ্ঠে একটি গান শোনাবে। আমিনুর রহমান রয়েছে নাগরপুর টাঙ্গাইল থেকে। কেমন আছো ভাই আপু? তোমাদের দুজনকে পাঁচ বস্তা ভালোবাসা, আশা করি দুজনে সমানভাবে ভাগ করে নিও। আর ডলি শান্তিনীর কণ্ঠে গান শুনতে চাই, কালিয়ারে
0: কালিয়া।
1: আচ্ছা, সাথে অনেক বন্ধুর নাম সে বলেছে, আজরিনা, মুশফিকা, নারিন ফাতেমা, তিশা, মেহেদি, কামাল, ইসমাইল, আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মহমিনুর রয়েছে। ঠিক আছে, আমরা পরে গানে চলে যাই না?
0: আমরা পরে গানে চলে যাই। আর পরে গানটি হল রবি চৌধুরীর কণ্ঠে
1: আকাশ হারাই নীল,
0: তাই না? এই গানটি কারা শুনতে চেয়েছে?
1: মোহাম্মদ ইমরান জর্দার, ডুমুরিয়া খুলনার বন্ধু।
0: তো চলো শুনে আসি রবি চৌধুরীর কণ্ঠে পছন্দের এই গানটি।

0: বন্ধু, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরাও আবার দ্রুত চলে এলাম। বন্ধুদের লেখায়, ফেসবুকে কমেন্টস রয়েছে, চিকিৎসক মোহাম্মদ আব্দুল সেলিম রয়েছে, শেষ পর্যন্ত আপনাদের সাথেই আছি, ফার্মেসিতে বসে বসে শুনছি, কোথা থেকে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে আর বলেছে বেতাকে ভালোবেসেছিলাম আর আছি। আমি অনেক বড় লেখা, সব লেখাগুলো সবসময় না পড়া সম্ভব হয়ে ওঠে না
1: সময়ের জন্য।
0: সুরাইয়া আক্তারের লেখা আমরা ইমেইলেও পেয়েছি, এখানেও পাচ্ছি। চাঁদপুরের বন্ধু মোহাম্মদ ইসমাইল শেখ রয়েছে সাথে আছি, মাঠপাড়া পাঁচ মাথা মোড় মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে যুক্ত আছি। বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা আমি, আমার প্রিয় কথা বন্ধু তারিক ভাইয়া এবং দুষ্টু মিষ্টি শিরিন আপু, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর হাসনাহেনা ফুলের শুভেচ্ছা জানিয়েছে, গ্রহণ করলাম। বন্ধু, অনেক বন্ধুরা আমাদের রয়েছে, তাই না? সীমান্তের বাইরে অনেক বন্ধু রয়েছে। সুপার হ্যান্ডসাম এবং রোমান্টিক হিরো আমার অসম্ভব রকম প্রিয় তারিক ভাইয়া ইয়াসিনুল্লাহ শিশির বলেছে এবং তোমাকে বলেছে উপমা শিরিন আপু, আপনাদের দুজনের জন্য। আচ্ছা, দুজনকে একসাথে নিয়ে গান শুনতে চাই, এ যে ভীষম পীড়িতি, এই গানটি শোনার জন্য অনুরোধ করেছে। আর কে রয়েছে, মোহাম্মদ মোফাজ্জল হোসেন ঘিওর মানিকগঞ্জ থেকে যুক্ত আছে তোমাদের সঙ্গে। ইয়াসিনুল্লাহ শিশিরের আরো একটি লেখা আমি দেখতে পাচ্ছি। শ্রী গোপীনাথ পাল রয়েছে আফরা রাজবাড়ী থেকে, রয়েছে শ্রী মানিক চন্দ্র রায় সমাজকল্যাণ বেতার শ্রোতা ক্লাব সভাপতি, মল্লিকা দাহ ক্লাব সোনাহার দেবীগঞ্জ পঞ্চগড় থেকে যুক্ত আছে, মনিখার এবং কনক চাপার কণ্ঠে গান শোনানোর জন্য অনুরোধ করেছে। শেখ মোহাম্মদ দুলাল রয়েছে চৌধুরানী পীরগাছা রংপুর থেকে, মালয়েশিয়া প্রবাসী এই বন্ধুটি। রয়েছে কে, সমীরউদ্দিন, মোহাম্মদ সমীরউদ্দিন, মোহাম্মদ মুজাহিদ মানিক, মোহাম্মদ মাহিন ইসলাম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছে। চমৎকার উপস্থাপনা এবং মিষ্টি কথার ছন্দে গাথা ভালোবাসার আয়োজনে যুক্ত হলাম। আচ্ছা, যেদিন আসবে নেট কি কান্ট্রি যে কোনো একটি গান শোনাবে, আচ্ছা যে কোনো গান। মোহাম্মদ রুবেল রয়েছে কল্যাণপুর চন্দনগঞ্জ লক্ষ্মীপুর থেকে যুক্ত আছে। ফুয়াদ শিকদার, তাহিরা শিকদার, তাহিম শিকদার, আচ্ছা সোনারগাঁ এই বন্ধুদের লেখা বোধহয় আর আমি পড়েছি আজকে। সরিষাবাড়ি জামালপুর থেকে সোহাগ বাপ্পি রয়েছে, ইমন খানের কণ্ঠে গান শোনানোর জন্য অনুরোধ করেছে। মেহরাজ মন্ডল নদিয়া পশ্চিমবঙ্গ থেকে যুক্ত রয়েছে, মেহেদি হাসান, মোহাম্মদ মেহেদি হাসান বোচাগঞ্জ দিনাজপুর থেকে যুক্ত রয়েছে। আব্দুর রহমান পাংশা রাজবাড়ী থেকে যুক্ত রয়েছে। শেখ আয়ুব আলী রয়েছে বড়বেড়া খাড়ুয়া রাজাপুর বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু, বর্তমানে এই বন্ধুটি সৌদি আরবের জেদ্দা প্রবাসী রয়েছে। খোকন আহমেদ নূর সৌদি আরবের নজরান শহর থেকে আমাদেরকে শুনছে, আর নজরান শহরের এই বন্ধুটি কোন গানের জন্য অনুরোধ, মনির খানের কথা সুর সঙ্গীত মিল্টন খন্দকার অ্যালবাম জোর করে ভালোবাসা হয় না, এই গানটি শোনার জন্য অনুরোধ করেছে। মনে থাকলো বন্ধু, শোনাবার চেষ্টা করব। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যুক্ত হলাম মোবারক হোসেন ফণী। মোবারক হোসেন ফণীকে লেখা বোধহয় আমি অনেকদিন পর পড়ছি। ফণী কেন লেখা হয় না একটু জানালে খুশি হব, হয়তো এমনটা হতে পারে ব্যস্ততার জন্য হয়তো জানানো হয় না, মানে আমাদের লেখা হয় না। তোফায়েল আহমেদ হানিফ রয়েছে পূর্বধারা নেত্রকোনার বন্ধু, সঙ্গে রয়েছে শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার, বাঁশু শিকদার বাড়ি মোহাম্মদপুর মাগুড়া থেকে রয়েছে। নাসির উদ্দিন রয়েছে সঙ্গে, ছিরিনের কণ্ঠে গান শোনানোর জন্য অনুরোধ করেছে। নাসিরুদ্দিন শরীফ নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। মঞ্জুরুল ইসলাম মিন্টু কুড়িগ্রামের বন্ধু, আল আমিন রানা সৌদি আরব প্রবাসী বন্ধু আমাদের সঙ্গে যুক্ত আছে। শহীদুল ইসলাম কোথা থেকে, ডলি শান্তিনের কণ্ঠে গান শোনানোর জন্য অনুরোধ, নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। মোহাম্মদ হেলাল খান যুক্ত রয়েছে কোথা থেকে, নওগাঁ থেকে রয়েছে। আরও রয়েছে, আচ্ছা মঞ্জুরুল ইসলাম মিন্টুর লেখা অনেকগুলো পড়েছি। মনোরুল ইসলাম রয়েছে সঙ্গে, মনোরুল ইসলাম গোবিন্দগঞ্জ থেকে যুক্ত আছে। আব্দুর রহমান পাংশা রাজবাড়ী থেকে যুক্ত রয়েছে। ইসমাইল হোসেনের লেখা পেয়েছি, ইসমাইল হোসেন আয়ুব বাচ্চু কণ্ঠে গান শোনার জন্য বগুড়া থেকে অনুরোধ করেছে। সমীরউদ্দিনের লেখা রয়েছে, আরো অনেক অনেক অনেক অনেক বন্ধুর লেখা রয়েছে। এস এম মিঠুন রয়েছে সভাপতি সাতলা শালুক বেতার শ্রোতা সংঘ দক্ষিণ কুলিয়া দক্ষিণপাড়া ঘাটাইল টাঙ্গাইল থেকে। তো চলো, একেবারে শেষ সময় চলে এসেছি, কার গান শেষে রয়েছে?
1: মাকসুদের কণ্ঠে উদাসী এই মনে এই গানটি আমরা শুনবো, তবে এই গানটি শুনতে অনুরোধ করেছে টেকনিশিয়ান প্রবীর কুমার পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া থেকে।
0: মাঠে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের অফিস থেকে যে কাগজটি সরবরাহ করেছে সেখানে খালিদের কণ্ঠে গান রয়েছে। তো চলো আমরা দেখি কার কণ্ঠে গান বেজে ওঠে। তবে তার আগে তারিক এবং উপমা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আসছে সোমবার ঠিক বিকেল পাঁচটায়। আজকে আমাদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে, আল্লাহ হাফেজ।

0: প্রিয় শ্রোতা, শেষ হল শ্রোতাদের অনুরোধে ব্যান্ড ও অ্যালবামের গানের অনুষ্ঠান ঝংকার সোমবার। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ সবুজ মিয়া, নির্দেশনায় ডক্টর মোহাম্মদ নাজবুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসিফ আহমেদ।
1: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমরা আবার ফিরলাম রকমারি গানের অনুষ্ঠান গীতালিতে। গীতালিতে এবারে শুনবেন সালমা জাহানের গাওয়া

0: আগে বাংলাদেশ হৃদয় ধারণ করে জীবন শৃঙ্খলা মেনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 2026-27 সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়োনের চেয়ারম্যান ওগিফা বেলা আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 90 বছর। আগামীকাল সকালে তাঁর মরদেহ জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পী মোস্তফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মোস্তফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এছাড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল নকআউট পর্বে আজ রাত 11টায় টেক্সাসে হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিল জাপানের এবং রাত 2:30টায় ম্যাসাচুসেটসে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল সকাল 7টায় মেক্সিকোতে মরক্কো নেদারল্যান্ডসের মোকাবেলা করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শায়লা শারমিন স্নিগ্ধা। A discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Khulna today on the occasion of the World Day Against Child Labour. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Additional Deputy Commissioner General, Additional Police Super, Deputy Inspector General of the Khulna Divisional Office of the Department of Inspection of Factories and Establishments, members of the District Child Labour Monitoring Committee, and officials of the concerned department. Earlier, a rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different roads of the city. In Jodhpur, a discussion meeting was held at the Deputy Commissioner's conference room on the occasion, presided over by the Deputy Director of Local Government Division, Additional Deputy Commissioner General, Additional Police Super, Deputy Inspector General of the Jodhpur Department of Factories and Institutions Inspection, President of the Press Club, and leaders of various voluntary organizations, including local elite, were present at that time. Earlier, a rally was brought out from collectorate premises and ended at the same venue after parading different roads of the town. In Chennaida, a similar meeting was held at the Deputy Commissioner's conference room on the occasion of the World Day Against Child Labour. The Deputy Commissioner attended it as chief guest. Presided over by the Additional Deputy Commissioner General, Civil Sergeant, Police Super, Deputy Inspector General of the Chennaida Department of Factories and Institutions, Inspection, and high officials of different departments were present at that time. Earlier, a rally was brought out from the Deputy Commissioner's conference office premises and ended at the same venue after parading different roads of the town. Besides, a discussion meeting was held at the Deputy Commissioner's conference room in Meherpur on the occasion. The Deputy Commissioner attended it as chief guest. Presided over by the Additional Deputy Commissioner General, Civil Sergeant, Police Super, Health Inspector of the Department of Factory and Institution Inspection, high officials of different departments and coordinator of the CDP, including different print and electronic media workers, were present at that time. Earlier, a rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at the same venue after parading different roads of the town. The 153rd death anniversary of the initiator of the Bangla sonnet, great poet Michael Madhusudan Dutt, is being observed today through various programs. The great poet Michael Madhusudan was born on 25th January in 1824 at Shagordari under Keshavpur Upazila of Jodhpur district and died on this day in 1873 in Kolkata. The Madhusudan Academy has arranged day-long various programs at the Madhu Mancho of Shagordari under Keshavpur in Jodhpur at the birthplace of the poet on the occasion of the death anniversary of the great poet. The programs include placing a wreath at the portrait of the poet, discussion meeting, poetry recitation, Madhu Giti, and awarding of Dr. Shukumar Roy Memorial Scholarship. Head of the Department of Bangla Discipline at Khulna University, Dr. Tanvir Dulal, attended it as chief guest. Meanwhile, a discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Jodhpur today on the occasion. Presided over by the Deputy Commissioner Muhammad Ashik Hassan, the Additional Police Super, Associate Professor of Bangla at Government Women's College District and Child Affairs Officer and President of the Press Club were present at that time. Later, prizes were distributed among the winners of different competitions. A view exchange meeting for stakeholders and businessmen was held at the Deputy Commissioner's Conference Room in Jodhpur today to increase the use of jute products at the regional level. The Divisional Deputy Director of Local Government Division, Rafiqul Hassan, attended it as chief guest. Presided over by the Assistant Director of Jute Department, the meeting was attended by the Additional Deputy Commissioner General, President of Journalist Union, representatives of jute mills, jute businessmen, women entrepreneurs, and concerned officials. A day-long skill development fair was held at Bagerhat Sadar Upazila Parishad Auditorium today. The Upazila Nirbahi Officer inaugurated it as chief guest. The Upazila Agriculture Officer, Social Service Officer and concerned officials were present at that time. 5 stalls have been opened in the fair and these stalls provide information on different trainings. The Youth Development Department, Social Service Department, Women Affairs Department, Institute of Marine Technology, Government Technical School and College took part in it. Finally, weather and forecast valid till 1 to 9 says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusts to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshua, Kushtia, Rangpur, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Dhaka, Tangal, Mymensingh, Kumilla, and Chattogram. River pours in these areas at the worst cautionary signal number 1. And that is the end of the news, dear listeners. You're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচ মেশালি গান। প্রথম গান শুনবেন খুরশিদ হাসান খানের কণ্ঠে, গানের কথায় গোলাম সরোয়ার শলোক। শুনবেন দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধু, আপনারা পাঁচমিশালি গান শুনছেন। নজরুল সঙ্গীতের পর এবারে পল্লী গান গেয়েছেন শেফালী ঘোষ, গান লিখেছেন এম এ কাশেম।

সবশেষে ছায়াছবির গান, ছবি শেষ ঠিকানা, শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

এতক্ষণ বাজমিশালি গান শুনলেন। শ্রোতা বন্ধু, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন দেশাত্মবোধক গান শুনবেন। প্রথমে আবিদা সুলতানা মাসুদ করিমের রচনায়।

এরপরে গানটি গিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গান লিখেছেন সৈয়দ হায়দার।

পরপর দুখানে দেশাত্মবোধক গান শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশবাসীকেও ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন কর্ম থেকে বিরত থাকুন, যাতে আপনার প্রতি চেয়ে আছে আপনার সামান্যতম প্রচেষ্টায় জাতির উন্নতি হতে পারে। সহনশীলতা একটি মহৎ গুণ, আমাদের প্রত্যেকের উচিত সহনশীল হওয়া এবং ধীর স্থিরভাবে কাজ করে যাওয়া। আচার ব্যবহার এবং কর্মতৎপরতার মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে আমরা সত্যিকারের দেশপ্রেমিক। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় এগিয়ে আসুন। শিক্ষা মানুষকে নম্র করে, বুদ্ধিমত্তা মানুষকে উন্নত করে, শিক্ষার সাথে বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। দেশ আপনাকে কি দিল সেটি বড় কথা নয়, আপনি দেশকে কি দিয়েছেন সেটি হল বড় কথা। বাংলাদেশ বেতার খুলনা, এবারে আবহাওয়া বার্তা অল্পক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুর ও ডিমলা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৫% এবং সন্ধ্যে ৬টায় ৭৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:১৫ এবং অস্ত যাবে ৬:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। হিয়ার ইজ ওয়েদার ফোরকাস্ট ফর ইনার রিভার ফোর্স অফ দ্য কান্ট্রি ভ্যালি টিল ১ এম অ্যাজ রিসিভড ফ্রম ঢাকা মেটাফিস অ্যান্ড রেড বাই আমিনুল ইসলাম মঞ্জু। Metaphys says that in association with rain, earth and shower, temporarily west or northwesterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangal, Mamansingh, Dhaka, Puritpur, Madaripur, Joshor, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Kokshetbazar and Sirat. River force in these areas at the highest cautionary signal number 1, I repeat, cautionary signal number 1. Now forecast for entire country, remaining affected till 6 p.m. tomorrow. Light to moderately rain or thundershower accompanied by temporarily gusty wind and lightning may occur many places of Rajshahi, Rongpur, Mymensingh, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Dhaka and Khulna divisions. Besides, there are chances of moderately heavy to very heavy rainfall overhead places of Rongpur, Mymensingh and Sylhet divisions. The day and night temperature may decrease slightly across the whole country. The highest temperature was 36 degrees Celsius at Sylhet and the lowest was 24 degrees.
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া বার্তা রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। মুসনাদ আহমদ, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আবু দাউদ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা আখিরাতের সময় তার বিপদ দূর করে দেবেন। মুসনাদে আহমদ। ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। মুসলিম শরীফ। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তাবারানী। বাংলাদেশ বেতার খুলনা। একটু পরেই শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 153তম মৃত্যুবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 সালের এই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুসূদন একাডেমি কবির জন্মস্থান যশোরের কেশবপুরের সাগরদাড়ির মধুমঞ্চে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সাগরদাড়ির মধুসূদন মিউজিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান ডক্টর তানভীর দুলাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মধুসূদন একাডেমির চেয়ারম্যানের সভাপতিত্বে মধুসূদন একাডেমির পরিচালক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, মধুগীতি পরিবেশন ও ডক্টর সুকুমার রায় স্মৃতি বৃত্তি প্রদান। এদিকে মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ, সরকারি মহিলা কলেজের বাংলার সহযোগী অধ্যাপক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও প্রেস ক্লাব যশোরের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী 6 জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান এতে প্রবন্ধ উপস্থাপন করেন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক শান্তাজ বিল্লা স্বাগত বক্তব্য রাখেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসোচের নির্বাহী পরিচালক, জাতীয় শ্রমিক দলের আহ্বায়ক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে উপলক্ষে এক আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনা শ্রম পরিদর্শক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা তথ্য কর্মকর্তা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দিনব্যাপী এক বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইন আজ খুলনা মহানগরীর খালিশপুরের চিত্রালী বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এই ক্যাম্পে 164 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি 40 জনকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। একটি বেসরকারি ফাউন্ডেশনের সভাপতির সভাপতিত্বে চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই তামাকজনিত রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখা এবং বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সভাপতিতে সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার 2026-27 অর্থবছরের জন্য 51,43,07,290 বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কবির হাসান পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বাজেট ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্ব অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ধান বীজ সার ও গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় উপজেলায় 5,600 বিভিন্ন প্রজাতির গাছের চারা, 650 টন উপসি আমন ধানের বীজ, 13 টন ডিএপি সার এবং 13 টন এমওপি সার বিতরণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে শুনবেন ঢাকা কেন্দ্রের আয়োজন।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: আসসালামু আলাইকুম।
5: এসো, আমরা তো সবাই সারা দিনের কাজ শেষ করে বসে বড় আনন্দ পাই, বড়ই নানান ধরনের তথ্য, নানান ধরনের শিক্ষা এবং বিনোদন সবই আমরা এখান থেকে পাই, তাই
4: ঠিক আছে? আসলে ভালোই লাগে না।
5: চুইঝালের কথা বলতেছিলে ভাবি তুমি, চুইঝাল আমাদের, হ্যাঁ ওটা আমাদের
4: খুলনার মধ্যে শুনি,
5: পশ্চিমাঞ্চলের দিকে চুইঝালটা হয়,
4: গোস্ত দিয়ে রান দিলে খুবই ভালো,
5: খুব ভালো লাগে। চুইঝাল দিয়ে আরো অনেক কিছু পাক করা যায়, আছে না এক একটা অঞ্চলের এক একটা
4: আছে। আমি প্রথমে চিন্তাম না, এখন দিয়ে একটা ডালের মতন
5: তো এই চুই ঝাল, এটা শুধু দেশে এবং বিদেশে, এর কিন্তু অনেক দাম আরণ ভাই, অনেক দাম, অনেক দাম।
4: ঝালও তো আছে,
5: ঝাল দাগে কিন্তু কষ্ট না, টেস্ট
4: মজাই লাগে,
5: মজাই লাগে। তো এই চুই ঝালের চাষ হচ্ছে আমাদের দেশে, আজকে সে বিষয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান দিয়ে শুরু করবো আমাদের আজকের আসর। প্রামাণ্য অনুষ্ঠানটি তৈরি করেছেন সজীব দত্ত, চলো শুনি।
6: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। তো এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি চুইঝালের ক্ষেতে, এটির যিনি সত্ত্বাধিকারী রয়েছেন, চলুন তার সঙ্গে কথা বলবো। চুইঝাল নিয়ে তিনি কতদিন ধরে কাজ করছেন, এই চুইঝাল সম্পর্কে আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয় বলবেন।
7: আমি নবদীপ মল্লিক, আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা বরাতিয়া গ্রাম।
6: আপনি কতদিন ধরে এই চুইঝালের ব্যবসা করছেন বা চুইঝালের ব্যবসায়িক ভাবে চাষ করছেন, চারা উৎপাদন করছেন, এটি কত বছর হচ্ছে?
7: আমি মূলত 2015 সাল থেকে আমরা এই চুইঝালের ব্যবসাটা, এই কনসেপ্টটা আমাদের মাথায় আসে। এটা আমাদের মানে কনসেপ্টটা আসে মূলত আমাদের উপজেলা কৃষি অফিস থেকে, স্যারেরাই আমাদেরকে শিখিয়েছে যে এই চুইঝালের চারা, এটা আমরা দেখছি জন্ম থেকেই আমাদের বনে জঙ্গলে আগাছা হিসাবে কিন্তু পড়ে থাকতো, তো এটা আমরা পারিবারিক ভাবে এটা আর কি খেতাম, এটা বাণিজ্যিক কোনো ছিল না। তো আমাদের ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার ছিলেন ওই সময় জনাব নজরুল ইসলাম স্যার, উনি কোথা থেকে আর কি সুই ঝালটা খেয়েছিলেন, খেয়ে ওনার খুব ভালো লাগে, ওনার সেখান থেকে আর কি সূচনা। উনি মনে করেন যে এটাকে যদি বাণিজ্যিক ভাবে কোন রূপ দেওয়া যায়, ওই কনসেপ্ট নিয়েই কিন্তু কাজ শুরু করেন। হাঁটি হাঁটি পা পা করে আমাদের দ্বারাই উনি সুই ঝালের চারাটা আর কি উৎপাদন করেন। কিভাবে চারা উৎপাদন করতে হয় আমরা তো এটা আগে থেকে জানতাম, যেহেতু আপনার এর যে পল আছে, লতা আছে, লতা কেটে প্যাকেটে কিংবা অন্য জায়গায় যদি স্থাপন করা হয় আস্তে আস্তে ওখান থেকে চারা তৈরি হয়। তো আমরা যেটা করতাম ছোট পলি ব্যাগের ভিতরে এগুলো কিন্তু আপনার চারা করতাম, করলে এই চারা তো মনে করেন কেউ চিনত না সুই ঝালে এটা। আবার তো এইটা আমাদের উপজেলা কৃষি অফিসে আমাদের কাছ থেকে কিনে নিত, নিয়ে তারা মনে করেন বিভিন্ন ফার্মারদের কাছে দিত, একে একটা দিল, ওকে পাঁচটা দিল, ওকে দুটো দিল, এভাবে মনে করেন যে আমার কাছ থেকে বিশটা চারা কিনলো, কিনে বিশটা পরিবারে দিল, সেখান থেকে
6: সেভাবেই আস্তে আস্তে যাত্রা শুরু। আপনি এখন কতটুকু জায়গা জুড়ে এই চুই ঝাল চাষ করছেন?
7: এখন আমার চুই ঝালের চাষ আছে প্রায় 2 বিঘা জমিতে।
6: 2 বিঘা জমিতে আপনি চারাও তো উৎপাদন করেন?
7: হ্যাঁ, চারা উৎপাদন করা হয়। চারা উৎপাদন করি যেখানে সেই জায়গাটা মূলত এরকম 33% মতো।
6: আপনি এখন তো এই চুই ঝাল নিয়ে সফল বলতেই পারেন। আপনি ভেবেছিলেন সেই 2015 সালে যখন এই চুই ঝাল নিয়ে যাত্রা শুরু করেছিলেন যে এমন একটা পর্যায়ে আসতে পারে এই চুই ঝালই আপনাকে সফল করতে পারে, এমন ভেবেছিলেন কি?
7: না, এরকম কোন চিন্তা ভাবনা থেকে আমাদের কাজ শুরু করা হয়নি।
6: আপনার যদি আপত্তি না থাকে একটু বলবেন যে এখানে কেমন লাভবান হওয়া যায়, কেমন মুনাফা থাকে এই চুই ঝাল চাষে ব্যবসায়িক ভাবে কাজ শুরু করলে?
7: এটা আসলে সম্ভাবনাময় একটি ফসল, আর দিন দিন যেহেতু এটা হাই ভ্যালু ক্রপ, উচ্চ মূল্যের ফসল, এটা দিকে চাষিরা দিন দিন ঝুঁকছে। এই চুই ঝালের চারা চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে। এক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি যে এটা ব্যবসা সফল একটা কাজ।
6: চারা কত টাকা দামে বিক্রি হয়?
7: এখন বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকা পার পিস।
6: আপনার কেমন পরিমাণ সেল হয়ে থাকে?
7: প্রতি মাসে মোটামুটি আছে আপনার প্রায় 1.5-2 লক্ষ টাকার মতো চারা বিক্রি হয়।
6: এটা কি তারা আপনার কাছে এসে তো নেনই অনেকেই, পাশাপাশি অনলাইনে কোনো মাধ্যম রয়েছে?
7: অধিকাংশ চারা যেটা বিক্রি হয় সেটা অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে থাকে।
6: কোন কোন জায়গা থেকে আপনার কাছে চারা চান মানুষে?
7: বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে আমাদের চারা যায়নি বা যেখানে আমরা চারা দিয়ে থাকি না।
6: দেশের গণ্ডি পেরিয়েছে কি?
7: দেশের গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটা দেশে আর কি চারা আমরা দিয়েছি। তো সমস্যা যেটা হয় এখানে মনে করেন যে মাটিটা বাংলাদেশের মাটি, বাইরের দেশে নিয়ে যেতে দেয় না, এই একটা ঝামেলার জন্য আমরা চারাটা দেশের বাইরে দিতে পারি না ওইভাবে।
6: তবে আপনার চুই ঝাল নিয়ে মাংস রান্না করেছেন, খেয়েছেন, এমন তো অনেকেই রয়েছেন।
7: অনেক দেশের বাইরে আমরা বেশ কয়েকটা দেশে কিন্তু আমাদের এই চুই ঝালটা পাঠিয়েছি।
6: এই যে আপনার পণ্যটি দেশের বাইরে চলে যাচ্ছে, আপনার অনুভূতি কেমন, কেমন লাগে এই 10 বছর পরে এসে?
7: এইটা আসলে বলে ওইভাবে বোঝানো যাবে না, যে অনুভূতিটা আসলে তুঙ্গে থাকে সবসময়।
6: আপনার এই চুই ঝালের ব্যবসা, এই ক্ষেত খামার, আর কে কে আছেন আপনার সঙ্গে সহযোগী?
7: এখন আমার বর্তমানে আপনার 7 জন কর্মচারী বলতে হয়, 7 জন কর্মচারী আছে।
6: আপনি কি চাষাবাদের বাইরে অন্য কোনো কিছু করেন?
7: হ্যাঁ, আমার আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে আম বাগান আছে, তারপর ড্রাগন বাগান আছে। মোটামুটি আমি একজন ফার্মার হিসাবে আমার পুকুর ভরা মাছ আছে, আমার মুরগির খামার আছে, আমার মাংস কেনা লাগে না, মাছ কেনা লাগে না, ডিম কেনা লাগে না, সবজি কেনা লাগে না। মোটামুটি একজন ফার্মার হিসেবে যেটা যেটা থাকার দরকার সবকটাই আর কি মোটামুটি আছে।
6: বাহ, অসাধারণ। শ্রোতা বন্ধুরা, খুবই চমৎকার একটি মুহূর্ত। নবদীপ, তিনি তার বাড়িতে সকল প্রকারের তিনি শাক সবজি, মাছ, মাংস সবকিছু নিজেই উৎপাদন করছেন, যার কারণে তাকে কিন্তু আর বাইরে যেতে হচ্ছে না। আমরা যে চুই ঝালের ক্ষেতে রয়েছে এই মুহূর্তে, সেখানেও কলা গাছ দেখতে পাচ্ছি, পেঁপে গাছ দেখতে পাচ্ছি, অন্যান্য গাছ রয়েছে। এই যে নবদীপ, আপনি একজন সফল খামারিতে পরিণত হয়েছেন, এটির পেছনে আপনার অনুপ্রেরণা কার থেকে পেয়েছিলেন, আপনার পেছনে কারা কাজ করেছিলেন?
7: এটা ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে আমি একদিন ট্রেনিং এ যাই, ওখানে যে ট্রেনারকে ট্রেনিং দেয় উনি কৃষি সম্পর্কে বলেন, বিভিন্ন সফল ব্যক্তির গল্প বলেন। তো আমার মনে হয় যে আমিও যদি এই কৃষিতে আসি আমিও একদিন সফল হতে পারবো, সেই সূচনা।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চুই ঝালের আদ্যপ্রান্ত জানছিলাম। এ পর্যায়ে আমি সজীব দত্ত এসেছি উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনা। আমরা চলুন তার সঙ্গে কথা বলি। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে চুই ঝাল খুলনা অঞ্চলে পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও যেমন এটি বিস্তৃত হচ্ছে, সারা দেশে চুই ঝাল পৌঁছে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন এবং আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?
8: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা খুলনা, মূলত সাবেক বৃহত্তর খুলনা জেলা, এটা খুলনা সাতক্ষীরা বাগেরহাট, এই তিনটি জেলার মানুষই এই চুই ঝালটি ঐতিহ্যগত ভাবে তাদের পূর্বপুরুষ থেকে খেয়ে আসে। 64 জেলার মধ্যে মাত্র 3টি জেলার লোকজন এইটি চাষ করে এবং খায়। এটা একটি অপরিচালিত মশলা জাতীয় ফসল। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ মনে করলাম যে কি করলে এটি 64টি জেলায় সম্প্রসারণ করা যায়। যেহেতু এটা ট্রেডিশনাল ক্রপ, এর কোন চারা ছিল না, বীজে হয় না, আমরা প্রোপাগেশন কাটিং মেথডে এটা চারা করে ইনোভেশনটা করি। অনেক উদ্যোক্তা এবং নার্সারিরা এগিয়ে আসে। এই উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই কিন্তু আমরা জাস্ট অনাবাদি পতিত গাছের গোড়ায় অবহেলিত আগাছার মধ্যে হয়ে থাকতো, সেটিকে আমরা চারায় রূপান্তর করলাম, ইনোভেশন করলাম। এখন এটি বাংলাদেশের সব জায়গায় মোটামুটি সম্প্রসারিত হচ্ছে। এটি একটি মশলা জাতীয় ফসল এবং এর ভেষজ গুণ অনেক, মেডিসিনাল প্ল্যান্ট। আর আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। গোলমরিচ আমাদের মা বোনরা রাঁধুনিরা কখনো দেখে নাই গাছ, কিন্তু ঐতিহ্যগত ভাবে সেই খেয়ে আসছে, আফগানরা আমাদের শিখিয়েছিল। গোলমরিচটা বন্ধ করে চুই ঝালকে প্রতিস্থাপন করতে চাচ্ছি, যাতে বৈদেশিক মুদ্রা ডলার বিদেশে না চলে যায়।
6: চাষিরা কতটা উদ্বুদ্ধ হচ্ছেন এই চুইঝাল চাষে বর্তমান প্রেক্ষাপটে?
8: আমাদের একজন উদ্যোক্তা আছে নবদীপ মল্লিক, সে 2014 সাল থেকে এই চারা তৈরি করে আমাদের পরামর্শে। তার একটা এক্সেল শিটে হিসাব রাখছে 2000 সাল থেকে, এই পাঁচ বছরে সে 1,80,70,000 চারা বিক্রি করছে, হিসাবের বাইরে তো আরো বিক্রি করছে। আমরা দারুণ আশাবাদী, মানুষ আগে এটা নাম জানতো না, এখন অন্তত নাম জানে।
6: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চুইঝাল নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বললাম কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেশের অন্য কোন জেলা, অন্য কোন উপজেলার বিশেষ কোন ঐতিহ্য বা প্রসিদ্ধ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো ইখারে ইখারে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
5: শুনছিলাম আমরা প্রামাণ্য অনুষ্ঠান চুই ঝাল চাষ, আর এটি নির্মাণ করেছেন সজীব দত্ত। তা আসলে চুই ঝাল যেমন মজার অনুষ্ঠানটা বেশ মজারই
4: হয়েছে।
5: তো চলো তাহলে এবারে একটা গান শুনো, তবে তার আগে জানিয়ে দিই আগামীকাল তো 30 তারিখ,
9: আগামীকাল
5: মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে বর্ষাকালে গবাদি পশুর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা, এ নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তার উত্তর জানার জন্য 02-44-813-268-70 পর্যন্ত, আবারও বলছি 02-44-813-268-70 পর্যন্ত এই নম্বরে আপনি ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারে সকল কেন্দ্র থেকে এবং আপনি শুনতে পাবেন। তো গান শুনবে বলছি, বিষয়টা আর একটু বলতে কি জানি, গরুর কি বর্ষাকালে
9: গরুর খুরা রোগ,
5: আসলে বর্ষাকালে চারদিকে পানি
9: হয় হয়
5: এবং বর্ষাকালে গবাদি পশুর খাদ্যের খুব সমস্যা হয়, সমস্যা হয় এই কারণে যেহেতু অনেক রোগও হয়। তো বর্ষাকালে গবাদি পশুর কিভাবে আমরা যত্ন করব এবং তার খাদ্য ব্যবস্থাপনা কি হবে, খুব ভালো ভালো কিছু কথা কালকে হবে। আমরা আশা করি শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জানতে চান তারা শুনবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন। তো চলো গানের গান শোনা যাক। শিল্পী হালিমা পারভীন, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদের একটা গান চলো শুনি।

0: আমাদের চাষি ভাইরা যে ফসল উৎপাদন করেন তা তো
1: মনের কথাটাই কইল।
0: আমি বলতেছি যে এই যে আমাদের চাষি ভাইরা যে ফসল উৎপাদন করেন,
2: জি,
0: সেই ফসল উৎপাদন তো শুধু আমাদের নিজেদের খাওয়ার জন্য না, এত আমরা
1: ব্যবসায়
0: চিন্তা করি। এখন কোন ফসলের চাহিদা আছে, তার দাম কত হতে পারে,
1: বুঝে শুনে চাষ করলে লস হবে না,
0: এটা মাথায় রাখতে হবে। আজকে অধিক মূল্য পেতে বাজারের চাহিদা অনুযায়ী, বাজারের চাহিদা অনুযায়ী কৃষি পণ্য উৎপাদন এবং তা বিপণনে আমাদের কৃষক ভাইদের কি করণীয় আছে সেই সম্পর্কে বলবেন জনাব মোহাম্মদ আমির হামজা, সহকারী প্রোগ্রামার, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি। আর তার সাথে এ বিষয়ে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। চল আমরা শুনে নিই।
3: কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। কৃষিতে শুধু ভালো ফলন হলেই হয় না, ন্যায্য দাম পাওয়াটাই আসল চ্যালেঞ্জ। অনেক সময় চাহিদার সঙ্গে মিল না থাকায় কৃষক ভাইরা তাদের পণ্যের কাঙ্ক্ষিত মূল্য পান না, তাই বাজারের চাহিদা বুঝে কৃষিপণ্য উৎপাদন এবং সঠিকভাবে বিপণন করা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলব অধিক মূল্য পেতে বাজারের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে কৃষকের করণীয়। আর এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আসরে যুক্ত হয়েছেন মোহাম্মদ আমির হামজা, সহকারী প্রোগ্রামার, কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
2: ধন্যবাদ।
3: আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বাজারের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন বলতে কি বোঝায় এবং এতে কৃষকের ঠিক কি ধরনের লাভ হয়?
4: বাজারের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন বলতে বোঝায় কোন পণ্যের চাহিদা বেশি, কোন সময়ে সেই চাহিদা থাকে এবং ভোক্তারা কি চান, এসব বিষয়ে বিবেচনা করে পরিকল্পিতভাবে ফসল উৎপাদন করা। শুধু উৎপাদন নয়, সঠিক সময়ে ও সঠিক মানের ফসল উৎপাদনই এখানে মূল কথা। এতে কৃষকের সবচেয়ে বড় লাভ হল ফসল বিক্রি নিয়ে অনিশ্চয়তা অনেক কমে যায়, বাজারে চাহিদা থাকায় পণ্য বিক্রি সহজ হয় এবং ন্যায্য দাম পায়, পাশাপাশি অতিরিক্ত উৎপাদনের কারণে দাম পড়ে যাওয়ার ঝুঁকিও কমে। সব মিলিয়ে এতে কৃষকের আয় বাড়ে এবং তিনি আর্থিকভাবে লাভবান হন।
3: একজন কৃষক কিভাবে আগে থেকে জানতে পারবেন বাজারে কোন পণ্যের চাহিদাটা বেশি?
4: একজন কৃষক আগে থেকেই বাজারের চাহিদা জানতে পারেন কয়েকটি বাস্তব ও কার্যকর উপায়ে। প্রথমত, নিয়মিত স্থানীয় হাট বাজারে খোঁজ খবর রাখলে কোন পণ্যের চাহিদা ও দাম বাড়ছে তা বোঝা যায়। দ্বিতীয়ত, পাইকার ও আড়তদারদের সঙ্গে যোগাযোগ রাখলেও আগাম বাজার পরিস্থিতির ধারণা পাওয়া যায়। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি পণ্যের বাজার দর অ্যাপ ব্যবহার করে এবং দলবদ্ধ বা সমবায়ের মাধ্যমে বাজার বিশ্লেষণ করলেও চাহিদা নির্ধারণ সহজ হয়। কৃষি বিপণন অধিদপ্তর সমবায়ের মাধ্যমে বাজার বিশ্লেষণ করতে কৃষকদের সহায়তা করে। সব মিলিয়ে নিয়মিত বাজার তথ্য জানলে কৃষক বুঝতে পারেন কোন পণ্য উৎপাদন করলে ভালো দাম পাওয়া যাবে।
3: ফসল তোলার পর সংরক্ষণ, বাছাই ও প্যাকেজিং করলে কিভাবে কৃষিপণ্যের মূল্যটা বেড়ে যায়?
4: ফসল তোলার পর সংরক্ষণ, বাছাই ও প্যাকেজিং কৃষি বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ, যা সরাসরি পণ্যের মূল্য বাড়তে সহায়তা করে। সঠিকভাবে সংরক্ষণ করলে ফসল দ্রুত নষ্ট হয় না, ওজন ও গুণগত মান বজায় থাকে, ফলে কৃষককে কম দামে তাড়াহুড়ো করে বিক্রি করতে হয় না। বাছাইয়ের মাধ্যমে ভালো, মাঝারি ও নষ্ট পণ্য আলাদা করলে ক্রেতার আস্থা বাড়ে এবং ভালো মানের পণ্যের জন্য বেশি দাম পাওয়া যায়। আর প্যাকেজিং করলে পণ্য আকর্ষণীয় হয়, পরিবহনে ক্ষতি কমে এবং দূরের বাজারেও পাঠানো সম্ভব হয়, ফলে বাজার বিস্তৃত হয় এবং কৃষক ন্যায্যও বেশি মূল্য পান। কৃষি বিপণন অধিদপ্তরের SSCP প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
3: কৃষি পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করলে কৃষক কি কি ধরনের সুবিধা পান বলে মনে করেন?
4: কৃষি পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রি করলে কৃষক বহু ধরনের বাস্তব সুবিধা পান। যেমন, সবচেয়ে বড় সুবিধা হল মধ্যস্বত্বভোগী না থাকায় পণ্যের পুরো মূল্য কৃষকের হাতে চলে আসে, ফলে একই পণ্য বিক্রি করেও কৃষক তুলনামূলক বেশি আয় করতে পারেন। এছাড়াও সরাসরি ভোক্তার সঙ্গে যোগাযোগ থাকায় কৃষক বুঝতে পারেন ভোক্তার চাহিদা, পছন্দ ও মানের বিষয়ে প্রত্যাশা। এতে পরবর্তীতে উৎপাদন ও বিপণন পরিকল্পনা কৃষকদের জন্য আরও বেশি সহজ হয়ে যায়।
3: তো মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরতা কমাতে কৃষকরা ঠিক কি ধরনের বিপণন পদ্ধতি অনুসরণ করতে পারেন?
4: মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরতা কমাতে কৃষকরা কয়েকটি কার্যকর বিপণন পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন, দলবদ্ধভাবে বা সমবায়ের মাধ্যমে পণ্য বাজারজাত করলে দর কষাকষি সহজ হয় এবং ন্যায্য দাম পাওয়া যায়। এতে এককভাবে মধ্যস্বত্বভোগীর উপর নির্ভর করতে হয় না। এছাড়া কৃষকের বাজার সরাসরি খুচরা বিক্রি কিংবা স্থানীয় দোকান ও ভোক্তার সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে পণ্য বিক্রি করা যেতে পারে। বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফর্ম সদাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও সরাসরি বিপণনের সুযোগ রয়েছে। এসব উপায়ে কৃষক নিজের পণ্যের দাম এবং আয়ের বড় অংশ নিজের কাছে রাখতে পারেন।
3: ধন্যবাদ আপনাকে। আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে, আধুনিক প্রযুক্তি ও তথ্য সেবা ব্যবহার করে কৃষক কিভাবে ন্যায্য বেশি মূল্য পেতে পারেন?
4: কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি পণ্যের বাজার দর অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিনের বাজার দর ও চাহিদা তথ্য জানা যায়। ফলে কোন সময় ও কোন বাজারে পণ্য বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে তা বুঝতে সুবিধা হয়। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন মার্কেট প্লেস সদাইয়ের মাধ্যমে কৃষক সরাসরি ভোক্তার সঙ্গে যুক্ত হতে পারেন। এতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমে যায়। একই সঙ্গে তথ্য প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন পরিকল্পনা ও বিপণন কৌশল আরও কার্যকর করা সম্ভব হয়।
3: অনেক ধন্যবাদ আপনাকে কৃষিজীবী ভাই ও বোনেরা। সচেতন সিদ্ধান্তই কৃষিকে লাভজনক করার সবচেয়ে বড় চাবিকাঠি। আজকের আলোচনা এ পর্যন্তই, কথা হবে আগামী কোন আয়োজনে।

0: মুরালি, ও মুরালি বেগম, কখন থেকে বয়া রয়েছি তোমার পদ পানে চাইয়া, কই গেলা গো মুরালি?
1: আহারে, এ তুমি দেখি রে ডাকনের মতলব ডাকি কাশুমিয়া,
0: বুঝো
1: না বুঝনের কি আছে, উদাম গায়ে কেন বৈশা থাকো জানো না কেন?
0: বুদ্ধি মতে তুমি একটু পর বাজারে যাবো, তোমার লিজ্ঞা কি আনম কও?
1: তেল
0: তেল
1: চমকায় উঠলা কেন?
0: তেলের কথা হইন না,
1: তেল লাগবো, পড়ুয়ার তেল মানে সরিষার, এক ফুটা তেলও নাই।
0: আরে এমন সময় একটা ফাঁদা পড়া আওয়াজ দিলাম মুরালি বেগম, আমার মাথাটা চক্কর মারল, তোমার আশায় বইয়া রয়েছি, পিঠে একটু তেল মাইখা দিবা?
1: পিঠে মারতে পারো না,
0: পিঠে তো আমার হাত যায় না, কিন্তু সরিষার তেল ফ্যাস হইল কেমনে, সেই দিন না আনলাম, খালি তো শরীরেই মাখি, আর তো কিছু করি না।
1: আর কিছুর দরকার কি, এই কয়দিন যে গেছে শুকুর করো, তোমার পিস তো একটানি খেত, কলা গাছের লাহান হাত পাও, মটকার লাহান খেত, এক লিটার তেল তো তুই দিয়েই খাই, আর কত মুদা ওই
0: দেহ মুরালি, সব কিছুর একটা সীমা আছে, আমার দেহ লইয়া খোটা দিব না।
1: আমি খোটা দিব কেন, তিন গ্রামের মাইকে যে হাইব্রিড কাশি পেয়ে ডাকে, ওগুলো তো কিছু কইতে পারো না।
0: তার এত বড় সাহস, সেই মরদেরে আমার সামনে পেতে পাও, একটা লঙ্কা কাণ্ড।
2: লঙ্কা কাণ্ডের দরকার হবে না কাশু, হাইব্রিড তো খারাপ কিছু না, খাদ্য নিরাপত্তার জন্য হাইব্রিড অত্যন্ত জরুরি হইয়া পড়ছে।
0: মাস্টার সাহেব আপনি যখন কইতেছেন,
2: আমি না কৃষিবিদরাই কইতেছে, মানুষ বাঁচতেছে হু হু কইরা, খাদ্যের চাহিদা বাঁচতেছে, উফসি কও আর হাইব্রিড কও, এইটা সারা গতি নাই।
0: কিন্তু গেলবার আমি যে হাইব্রিড বীজ লাগাইছিলাম,
2: খালি হাইব্রিড হইলেই চলে না, বীজের জাত ভালো হইতে হইব, বীজ মান সম্পূর্ণ কিনা তা নিশ্চিত হইতে হইব।
3: আজকের আসর তাহলে এ পর্যন্তই। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আজকের মতো উঠি আমরা।

0: আষাঢ়ের প্রকৃতি সৌরভময় ও অপরূপ। কদম, কেয়া, জুই, বেলি, হাসনাহেনা, টগর ও শাপলা শুভেচ্ছায় আমন্ত্রণ চতুর্থ পাড়ার অধিবেশনে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই পাড়ার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি হাসিনা পারভিন, ফাতেমা সুলতানা, মোহাম্মদ মহসিন মিয়া, রাবিয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং সাজ্জাদ হোসেন খান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী,

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দুর্বারে।
1: সৈনিক ভাইরা, দুর্বারে আজ মাঝপেশানি গান শুনবেন ঝিলমিল অনুষ্ঠানে। প্রথমেই রয়েছে দেশের গান, শিল্পী রুমানা ইসলাম। গানের কথা লিখেছেন রামানন্দ সরকার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

শ্রেণিক ভাইয়েরা ঝিলমিলে এখন শুনতে পাবেন পল্লীগীতি, শিল্পী দিলরুবা খান, গীতিকার ও সুরকার শাহ আব্দুল।

0: এই গানটির সাথে শেষ হল দুর্বারের পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দুর্বার আয়োজন। শেষ করার আগে জানিয়ে দিই, আজ অনুষ্ঠান উপস্থাপনে আপনাদের সাথে ছিলাম আমরা কজন,
0: ফাতেমা সুলতানা,
2: হাসিনা পারভিন
1: এবং আমি জাবির আহমেদ পলাশ
2: এবং রাবেয়া সুলতানা শিমিল।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: Assalamualaikum, Bangladesh Betar. খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। ফিফা বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে আজ ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ইতিহাসের ভার এক পার্শ্বে, স্বপ্নের সাহস অন্য পার্শ্বে। একদিকে পাঁচটি বিশ্বকাপ, অন্যদিকে একটিও নকআউট জয়ের ইতিহাস নেই। এক পাশে ব্রাজিল, অন্য পাশে জাপান। বিশ্বকাপে কে টিকছে, সাম্বার উৎসব নাকি সামুরাইয়ের ঝলকানি? হিউস্টনে ব্রাজিল জাপান শুধু একটি ফুটবল ম্যাচ নয়, লড়াইটা ঐতিহ্য বনাম সাহসের। সাম্বার ছন্দের সঙ্গে সামুরাইদের শৃঙ্খলা। একটি দল নিজেদের সাম্রাজ্য ধরে রাখতে চায়, অন্যটি ইতিহাস নতুন করে লিখতে চায়। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও উত্তর মিলবে আজ রাতের ম্যাচে। গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা ব্রাজিলিয়ানের মতো ব্লকবাস্টার ধরনের কিছু হয়নি। মরক্কোর সঙ্গে এক এক গোলের ড্রয়ের পর প্রশ্ন উঠেছিল কার্লো আনচেলত্তির দলকে নিয়ে, তবে সে প্রশ্নের উত্তর পরের দুই ম্যাচেই দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের এই পুনর্জাগরণের কেন্দ্রে একজনেই, আর তিনি ভিনিসিয়াস জুনিয়র। তিন ম্যাচে তার চার গোল, প্রতি ম্যাচেই গোল করেছেন। এবারের বিশ্বকাপ গোলে রাঙিয়ে নিচ্ছেন ব্রাজিলের এই সুপারস্টার। অন্যদিকে গ্রুপ পর্বে জাপানের তিন ম্যাচের বিশ্লেষণ জানাচ্ছে তারা শুধু পরিশ্রমী নয়, আত্মবিশ্বাসীও। বিশ্বকাপের নতুন ইতিহাস লিখতে চায় জাপানের এবারের দারুণ ডিসিপ্লিন দল। ব্রাজিলকে যে এই জাপান হারাতে পারে সে উদাহরণও বেশি দূরের নয়। গত অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল জাপান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে রাত 8:30 বোস্টনে জার্মানি প্যারাগুয়ে এবং আগামীকাল সকাল 7:00 মেক্সিকোতে নেদারল্যান্ডস মরক্কো মুখোমুখি হবে। এছাড়া গতরাতে অনুষ্ঠিত নকআউট পর্বের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকাকে 100 গোলে পরাজিত করে শেষ ষোলোতে উন্নীত হয়েছে কানাডা। গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি সেমিফাইনালে উঠেছে। আজ শহীদ বরকতী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বিকেএসপি 2-1 গোলে ময়মনসিংহ ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। নটিংহামে তৃতীয় শেষ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে 160 রানে পরাজিত করে 2-1 সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। আজ পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 373 রানের লক্ষ্যে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 212 রান করে। চূড়ান্ত রান সংখ্যা নিউজিল্যান্ড 438 ও 9 উইকেটে 288 রানে ইনিংস ঘোষণায়, ইংল্যান্ড 354 ও 212। হারারেতে একমাত্র টেস্টে আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 9 উইকেটে 404 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। দলের পক্ষে মমিনুল হক সর্বোচ্চ 60 রান করেন। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 1:30 তৃতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল আগামীকাল অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে। ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 খেলা শুরু হবে। 2 জুলাই একই ভেন্যুতে রাত 11:30 টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে। 5 জুলাই লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 ফাইনাল খেলার মধ্য দিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে আগামী বুধবার থেকে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক ইতিমধ্যে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায় থেকে এই প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। দ্বিতীয় মৌসুমে দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা শুরু হবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট খেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নটিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে শেষ হওয়ার পরই 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানছেন বেন স্টোক। ইংল্যান্ডের হয়ে স্টোকস 122টি টেস্ট, 114টি ওয়ানডে এবং 43টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি 14টি সেঞ্চুরি, ওয়ানডেতে 5টি এবং বোলিংয়ে 74টি উইকেট লাভ করেন। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, ছোট পরিবার মানেই সুখী পরিবার, তাই ছোট পরিবার গঠনে সংসারের শুরু থেকে স্বামী স্ত্রীর আলোচনার মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠন করা সম্ভব। ছোট পরিবারে সংসারের চাহিদা ও যোগানের সামঞ্জস্য থাকে। একটি বা দুটি সন্তানের জন্য মা বাবার যত্ন ও চাহিদা মেটাতে সক্ষম হয়। অপরদিকে বাল্যবিবাহ ও বহুবিবাহ, যা কিনা জনসংখ্যা বৃদ্ধির জন্য অন্যতম কারণ, ছোট পরিবার গঠনের মাধ্যমে নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্য সমাজের সকল স্তরের মানুষকে অধিক সচেতন হতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এমনই প্রত্যাশায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে। প্রিয় শ্রোতা, সমাজের বিশিষ্ট জনদের নিয়ে আমাদের এবারের আয়োজন থাকছে গুণীজনের কথা পর্বে। আর গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারটি গ্রহণ করছেন জান্নাতুল ফেরদৌস লিজা।
2: অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুণীজনের কথায়। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চলচ্চিত্র পরিচালক, নির্মাতা এবং চিত্রনাট্যকার। আন্তর্জাতিক এবং জাতীয় অঙ্গনে পেয়েছেন অসংখ্য পুরস্কার। প্রথম ছবি নির্মাণ করেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং এই যাত্রাটা কিন্তু একদম বড়বেলায় না, একদম ছোটবেলা থেকেই শিশু শিল্পী হিসেবেও তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন এবং সেই অগ্রযাত্রাটা ধরে রেখেছেন। আর বুঝতেই পারছেন যার কথা বলছিলাম, কারণ আমাদের এই বাংলাদেশে যেই প্রেক্ষাপটের ভিতর থেকে আমরা যাই, সেখানে পুরুষদের পাশাপাশি যেখানে সব পুরুষ নির্মাতা, সেই জায়গাতে আলো ছড়িয়ে একজন নারী নির্মাতা এবং দেশ বিদেশ সব জায়গায় যার সুখ্যাতি, তিনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। নির্মাতা নার্গিস আক্তার, স্বাগত আপনাকে।
3: ধন্যবাদ তোমাকে।
2: প্রথমে আমার একটা কৌতূহল যে এই যে অঙ্গনটায় আপনি আছেন, চলচ্চিত্রের এই নির্মাণের জায়গাটা, এই জায়গাটায় সব ক্ষেত্রেই দেখতে পাই আমরা পুরুষদের, আপনি একজন নারী নির্মাতা হিসেবে আপনার অনুপ্রেরণা কে ছিল?
3: আমার অনুপ্রেরণা হিসেবে বিভিন্ন দেশের বড় বড় পরিচালকরা ছিলেন, যারা অনেক ভালো ভালো ছবি বানিয়েছে। আমজাদ হোসেনের চলচ্চিত্র, চাষী নজরুল ইসলামের চলচ্চিত্র, গল্প নির্ভর এবং একেবারে আউটস্ট্যান্ডিং মেকিং চলচ্চিত্রগুলোই আমার অনুপ্রেরণা ছিল। তবে আমি যেহেতু আমি নিজেও একজন শিল্পী ছিলাম স্কুল কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফেও, আমি যে নির্মাতা হয়ে যাব এইটা আমার কোন পরিকল্পিত বিষয় ছিল না। হওয়ার কথা ছিল শিল্পী, কিন্তু হয়ে গেছে নির্মাতা।
2: আর পড়াশোনায় তো অনেক ভালো ছিলেন এবং অনেক ভালো জায়গায় আরো অনেক ভালো পজিশনে আরো চাকরি করতেও পারতেন, এবং আপনার সেই অফারটাও ছিল জানি, বিভিন্ন অফার ছিল ভালো ভালো। তো সেখানে আপনি নির্মাণের জায়গাটাই আপনি ঝুঁকলেন। এবং আরেকটা কথা, নারী নির্মাতা দু একটা কাজ করে তারা চলে গিয়েছেন, এই প্রস্থানের কারণটা কি এবং আপনি যে টিকে আছেন?
3: প্রস্থানের কারণ আসলে এটা খুবই একটা হার্ডওয়ার্কিং জব। যদি কেউ খুব ইনভলভ হয়ে কাজ করতে চায় তাহলে এখানে একদম প্রি রিসার্চ, প্রি প্রোডাকশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে একজন ডিরেক্টর ইনভলভমেন্ট প্রয়োজন হয়। এখন দেখা গেছে যে এটা এত হার্ডশিপের ব্যাপার থাকে, অন্যান্য দিকে আর নজর দেওয়ার মতো সময় থাকে না। সাপোজ আমি যদি পরিবার থেকে আমি হেল্প না পেতাম, আমার সন্তানকে ঠিক মতো মানুষ না করতে পারতাম, আমার স্বামীর খুব পজিটিভ অ্যাটিচিউড না থাকতো, তাহলে কিন্তু আমার পক্ষে আসা সম্ভব ছিল না। দেখা গেছে যে অনেক নারী নির্মাতাই হয়তোবা দেখা গেছে যে তাদের ঘর সংসার এত ট্রেডিশনাল ভাবে তাদের সামলাতে হয়েছে, অন্যান্য রেসপন্সিবিলিটি গুলো, প্লাস হচ্ছে যে তাদের ব্যাপারে তাদের পরিবার এবং সামাজিক ভাবে অন্য সবাই যে দৃষ্টিভঙ্গি সেটাকে তারা হয়তো ইগনোর করতে পারেন নাই।
2: পরিবারের
3: ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রতিটা নারীকে আসলে জন্মের পরে তারা, আমরা জেনে আসি আমরা নারী, আমরা স্কুল করব, কলেজ করব, ইউনিভার্সিটি করব, পাশ করব, তারপর একটা ডেস্ক জব করব। দেখা গেছে যে অনেক নারী হয়তোবা উৎসাহ পেয়েছে, কিন্তু তাকে যে পরিবারেও কিছুটা ছাড় দিতে হবে এটা সে সুযোগটা সে পায়নি। দেখা গেছে যে সন্তান লালন পালনের ক্ষেত্রে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে তারা সমস্ত কিছু সামলিয়ে এই এই ফুল টাইম একটা প্রফেশনে টিকে থাকতে পারে নাই। আর এটা তো আসলে কায়িক পরিশ্রমেরও ব্যাপার, কারণ আমরা যখন শুট করি তখন আমাদেরকে দুই পায়ের নিচে 8 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে হয়, দুই পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে নারীরা যেহেতু আগে থেকে সনাতনী ভাবে জানে যে না, অনেক হার্ডওয়ার্কিং এর জব আমাদের জন্য না, আমরা জাস্ট ডেস্ক জব করব, মাস গেলে বেতন পাব, ঘরে চলে আসব, রান্না বান্না করব, সন্তান লালন পালন করব, স্বামীর সেবা করব, শ্বশুর শাশুড়ির সেবা করব, এটাই হচ্ছে তাদের জীবন।
2: তবে চ্যালেঞ্জ নেওয়ার এই সাহসেরও তো একটা ব্যাপার।
3: হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আবার কোঅপারেশনের ব্যাপার আছে। আমি যখন ভাবলাম যে আমি ভালো রেজাল্ট করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পেয়েছি, আমার অনেক প্রফেশনে যাওয়ার স্কোপ ছিল, কিন্তু আমি সেটা না গিয়ে আমি যখন চলচ্চিত্রে আসলাম, তখন কিন্তু আমার ফ্যামিলিতে, আমার পরিবারে কিন্তু কেউ এরকম হয়নি যে না তুমি এটা করতে পারবে না। আমি প্রথম দিকে আমি এসেছি সত্যি কথা বলতে, যেহেতু আমি একজন শিল্পী মানুষ, আমার মনের তাগিদে, আমার উৎসাহে, আমার ভালো লাগা থেকে, যেটা আমাকে আমার ভালো লাগে। তো আমি যখন কানাডা থেকে ডিরেকশনের উপরে পড়াশোনা করে আমি পুরোপুরি রেডি হয়ে এসেছি, এসে যখন আমি শুরু করেছি কাজ, তখন কিন্তু আমার পরিবার থেকে অসংখ্য আমাকে কোঅপারেট করা হয়েছে। এবং পরবর্তীতে আমার ছেলে যখন বড় হলো, আমার ছেলেরও ভিতরে কিন্তু একটা ওরিয়েন্টেশন ছিল, আমার মা কাজে আছে, আমার মা কাজ করছে। কারণ আমার এখন ওরা বলে আর কি, আমি শুনি যে আমি নাকি রাত ১১টাতেও যদি আমি বাসায় ফিরেছি, আমার প্রথম কাজে ছিল আমি হাতে করে যে জিনিসগুলো নিয়ে আসতাম, আমি আমার ছেলেকে ঘুম থেকে তুলে তাকে ওগুলো দেওয়া এবং তার সাথে এক দেড় ঘন্টা সময় কাটিয়ে তারপরে গিয়ে আমি শাওয়ার নিয়ে ভাত খেতাম।
2: এবং এই যে দায়িত্বের জায়গাগুলো,
3: সেটাই
2: ঘরে বাইরে একসাথে তাল মিলিয়ে চলা,
3: রাইট। কিন্তু সেই ক্ষেত্রে আবার যদি এখন গুমরমুখ কেউ বসে থাকতো, কেউ যদি কথা শোনাতে থাকতো, এটা ঠিক না, এটা এটাকে লাইফ বলে না, বা এটা করে কি হবে, এই ধরনের, তাহলে কিন্তু আমি আগাতে পারতাম না। কারণ শিল্প সত্তা এবং শৈল্পিক কাজ কিন্তু একটা প্রচুর ইমোশনের ব্যাপার। তো কাজে এই ক্ষেত্রে আমি বলবো আমার স্বামী 100%, উনি সবসময় খুব পজিটিভলি আমার প্রফেশনটাকে দেখেছেন। এবং আমার সন্তানকেও আমি একাধারে মানুষ করেছি, পরিবারে তার কোঅপারেশন পেয়ে ফ্যামিলিকেও মেনটেন করতে পেরেছি, পাশাপাশি আমার প্রফেশনাল লাইফেও আমি খুব ভালো ভালো সহকর্মীদেরকে পেয়েছি, যাদেরকে নিয়ে আমি খুব আন্তরিকভাবে কাজগুলো নামাতে পেরেছি।
2: আর আপনার চলচ্চিত্রে সবসময় দেখি, মানে যতগুলো কাজ আপনি করেছেন সব কাজগুলোই সচেতনতামূলক, আমাদের সামাজিক যেই প্রেক্ষাপটে যেই প্রতিবন্ধকতাগুলো আছে, যেগুলো সবসময় আমাদের সম্মুখীন হতে হয় একদম প্রান্তিক জনগোষ্ঠী থেকে, সেই বিষয়গুলোই আপনি তুলে নিয়ে আসেন আপনার জায়গা থেকে। আপনি যে এই অ্যাওয়ারনেস এর সচেতনতামূলক যে এই কাজগুলো যে করছেন, এই তাগিদটা কিভাবে অনুভব করলেন?
3: এটা আসলে এসছে আমার ভিতরে যে আমি একটা বিষয় রিসার্চ করেছিলাম যে এন্টারটেইনমেন্টের মাধ্যমে যদি এডুকেশনটাকে দেওয়া যায় তাহলে কত দূর এটা কার্যকরী হয়। দেখা গেছে যে মানুষ আসলে বিনোদন প্রচুর ভালোবাসে, বিনোদন চায়, সেই বিনোদনের মাধ্যমেই যদি কিছু মেসেজকে থ্রো করা যায় যেটা তার জন্য শিক্ষণীয়, যেটা তার সামাজিক জীবনে, তার পার্সোনাল, তার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে, তাহলে আমার মনে হয় এটা খুব কার্যকরী হবে। এবং সেই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু আমি আমার প্রথম চলচ্চিত্র মেঘলা আকাশ তৈরি করি। এটা পুরোপুরি একটা লাভ স্টোরি, একটা পুরোপুরি একটা বিনোদনমূলক, নাচে গানে ফাইটে ভরপুর একটা চলচ্চিত্র, কিন্তু তার মাধ্যমে গল্পই ঘটনাকে ঘুরিয়ে নিয়ে এসছে যে আমার যে নায়ক ছিল, সে প্রোটাগনিস্ট ক্যারেক্টার মেঘলাকে সে HIV ইনফেক্টেড করে। তো কাজেই দেখা যায় যে সাধারণভাবে শেষ করতে হলে HIV কে যদি আমি বাদ দিয়ে দেই ওই গল্প থেকে, তাহলে একটা সো কল্ড, একটা গতানুগতিক, একটা প্রেমের গল্প হিসেবে ছবিটা শেষ হয়ে যায়। তো এন্ড অব দ্য মুভি কি হলো, জাস্ট ওই যে সবসময় তো আমরা প্রেমের গল্প দেখি যে নায়ক এসে নায়িকাকে উদ্ধার করবে, তারপরে তাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং হবে, এক পর্যায়ে সামাজিক বিরোধিতা, তারপরে আবার বিয়ে। কিন্তু আমার ছবিটায় কেন সামাজিক বিরোধিতা, ওখানেই কিন্তু চলে আসছে তাদের সোশ্যাল স্ট্যাটাস এর ব্যাপার, প্লাস মেয়েটাকে ভিকটিম করা হয়েছে HIV তে, কারণ ছেলেটাও এটাকে ক্যারি করছে তার বিদেশে পড়া অবস্থাতে তার বিদেশি বান্ধবীর কাছ থেকে। এই যে জিনিসগুলো চিত্রনাট্যে সাজানো হয়েছে, একাধারে যেমন বিনোদনের ফ্লো ছিল, তার সাথে সাথে মেসেজ গেছে। এবং এই চলচ্চিত্রটা যখন ম্যাসিভ সাকসেস হলো, 6টা ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেলাম আমরা, প্লাস হলে সুপার ডুপার হিট
2: 2001,
3: প্লাস হচ্ছে যে চলচ্চিত্রের একটা ট্রেন্ড কে চেঞ্জ করে দিলাম, যে চলচ্চিত্র শুধু ওই গরিব ধনীর প্রেম আর এগুলো নিয়েই না, চলচ্চিত্র একটা হাতিয়ার হচ্ছে মানুষকে সামাজিক ভাবে সচেতন করার জন্য। তারপর থেকেই কিন্তু আমাকে মোহ পেয়ে বসলো, আমি একটার পর একটা চলচ্চিত্র নির্মাণ করলাম, কখনো সাহিত্য নির্ভর, কখনো কোন সাবজেক্টকে কেন্দ্র করে স্ক্রিপ্ট করা, কিন্তু প্রতিটা চলচ্চিত্রের মধ্যেই আমি কোন না কোন মেসেজ রেখে গেছি, যেটা দেখে জনগণ দর্শকরা হল থেকে বের হয়ে বলবে যে এই ছবিটা দেখতে এসে এইটা আমি শিখলাম এবং এটা আমি জানলাম।
2: ঠিক তাই, এই যে মেঘলা আকাশ, মেঘের কোলে রোদ, অবুজ বউ, পুত্র এখন পয়সাওয়ালা, বা এই যে জৈবতী কন্যার মন, মানে প্রত্যেকটা 400 দিনের ঘর, প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আমাদের যে সামাজিক প্রেক্ষাপটগুলো, আমাদের যে প্রতিবন্ধকতাগুলো, একদম উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী প্রতিটা পরিবারের ভিতরেই যে ঘটে যাওয়া ঘটনাগুলো, বিশেষ করে নারীদের প্রতিবন্ধকতা, সমস্ত বিষয়গুলোই আপনি তুলে নিয়ে আসছেন আপনার জায়গা থেকে। এবং দুবার আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তো আপনার জায়গা থেকে যে কাজগুলো করছেন সমাজে যে নারীরা যারা আছেন তাদের জন্য আপনি কি বলবেন? এবং সাথে আরো একটু বলতে চাই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় সমাজের এই যে টানাপোড়নগুলো, পরিকল্পিত পরিবার, নারীর যে ক্ষমতায়ন, তাদের যে সুশিক্ষাটা, স্বশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারটা, এই বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করে আসছে আপনি জানেন, তো এই দুইটা বিষয় নিয়ে মানে আপনার মূল্যায়নটা কি, আপনি কি বলবেন?
3: জনসংখ্যা এবং স্বাস্থ্য এবং পুষ্টির কথা যদি আমরা ভাবি, এই তিনটা বিষয়ে কিন্তু নারীদের ভূমিকা অনেক। তার কারণ হচ্ছে একটা পরিবারকে কিভাবে পরিকল্পিত করতে হবে, সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকাটা এবং সেই সচেতনতাটা যদি নারীর দিক থেকে না হয় তাহলে সমস্যা। মাকে বুঝতে হবে আমার সংসার, আমার ইনকাম, আমার স্বামীর ইনকাম প্লাস আমার সংসারের যে আয়তন, সবকিছু মিলে আসলে সন্তানের সংখ্যা কয়টা হলে আমরা ভালোভাবে বাঁচতে পারব, এবং সেটা কতদিন পরে কিভাবে এই পরিকল্পনাটা করা উচিত, এই ভূমিকাটা কিন্তু নারীরই আসে। তো আজকে আমার সবচেয়ে ভালো লাগছে তোমার এই প্রোগ্রামে এসে, কারণ বাংলাদেশ বেতার জনসংখ্যা এবং পুষ্টি সেল এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং নারীদের কথা এবং নারীদের ভূমিকা এই পুষ্টি সেল এবং স্বাস্থ্য সম্পর্কে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে বলার আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি প্রচারিত করা উচিত, নির্মাণ করা উচিত, এবং নারীরা যাতে শুনতে পারে, নারীদেরকে শ্রোতা হিসেবে নারীদেরকে বেশি এনশিওর করা উচিত, নিশ্চিত করা উচিত যে তারা এটা শুনেছে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে তারা উপকৃত হয়েছে। আমি অনেক ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
2: অনেক ধন্যবাদ আপনি সময় করে আমাদের সময় দেবার জন্য। সুপ্রিয় শ্রোতা, সময় ঘুরে জানান দিচ্ছে নিতে হবে বিদায়, তবে আজকের আলোচনার মাধ্যমে নিশ্চয়ই যারা আজকে শুনেছেন বিশেষ করে নারীরা অনেক বেশি অগ্রসর হবেন এবং নিশ্চয়ই এই বার্তাটা নিজেদের মধ্যে রাখবেন যে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে, এই বাতাসে, সব জায়গাতে আমি যদি চাই, আমি নারী, আমি সব পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।
1: সাক্ষাৎকারটি শুনলেন প্রিয় শ্রোতা, এবারে চলুন শুনি জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী বাবু সরকার ও শাহনাজ রহমান স্বীকৃতি। গানের কথা লিখেছেন নুরুজ্জামান তুষার আর গানটিতে সুর করেছেন দীপক কুমার দে।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, বিদায় বেলা জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হয়ো না। আল কোরআন সূরা বাকারা আয়াত 152। বাংলাদেশ বেতার এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান ও দোয়া।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মানোয়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে জনগণের শ্রদ্ধা নিবেদন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু। হামলা বন্ধ, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামীকাল কাতারে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ রাত 11:00 ব্রাজিল জাপানের এবং রাত 2:30 জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি।

0: সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেওয়ার নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধের জন্য TIN সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার, সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
1: আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 2026-27 সালে প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট বা আত্মম্ভরী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সংকটের মুখে তার সরকার দেশের সকল শ্রেণীপেশার মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই বাজেট প্রণয়ন করেছে। ফ্যাসিপাতি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাধা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব দেন।
2: ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি।
1: ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পার্বত্য 3 জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্ম

0: খণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়কেও করমুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ মাদারীপুর জেলা চারটি শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে এলে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতিবছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 88,000-এর বেশি গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,
2: থাকলো প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোন খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয় দয়া করে সেখানে একটি গাছ লাগাবে, ঠিক আছে।
1: এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান।
2: শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখানে আজকে থেকে আমাদের যাদের অভিজ্ঞতা, আজকে থেকে 40-45 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন ছোট ছিলাম, এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো, 7-10 দিন ধরে বৃষ্টি হতো, কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না।
1: শুধু আজকের দিন নয়, প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে গাছ রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের গাছ রোপণে উৎসাহ দিতে হবে। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে পরিবেশ তত ঠান্ডা হবে।
2: আজকে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমরা যদি প্রতি বছর সারা জীবন যতদিন বাঁচবে তোমরা, আমি চাই তোমাদেরকে একটা অনুরোধ করব, একটা উপদেশ দিব, প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে। আজকের দিনটাতেই শুধু আমরা গাছ লাগিয়ে দিনটিকে আমরা শেষ না করে দিই, আমরা চেষ্টা করি প্রতি বর্ষা মৌসুমে মিনিমাম একটা করে আমরা গাছ রোপণ করব।
1: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় 1,00,000-এর মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, জিয়া ট্রি নামে ডাকে বলেও জানান প্রধানমন্ত্রী। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনসিসিকে যুগোপযোগী ও শক্তিশালী করতে সরকার আরও বেশি বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা করবে, যাতে এই বাহিনী আরও অবদান রাখতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান হৃদয়ে ধারণ করে জীবন শৃঙ্খলা মেনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে।
2: বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান। যেই কাজগুলো করতে চাচ্ছি সবকিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে।
0: প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, মানবিক ও সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তার সরকার পাঠ্যক্রমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে। তারেক রহমান জানান, শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা শিক্ষা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভোকেশনাল শিক্ষা প্রবর্তন করতে যাচ্ছে। এর আগে তিনি সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে হবে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনার সভায় একথা বলেন। মন্ত্রী জানান, প্রত্যেককে শিশুশ্রম নির্মূলের কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। তিনি আজ রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত জিও এনজিও কোলাবরেশন ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 90 বছর। এবারে শুনুন মুস্তাফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
5: তুলির আঁচড়ে যিনি ক্যানভাসে প্রাণদান করেন আর এক টুকরো প্রাণহীন পুতুলে ফুটিয়ে তোলেন জীবনের স্পন্দন, তিনি মুস্তাফা মনোয়ার। বাংলাদেশের শিল্প ও গণমাধ্যম ইতিহাসের এক অনন্য বাতিঘর। 1935 সালের 1 সেপ্টেম্বর শরতের আলো ঝলমলে দিনে মাতুলালয় মাগুরার নাকুল গ্রামে জন্ম নেন এই শিল্প সাধক। পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে হলেও তার শৈশব কৈশোর কেটেছে প্রকৃতির অবারিত রূপ দেখে। 1965 সালে মেরি মনোয়ারের সঙ্গে গাছ ছড়া বাঁধেন তিনি। সংসার আদৌ করে আসে পুত্র সাদাত ও কন্যা নন্দিনী। বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে স্কটিশ চার্চ কলেজে যাত্রা শুরু করলেও শিল্পের অমোঘ টানে তিনি স্থিত হন কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। 1959 সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণালী সমাপন ঘটে তার শিক্ষা জীবনের। এরপর শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যোগ দিয়ে শুরু হয় তার কর্মজীবন। তবে ক্যানভাসের চার দেয়াল ছাড়িয়ে তার সৃজনশীলতার ডানা মেলেছিল গণমাধ্যমের অসীম দিগন্তে। বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে তিনি টেলিভিশনকে দিয়েছিলেন এক শৈল্পিক রূপ। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং FDC-র শীর্ষ পদে থেকে দেশের সাংস্কৃতিক নীতি নির্ধারণে রেখেছেন অগ্রণী ভূমিকা। মোস্তফা মনোয়ার মানেই জড়বস্তুর ভেতর জীবনের সঞ্চার। তিনি বাংলাদেশে আধুনিক পাপেট বা পুতুল নাচের জনক। তার হাতের জাদুতেই পারুল আর সাত ভাই চম্পার গল্প রূপ নিয়েছিল বিটিভির কালজয়ী পাপেট শো। তার অমর সৃষ্টি মনের কথা, যা টানা 12 বছর শিশুদের শুদ্ধ বিনোদন ও শিক্ষার আলো জুগিয়েছে।
6: খুশি হারিয়ে কি হয়,
7: খুশকি হয়ে যায়।
6: খুশি
5: 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশ যখন অবরুদ্ধ, তখন মোস্তফা মনোয়ার পুতুলকে বানিয়েছিলেন প্রতিরোধের হাতিয়ার। শিল্পের এই মহান সাধককে দেশ ও জাতি বারবার বরণ করেছে সর্বোচ্চ সম্মানে। তার ঝুলিতে জমেছে অসংখ্য অর্জনের পালক, একুশে পদক, জৈনুল আবেদিন স্বর্ণ পদক, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইত্যাদি। মুস্তাফা মনোয়ার কেবল একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। রেখা, রং আর পুতুলের সুতোয় বোনা তার এই মহাজীবন বাংলাদেশের শিল্প সংস্কৃতির আকাশে চিরকাল এক উজ্জ্বল ধ্রুবতারা হয়েই জ্বলবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: এদিকে আগামীকাল সকালে মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। এদিকে মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা বন্ধ ও হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আগামীকাল কাতারে বৈঠকে বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী ও এর আশেপাশে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার পর সম্মতির এই খবর পাওয়া গেল। এ ঘটনায় উভয় দেশই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। মার্কিন গণমাধ্যমে বলা হয় এখন থেকে এই নৌপথ দিয়ে জাহাজ অবাধে চলাচল করতে পারবে এবং যুদ্ধ বন্ধে নতুন করে শুরু হওয়া আলোচনা অব্যাহত থাকবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী শুধুই তেহরানের অধিকারে রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন বেসামরিক লোক নিহত এবং ১৬০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তান গতকাল সীমান্তবর্তী আফগান প্রদেশগুলোতে বিমান ও স্থল হামলা চালায়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে। এদিকে রাত ২:৩০টায় বোস্টনে জার্মানি প্যারাগুয়ের এবং আগামীকাল সকাল ৭টায় মেক্সিকোতে নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল ২০২৬। যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ রাত ১১টায় ব্রাজিল জাপানের এবং রাত ২:৩০টায় জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জসিন্তা জিনিয়া। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রধান নদীগুলোর একটি। তিস্তা উন্নয়ন প্রকল্প দেশের উত্তরাঞ্চলে নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যেখানে ডালিয়া তিস্তা ব্যারাজ মূল কেন্দ্র। এর ভৌগোলিক অবস্থান নীলফামারী ও লালমনিরহাটে হলেও এর প্রভাব বিস্তৃত হবে রংপুর ও দিনাজপুর পর্যন্ত। প্রকল্পটির সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে, কারণ তিস্তা নদীর উজান ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিবেশী ভারতের সঙ্গে পানি বন্টন ইস্যু প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। এই উন্নয়ন প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১১,০০০ কোটি টাকা, যা চীনের সহায়তায় বাস্তবায়নে পরিকল্পনা চলছে। প্রকল্পে নদী শাসন, বাঁধ নির্মাণ, সেচ খাল সম্প্রসারণ, নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মতো কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিস্তা উন্নয়ন প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণেই তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সংসদীয় বক্তৃতাকে কেন্দ্র করে আজকের পর্যালোচনা আবর্তিত হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, চীনের সহায়তায় চলতি বাজেটের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। এই ঘোষণা শুধু একটি উন্নয়ন পরিকল্পনার কথা নয়, বরং দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা নদীকে ঘিরে দেশের উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা ও জীবনের সঙ্গে জড়িত একটি বাস্তবায়নযোগ্য পদক্ষেপের ইঙ্গিত। শুষ্ক মৌসুমে পানির ঘাটতি এবং বর্ষায় অতিরিক্ত প্রবাহ, এই দুই চরম অবস্থার কারণে নদী তীরবর্তী মানুষ বহুদিন ধরে ভোগান্তির শিকার। কৃষি উৎপাদন ব্যাহত হয়, নদী ভাঙনে বসতভিটা হারায়, আবার বর্ষায় বন্যায় ফসল নষ্ট হয়। তাই তিস্তা নদীকে নিয়ন্ত্রণে আনা, এর পানি ব্যবস্থাপনা উন্নত করা এবং নদী ভাঙন রোধ করা উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত জরুরি। পানি সম্পদ মন্ত্রীর বক্তব্যে এই বাস্তব সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার আশ্বাসই প্রতিফলিত হয়েছে। চীনের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্তকে সামনে আনে। চীন ইতোমধ্যে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অংশ নিয়েছে, এবার তিস্তা উন্নয়ন প্রকল্পে তাদের সম্পৃক্ততা বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, চলতি বাজেটের মধ্যে কাজ শুরু করার ঘোষণা সরকারের দৃঢ়তা ও অঙ্গীকারকে প্রকাশ করে। এতে বোঝা যায় সরকার শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের দিকে এগোতে চায় এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছে। সংসদে এই ঘোষণা আসলে সরকারের উন্নয়ন অঙ্গীকারের প্রতিফলন। বাজেটের মধ্যে কাজ শুরু করার কথা বলায় বোঝা যায় সরকার প্রকল্পটিকে অগ্রাধিকার দিচ্ছে। তিস্তা নদীকে কেন্দ্র করে বহুদিন ধরে যে আলোচনা চলছে, এবার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে। এতে জনগণের আস্থা বাড়বে এবং সরকারের উন্নয়ন ভাবনা আরও দৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ তার উন্নয়ন যাত্রাকে আরও শক্তিশালী করছে। তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং নদী ভাঙন নিয়ন্ত্রণে আসবে। এতে উত্তরাঞ্চলের কৃষকরা নতুন করে আশার আলো দেখতে পাবেন। একই সঙ্গে প্রকল্পটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জীবনমান উন্নত করবে। পানি সম্পদ মন্ত্রীর বক্তব্যে এই সম্ভাবনার দিকগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। এই পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে তিস্তা উন্নয়ন প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। সংসদে পানি সম্পদ মন্ত্রীর বক্তব্য সেই আশার দিগন্ত উন্মোচন করেছে। এখন সময় এসেছে প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দেওয়ার, যাতে তিস্তা নদী আর ভোগান্তি প্রতীক না হয়ে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী এস কে সাইদুর রহমান, গানের কথায় মোহাম্মদ জাকারিয়া।

0: চারটে বেজে পাঁচ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান শুনবেন সকাল আটটা বেজে পনেরো মিনিটে, দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে, রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং রাত নটা বেজে কুড়ি মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল আটটা বেজে তিরিশ মিনিটে। এছাড়া আধুনিক গান শুনবেন শেখ আব্দুল মান্নানের কণ্ঠে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে এবং বেলা দুটো বেজে চল্লিশ মিনিটে তসনিম মঞ্জুর সোয়ার কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল নটা বেজে পাঁচ মিনিটে। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রোকসানা পারভিনের কণ্ঠে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে এবং আতাউর রহমানের কণ্ঠে বেলা দুটো বেজে তিরিশ মিনিটে। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে। পল্লীগীতি শুনবেন এস এম জহিরুল ইসলাম জহিরের কণ্ঠে বেলা দুটো বেজে পঞ্চাশ মিনিটে। লোকগীতি শুনবেন বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে। আল্লাহ পাকিস্তানে হামদ এবং নাতি রাসুল শুনবেন সন্ধ্যে ছটা বেজে চল্লিশ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্জে এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

0: মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় রুনা লায়লার কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গানটি।
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা একটে বেজে পাঁচ মিনিটে। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান

الأرض فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন সোমবারের একেবারে প্রান্তিকে চলে এসছি, এবার বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।